এতক্ষণ আপনি রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন অনিন্দ্যনারায়ণ বিশ্বাসের গলায়, আর পরবর্তী শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য, গানে গানে সুদীপ্তা ভট্টাচার্য।

আনন্দের ধ্বনিতে এতক্ষণ আপনি শুনছিলেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের গলায় রবীন্দ্রসঙ্গীত, আর আজকের শেষ রবীন্দ্রসঙ্গীত ভাস্বতী দত্তর গলায়। এতক্ষণ আপনার সঙ্গে ছিলাম মহুল। আজকে সারাটা দিন আপনার খুব ভালো কাটুক, ভালো থাকবেন সকলে।

0: আকাশবাণী এফএম গোল খাঁটি শোনা।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 এফএম গোল্ড। 100.1 এফএম গোল্ড। এফএম গোল্ড। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা, শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা, 100.1 এফএম।

সুপ্রভাত, স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে ভোর 6:12 হয়ে 2 সেকেন্ড। নতুন একটা দিন, নতুন আলো, নতুনভাবে সকলকে শুভেচ্ছা, ভালোবাসা এবং আরও একবার সুপ্রভাত। আজ আমাদের এই প্রভাত বিনা জুড়ে থাকবে হাসি। হাসি নিয়েই আজকে আমরা এগবো আমাদের প্রভাত বিনায়। তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন, গোপা আছে আজ আপনার সঙ্গে।

0: হাসি আমাদের জীবনের এমন এক জিনিস যা কিন্তু কিনতে হয় না টাকা পয়সা দিয়ে, আর টাকা পয়সা দিয়ে কিনতে হয় না বলেই হয়তো অনেক সময় সেই হাসিকে আমরা একটুখানি অবহেলা করে ফেলি। কিন্তু এই যে হাসি, বিনামূল্যে যে হাসি, যে সম্পদ আমাদের কাছে রয়েছে, সেই হাসি কেবলমাত্র ঠোঁটের কোণে লেগে থাকা একটা অনুভূতি নয়, সেই হাসি মনের ভাষা। হাসি মুখ এমন অনেক কাজ করে দেয় যা হাজার কথাও কিন্তু পারে না। সুন্দর মুখের জয় যেমন সর্বত্র, ঠিক সেরকমই হাসি মুখেরও জয় সর্বত্র। বা মুখের হাসি অনেক মানুষের অনেক পথ চলাকে সুন্দর করে দিতে পারে, মসৃণ করে দিতে পারে। সেই হাসি নিয়েই আজ আমাদের প্রভাত বীণা। প্রভাত বীণায় থাকবে হাসি এবং তার সঙ্গে আমরা শুনব গান। গান শুনতে শুনতে এগোতে থাকব। আজকের ভোরবেলাটা হোক হাসি মুখের, মিষ্টি মুখের সঙ্গে সঙ্গে হাসি মুখও থাক। তাহলে যদি পাত পেড়ে মিষ্টি এই ভোরবেলা নাও খাওয়া হয়, বা ভোরবেলাটা মিষ্টি যদি না খেতে ভালোও লাগে, অন্তত মিষ্টি হাসি মুখটা ভরে থাক এই ভোরবেলা। আপনি কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন 100.1 FM গোল্ডের। গোপার সঙ্গে আছি আপনার, আর ঠিক এই মুহূর্তে শুনে নেব আরও একটা গান, তারপর ফিরে আসছি আপনারই কাছে হাসি মুখ নিয়ে।
1: দুষ্টু হাসি।

সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। সাহিত্যিক ডেল কার্নেগি তিনি বলতেন, আপনার হাসি আপনার শুভেচ্ছার দূত। অর্থাৎ আমি যদি কিছু নাও বলি, তাহলে আমার হাসি মানুষকে জানিয়ে দিতে পারে যে আমি তার প্রতি কতটা আন্তরিক, কতটা বন্ধুসুলভ এবং তার কতটা শুভাকাঙ্ক্ষী। এবার ঠিক এই মুহূর্তে আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে হাসি তো নানান ধরনের হতে পারে। সেই নানান ধরনের হাসি নিয়েও কথা হবে। আজ যখন হাসি মুখ নিয়ে আমরা এই ভোরবেলা এসেছি, তখন নানান ধরনের হাসি নিয়েও কথা হবে। কিন্তু আপাতত যে হাসি নিয়ে কথা হচ্ছে, সেই হাসি কিন্তু মানুষের আন্তরিকতা, বন্ধুত্ব এবং শুভাকাঙ্ক্ষাকেই জানান দেবে। প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় একজন মানুষ একজন বৃদ্ধ ফুল বিক্রেতাকে দেখতেন। কখনো কখনো তার দোকানের সমস্ত ফুল বিক্রি হয়ে যেত, আবার কখনো কখনো অনেক ফুল থাকত। এবার ফুল যেহেতু, ফুল তো নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, ফলে সবসময় যে লাভ হতো এমন নয়, আবার সবসময় যে লোকসান হতো এমনটাও নয়। কিন্তু লাভ হোক বা লোকসান হোক, ফুল বিক্রি হোক বা না হোক, সেই বৃদ্ধের মুখে, বৃদ্ধ ফুলওয়ালার মুখে সব সময় প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে হাসি লেগে থাকত। তো যে অফিস যান সেই ভদ্রলোক ফুল কেনেন রোজ বাড়ি ফেরবার পথে। তো তিনি একদিন জিজ্ঞেস করলেন, আপনার তো অনেক কষ্ট, কোনোদিন ফুল বিক্রি হয়, কোনোদিন দেখি ফুল বিক্রি হয় না, কত ফুল নষ্ট হয়ে যায়, বাড়িতেও নিশ্চয়ই আমাদের প্রত্যেকে নানান ধরনের সমস্যা থাকে, তবু আপনার মুখে সবসময় এমন হাসি লেগে থাকে কিভাবে? সেই বৃদ্ধ ফুলওয়ালা উত্তর দিয়েছিলেন, বাবু জীবনে তো কষ্ট আছেই, কিন্তু আমি যদি কষ্ট নিয়ে বসে থাকি তাহলে কষ্টও থাকবে আর হাসিটাও আমার সঙ্গে থাকবে না। তাই কষ্টের বদলে আমি হাসিকে বেছে নিয়েছি। জীবনে কষ্ট থাকবে, কষ্টকে আমি তখনই হারাতে পারবো যখন আমার মুখে হাসিটুকু থাকবে। আমার মুখের হাসিটুকু দেখে কষ্ট আমাকে হিংসা করবে। এক গভীর শিক্ষা। জীবনের সব সমস্যা দূর হয়ে গেলে আমরা হাসব এমনটা

0: ভাবলে জীবনে কোনোদিনই আমরা হাসতে পারবো না, কারণ আমাদের প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্তে একটার পর একটা সমস্যা আমাদের জীবনে তৈরি হবে এবং সেগুলোকে সমাধান করতে করতেই আমাদের এগোতে হবে, এটাই জীবন। বরং হাসি মুখে যদি আমরা থাকি তাহলে আমাদের অনেকগুলো লাভ হবে। অনেকগুলো লাভ বলতে, হাসি মুখে আমরা থাকলে আমাদের মধ্যে অনেক অসুস্থতা দূরে থাকবে, আমাদের এই যে রক্তে সুগার তো থাকেই, ব্লাড প্রেশারও থাকে, কিন্তু এগুলো যে অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় আমাদের এই মুখটাকে বাংলার পাঁচ করে রাখবার কারণে, স্ট্রেসের কারণে, আরও অনেক কারণ নিশ্চয়ই রয়েছে, কিন্তু তার সঙ্গে এই কারণগুলো আছে, ফলে এই সমস্ত অসুখের সংখ্যা অনেকটা কমতে পারে হাসি মুখে থাকলে। হাসি মুখে থাকলে স্ট্রেসটা কম থাকে এবং অনেক রকমের সিদ্ধান্ত যেগুলো স্ট্রেসের মধ্যে নেওয়া যায় না, সেগুলো মাথা ঠান্ডা থাকলে সেই সিদ্ধান্তগুলো নেওয়া যেতে পারে। তাই সমস্যা থাকবে, সমস্যাকে সমাধান করতে করতে আমাদের এগোতে হবে, জীবন আমাদের সেই শিক্ষাই দেয়, সঙ্গে রাখতে হবে এক টুকরো হাসি মুখ, যাতে করে অনেকগুলো সমস্যার সমাধান ওই একটি হাসি মুখ দিয়েই হতে পারে। এবং আমার চারপাশে যে মানুষজনেরা রয়েছে বা আপনার চারপাশে যে মানুষজনেরা রয়েছে, তারা আমাদের হাসি মুখ দেখে অন্তত এইটুকু ভরসা পাবে যে না, এই মানুষটি আছে, হাসি মুখে আছে, হাসি মুখেই সব কিছু জয় করে নেবে। সেজন্যেই হাসি মুখ আমাদের রাখতেই হবে। আজ এই ভোরবেলা থেকেই আমাদের মুখে হাসি ফুটে উঠুক, আমরা হাসতে থাকি।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM।

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। জানি ঠিক এই মুহূর্তে আকাশে হয়তো চাঁদ দেখা যাচ্ছে না, কিন্তু চাঁদ মুখের হাসি সে কি আর ভোরবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা, সন্ধেবেলা এসব মানে? আজকে যখন আমরা হাসছি তখন সেই হাসি মুখখানা ভোরবেলা থেকেই থাক। আকাশে এই মুহূর্তে চাঁদ দেখা যাক বা না যাক, চাঁদ মুখের হাসি সবসময় আমাদের সঙ্গে থাকুক, এটাই আমরা চাইব। ফুল যেমন নিজের সৌন্দর্য আর সুবাস বিলিয়ে দেয় চারদিকে, তেমনি একজন হাসি মুখের মানুষ চারপাশে আনন্দ ছড়িয়ে দিতে পারে। আর এই হাসিকে নিয়ে মনোবিজ্ঞানীরা বলেন, হাসলে আমাদের শরীরের ইতিবাচক হরমোন বেরোয় এবং সেই হরমোন বেরোনোর ফলে আমাদের মানসিক চাপ কমে, আত্মবিশ্বাস বাড়ে এবং মন ভালো থাকে। সুতরাং হাসি কেবলমাত্র একটা আবেগ তা কিন্তু নয়, হাসি কেবলমাত্র একটা অনুভূতি তাও নয়, হাসির মধ্যে রয়েছে এক বিজ্ঞান যা আমাদের শরীরকে যা ছিল তার থেকে আরও অন্যরকম করে দিতে পারে। এবং হাসলে বলে না হার্ট ভালো থাকে, সেই কারণে সকালবেলা ওই যে ক্লাবে মানে লাফিং ক্লাব তৈরি হয়েছে হাসবার জন্য। আসলে হাসি এমনই এক জিনিস যা সম্পর্ককে মধুর করে, কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়ায়, বিরোধিতা কমায়, নিজের মনকে শান্ত রাখে আর ভরসাযোগ্য মানুষ তৈরি করে। তাই হাসি কেবলমাত্র ক্লাবে ক্লাবে নয়, হাসি থাক মনে মনে। আজ এই ভোরবেলায় হাসি নিয়েই আমাদের এগোনো এবং হাসি নিয়েই আমাদের ভালোবাসা। তাই আমরা গান শুনছি, আমরা গান শুনছি আনন্দের, আমরা গান শুনছি যে গানের মধ্যেও হাসির সুরটুকু ছুঁয়ে যায়। সঙ্গে থাকুন আপনি আর ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে বা একেবারে মুখ ভরা হাসি নিয়ে সবাইকে বলুন সুপ্রভাত, এক কাপ গরম চা খাও। আর আপাতত আমরা শুনবার একটা গান শুনে ফিরে আসছি এক্ষুনি। ঘড়ির কাঁটা বলছে 6:31 হয়ে 28 সেকেন্ড।

রমা মণ্ডলের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। আর গান শুনতে শুনতে মাদার টেরিজার কথায় আসি, তিনি বলতেন শান্তির শুরু একটি হাসি থেকে। পরিবারে, কর্মস্থলে বা সমাজে কত রকম ভুল বোঝাবুঝি তৈরি হয়, একটু ছোট্ট আন্তরিক হাসি সেই ভুল বোঝাবুঝি মিটিয়ে দিতে পারে এমনটা তিনি বিশ্বাস করতেন। এবং সেজন্যই মাদার টেরিজা বলতেন শান্তির শুরু হয় একটি হাসি থেকে। আর এই মুহূর্তে আরও একটি হাসির কথা মনে পড়ছে, যে হাসির কথা না বললে আমাদের এই ভোরবেলা এই যে হাসি মুখের জয় সর্বত্র, সেটা সেই পুরো অনুষ্ঠানটা বোধহয় সম্পূর্ণই হবে না। কি হাসির কথা বলুন তো? বন্ধুর হাসি রয়েছে, শিশুর হাসি রয়েছে, প্রিয়জনের হাসি রয়েছে, প্রেয়সীর হাসি রয়েছে, কিন্তু বাবারও হাসি রয়েছে তার সঙ্গে, কিন্তু মায়ের হাসির মতন আশ্বাসবাণী খুব কম রয়েছে। অনেকেই বলবেন যে বাবার হাসি, তার মধ্যেও তো একটা নিরাপত্তা রয়েছে। নিশ্চয়ই নিরাপত্তা তো রয়েছে, কিন্তু একজন মা যখন হাসেন তখন সেই হাসির মধ্যে তাকে স্নেহ, আশীর্বাদ, নিরাপত্তা আর নিঃস্বার্থ ভালোবাসা, এবং ওই যে অতগুলো দিন ধরে, অতগুলো মাস ধরে জঠরে আমাকে যে বয়ে নিয়ে এলেন, সেই যন্ত্রণার পরেও মায়ের যে হাসি, সেই হাসির মধ্যে রয়েছে এমন এক ক্ষমতা, যে ক্ষমতা সমস্ত, মানে যে শক্তি, যে ক্ষমতা আমাকে নিজের শির দ্বারায়, নিজের পায়ে দাঁড়াতে শক্তি যোগায় বলে মনে হয়। ছোটবেলায় পড়ে যাওয়ার পর দুরকম হতো। একটা হচ্ছে মা এসে নিশ্চয়ই পিঠের ওপরে আরও এক ঘা দিয়ে দেবে, আর একটা হতো মায়ের যদি হাসি মুখটা দেখা যেত তাহলে এক ভরসা এবং তার সঙ্গে সাহস ফিরে আসা। ফলে মায়ের হাসি অনেক সময় নিজের কষ্টকে, মায়ের নিজের কষ্টকে আড়াল করে রেখে সন্তানের মুখে আলো ফোটায়। আর মায়ের হাসি কেবলমাত্র সেই জন্য শুধু হাসি হয়ে ওঠে না, ত্যাগ থাকে তার মধ্যে, মমতা থাকে সেই হাসির মধ্যে, ভালোবাসা থাকে আর আটপৌরে আদর থাকে, ওম থাকে। মায়ের হাসির মধ্যে অনেক কিছু রয়েছে যা আমাদের আশা যোগায়, যা আমাদের ভরসা যোগায়। আমাদের প্রত্যেক দিনের ব্যস্ত জীবনে, বা যদি ছোটবেলা থেকে শুরু করি, ছোটবেলায় যখন পড়তে বস বা ঠিক সময় খেলে বাড়িতে আসবি এরকম যখন কথা হতো তখন বড্ড রাগ হতো, এবং মা যেহেতু সবসময় পথ দেখাতে দেখাতে এগিয়ে নিয়ে যায়, সবসময় সেই পথটা যে খুব সহজ সরল বন্ধুত্বের মতো নয় এমনও তো নয়, একটু বকাবকি হয়েও যায় সেখানে, তো তখন কিন্তু একদমই ওই মায়ের হাসি মুখও তখন মনে পড়ে না এবং মাকেও তখন ভাল লাগে না, মা তখন শত্রুও হয়ে যায়। কিন্তু পরবর্তী সময় যখন আমরা বড় হই তখন আমরা বুঝি ছোটবেলায় ওই যে মায়ের শাসন, ওর ভেতরেও একখানা হাসি ছিল। নিশ্চয়ই আমি যখন ঘুমোতাম রাত্রিবেলা, সারাদিন হয়তো প্রচুর বকাবকি করেছে, প্রচুর জ্ঞান ট্যান দেওয়া নেওয়া হয়েছে, কিন্তু রাত্রিবেলা যখন আমি ঘুমিয়েছি তখন সন্তানের ঘুমন্ত চোখ, মুখের দিকে তাকিয়ে মায়ের ঠোঁটে যে এককোনা হাসি, হয়তো চোখের কোনায় চিকচিকে একটু জলও ছিল, সেটা তো আমরা খেয়াল করিনি। মায়ের মুখের হাসি এমনই জিনিস যা সাত রাজার ধন এক মানিক, এবং সন্তানের কাছে মায়ের মুখের হাসি আর মায়ের কাছে সন্তানের সুখ, এটাই হচ্ছে সবচেয়ে বড়। প্রচুর ব্যস্ততার মাঝে মায়ের সঙ্গে অনেকদিন কি দেখা হয়নি, বা অনেকদিন কি ভালো করে কথা হয়নি, আজকে সমস্ত ব্যস্ততা জলাঞ্জলি দিয়ে দিন, দিয়ে যদি সম্ভব হয় মায়ের সঙ্গে একটু কথা বলুন না সারাদিন ধরে, বা মায়ের পাশে আজকে একটু গিয়ে বসুন না। মা দেখবেন ঠিক আপনার মাথায় এমনভাবে আঙুল বুলিয়ে দেবে, আপনার সমস্ত টেনশন, সমস্ত চিন্তা, সমস্ত কিছু কিছুক্ষণের জন্য হলেও উবে যাবে, এ কথা কিন্তু বলাই বাহুল্য। আর তার সঙ্গে সঙ্গে মায়ের মুখের হাসি, সেটা তো উপরি পাও না। আর যদি মা একেবারেই কাছে না থাকে, যদি মা অনেক অনেক অনেক দূরে সে আকাশের ওপারে চলে গিয়ে থাকে, তাহলে ঠিক এই মুহূর্তে মাকে মনে করা এবং মায়ের মুখের হাসিটুকু মনে করা, কিন্তু চোখের কোণে কোনো রকম চিকচিকে জল নয়, ঠোঁটের কোণে কেবলই মাত্র সুন্দর হাসি, মধুর আমার মায়ের হাসি।

অনুপ ঘোষালের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আবার একটু চলে আসি আমরা হাসির কাছে, যে কথা একেবারে শুরু থেকে একটু আলোচনায় উঠেছিল যে একজন মানুষ সব সময় কি হাসতে পারে, সব সময় কি এমনটা আমি বলতে পারি যে হাসি মুখের জয় সর্বত্র, বা সব সময় মুখে কি হাসি রাখা যায়। মানুষের জীবনে দুঃখ রয়েছে, মানুষের জীবনে কান্না রয়েছে, তো তখন মানুষ কিভাবে কেবলমাত্র সবসময় হাসি মুখে থাকবে। একদমই ঠিক কথা, হাসি মুখের জয় সর্বত্র হলেও সবসময় তো মুখে আর জোর করে হাসি আটকে রাখা যায় না, কারণ আমাদের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় আমাদের সেই অবকাশ দেয় না। হাসি নানান ধরনের হাসি রয়েছে আবার আমাদের কাছে, কেবলমাত্র সমস্ত হাসি যে আমাদের ভরসা যোগাবে, আমাদের ভালোবাসা দেবে, আমাদের বন্ধুত্ব দেবে এমনটা তো নয়। আনন্দের হাসি রয়েছে, সৌজন্যের হাসি রয়েছে, তৃপ্তির হাসি রয়েছে, এগুলোও যেমন রয়েছে ঠিক তেমনই বিদ্রুপের হাসি রয়েছে, বাঁকা হাসি রয়েছে, কুটিল হাসি রয়েছে, অহংকার বা ঈর্ষায় ঠোঁট বেঁকিয়ে বাঁকা হাসিও রয়েছে। সেজন্য হাসি নানান ধরনের এবং সবসময় আমরা হাসতে পারি না। যখন মানুষের ভেতরে ক্ষোভ, হিংসা, নিরাপত্তাহীনতা এগুলো জমে থাকে, তখন অনেক সময়তেই তার হাসি আসবে না, এটাই খুব স্বাভাবিক। তখন তার হাসি হয়ে উঠবে মুখোশ, বাইরের হাসি আর ভেতরের অশান্তি। কিন্তু তবুও সুস্থ এবং আন্তরিক হাসি গড়ে তোলা সেটাও সম্ভব নয়, সম্ভব তখনই যখন আমার মন ভালো থাকবে তখন। কিন্তু ওই যেটা শুরু থেকে হয়েছিল, যে দুঃখ, কষ্ট, কান্না, বেদনা, মৃত্যু, জড়তা সমস্ত কিছুই আমাদের সঙ্গে সঙ্গে থাকবে, তাই বলে আমাদের হাসি মুখটাকে কিন্তু আমরা এড়িয়ে যেতে পারবো না। যে মুহূর্তটা আমাদের যেমনভাবে নিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তটাই তেমনভাবে আমাদের এগোতে হবে। তার মানে দুঃখ, কষ্ট, মৃত্যু এগুলো ঘটলো মানে সেটা নিয়েই যে আগামী সারাটা জীবন চলবে এমনটা নয়। সময় আবার আমাকে হাসতে বলবে, সময় আবার আমাকে আনন্দ দেবে, সময় আবার কখনো কখনো একটু কান্নাও দেবে। কান্না না থাকলে হাসির মূল্যটাও তো আমরা বুঝব না। সেজন্য এই দুঃখের দিনে প্রিয়জনকে হারানোর সময়, অসুস্থতার সময়, ব্যর্থতার সময়, তখন খুব স্বাভাবিক আমরা হাসতে পারবো না। কিন্তু তাই বলে হাসিটাকে একেবারে মুছেও তো ফেলা যাবে না। যে সময় আমাদের প্রিয়জনকে হারিয়ে ফেলছি, অসুস্থতা চলছে, ব্যর্থতার সময় চলছে, দুঃখের সময় চলছে, সেই সময় হাসতে না পারাটা খুব স্বাভাবিক, এবং সেই সময় নিজেকে জোর করে হাসানোরও কোনো দরকার নেই। বরং সেই সময়টায় নিজের অনুভূতিটাকে আমরা স্বীকার করি,

একটু চুপ থাকি, যদি ধ্যান বা প্রার্থনায় আমাদের ভালো লাগে সেটা করি, মানুষের সঙ্গে যদি কথা বলতে ভালো না লাগে তাহলে আমরা একটুখানি মানুষের থেকে সরে এসে একটু নিজের মধ্যে থাকি। আর খারাপ সময়ে ভালো সময়টাও যেমন খুব তাড়াতাড়ি চলে যায়, খারাপ সময়টাও তেমন চলে যায়, কিন্তু খারাপ সময়টাকে আমরা বেশি করে মনে রাখি, সেই খারাপ সময়টাকে একটু পিছনে ফিরে আমাদের ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হবে, এবং এই অপেক্ষা করতে করতে হাসিটা আমাদের ঠোঁটের কোণে আসবেই। কাঁদতে জানে না যে মানুষ, সে মানুষ সত্যি করে হাসতেও পারবে না, যে মানুষ কাঁদতে জানে সে মানুষ হাসতেও পারবে। তাই জীবনের সমস্ত অনুভূতিটাকেই আমাদের গ্রহণ করতে হবে। দুঃখকে আমরা অস্বীকার করব না, কিন্তু দুঃখের মধ্যে আশার আলো খুঁজব, কান্নার মধ্যে হাসিটাকে আমরা খুঁজব। আজকে ভোরবেলা এটাই আমাদের উদ্দেশ্য হোক। শুনছেন 100.1 FM গোল্ড, আর সঙ্গে আছি গোপা, প্রভাত বীণা। আজ আমরা শুনছি হাসি মুখটুকু লেগে থাক, প্রভাত বীণায় আজকে।

প্রমিত সেনের কণ্ঠে আমরা শুনছিলাম এই গান। গান শুনতে শুনতে আমরা প্রভাত বীণার শেষ দিকে ক্রমশ পৌঁছতে শুরু করেছি, আর শেষ দিকে পৌঁছতে পৌঁছতে ওই রামগরুরের ছানা যাদের হাসতে মানা তাদের মতন আমরা কিছুতেই হব না এই শপথটা নেব। রামগরুরের ছানা সেই সব মানুষদের প্রতীক যারা সবসময় গম্ভীর থাকে, সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকে, সবসময় জীবনের উজ্জ্বল দিকটাকে দেখতে ভুলে যায় বা আড়াল করে রাখে। কেউই আমরা রামগরুরের ছানা হব না তার মানে এটা নয় যে আমরা সারাক্ষণ হেসে বেড়াবো, তার মানে এটা জীবনের আনন্দ, রস, সৌন্দর্য আর কৃতজ্ঞতাকে ভুলে যাব না। কষ্ট আসবে, ব্যর্থতা আসবে, মন খারাপ হবে, কিন্তু তাই বলে আমরা যেন এমন মানুষ না হয়ে যাই যার মুখে হাসি নেই, কথায় মাধুর্য নেই আর মনে আশা নেই। একটু হাসি, একটু রসবোধ, একটু হালকা মন, এগুলো জীবনের বোঝা অনেকখানি কমিয়ে দিতে পারে। গম্ভীর হওয়া ভালো, কিন্তু গোমরামুখ হওয়া কখনোই ভালো নয়। দায়িত্বশীল হওয়া ভালো, কিন্তু দায়িত্ব আনন্দের সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হয়। আর সেই আনন্দ এবং হাসি মুখ, এই দুটোই আজকে আমাদের এই প্রভাত বীণার মূল জায়গা। প্রভাত বীণায় একেবারে শেষ দিকে যেতে যেতে আমরা আরও একটা কথা বলতে পারি, সময় সবসময় আমাদের ইচ্ছে মতো চলবে না, এটাই খুব স্বাভাবিক, সময় সময়ের মতোই এগোতে থাকবে। কিন্তু আমরা পৃথিবীর মুখোমুখি কীভাবে হব, পৃথিবীর সমস্যার মুখোমুখি কীভাবে হব, সেই সিদ্ধান্ত সেটা একেবারেই আমাদের হাতে রয়েছে। আমরা খুব চিন্তাগ্রস্তভাবে, খুব এলোমেলোভাবে কোনো সমস্যার সম্মুখীন হব, নাকি স্থির ধীরভাবে আমরা সমস্যার সামনে গিয়ে দাঁড়াবো এবং সেই সমস্যাকে সমাধান করে এগিয়ে নিয়ে যাব, সেটা তো প্রত্যেক মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা আলাদা আলাদা হয়ে আসে। কাঁটা আছে বলে গোলাপের সৌন্দর্য তো কখনো ম্লান হবে না, তেমনি জীবনে সমস্যা আছে বলে হাসি কখনো হারিয়ে ফেলা যাবে না। হাসি মুখে থাকা মানে দুর্বলতা নয়, হাসি মুখে থাকা মানে সাহসের পরিচয়, আশার প্রতীক, জীবনের ইতিবাচক একটা দিক আমাদের মুখের হাসি। সেই হাসিটুকু থাক, সেই হাসিটুকু নিয়েই আমরা এগিয়ে চলি আজকের প্রভাত বীণায়। এই প্রার্থনাটুকু থাক, সবাই ভালো থাকুন, হাসি মুখে থাকি আমরা সবাই। গোপা ছিলাম আপনার সঙ্গে 100.1 FM গোল্ডের প্রভাত বীণায়। আজ তাহলে এই পর্যন্তই, 8:30 আবার ফিরে আসব মনের মেলোডি নিয়ে। সাগর সেনের কণ্ঠে এই গান আমাদের সকলের জন্য রইল।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি।

ঘড়িতে সময় এখন বলছে সকাল 8:31 হয়ে 17 সেকেন্ড। শুনছেন 100.1 FM গোল্ড। এখন থেকে একেবারে 10টা পর্যন্ত আমরা শুনব মনের মেলোডি। হ্যাঁ, মাঝখানে একটু বিরতি আছে ঠিক কথাই, কিন্তু মোটামুটি 10টা পর্যন্ত আপনার সঙ্গে আছি আজ গোপা। তাহলে সঙ্গে থাকুন আর শুনতে থাকুন গান। শুনতে শুনতে ফিরে এসে বলছি আজ কি বিষয় নিয়ে কথা হবে আমাদের হোয়াটসঅ্যাপে।

শ্যামল মিত্রের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। গান শুনতে শুনতে আমাদের ছোট্ট তরি আমরাও ভাসিয়ে দিলাম, আর কথা হবে ছোট্ট তরি যখন ভাসিয়েছি তখন ছোটদের নিয়েই আজকে যদি একটুখানি কথা হয় তাহলে কেমন হবে। এখনকার ছোটরা অনেক বেশি স্মার্ট এবং তারা সমস্ত ব্যাপারে, মানে তাদের কৌতূহলের তাদের শেষ নেই, এবং খুব অদ্ভুতভাবে ছোট ছোট আমাদের যে ছানারা রয়েছে আমাদের চারপাশে, তারা কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন জিনিস সম্পর্কে অনেক অনেক অনেক বেশি কিছু জানে। মানে আমাদের থেকে এমন বেশ কিছু জিনিস, বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে আমরা যারা বড়রা রয়েছি তাদের থেকে অনেক বেশি ছোটরা জানে, এবং নিজেদের মত প্রকাশ করতে তারা অনেক বেশি স্বচ্ছন্দ, যেটা অবশ্য আমরাও ছোটবেলায় ছিলাম, কিন্তু বাবা মাদের ওপর একটা বাবা মাদের ভয় বা কী যে একটা ছিল যে কারণে হয়তো সবসময় মতটা প্রকাশ করা হয়ে উঠত না। কিন্তু এখনকার ছোটদের ক্ষেত্রে সেটা তো নয়, উপদেশ দিলে বরং সমস্যা তৈরি হয়, আর তাদের সঙ্গে যদি এখনকার ছোটদের সঙ্গে যদি বন্ধুত্ব করতে হয় তাহলে অবশ্যই তাদের জগতের মধ্যে ঢুকে পড়তে হবে। এবার ছোটদের সঙ্গে, মানে এখনকার ছোটদের সঙ্গে কেবলমাত্র শাসন দিয়ে কিন্তু তাদের বশ করা যাবে না, তাদেরকে যদি তাদের সঙ্গে নিয়ে এগিয়ে চলতে হয় তাহলে অবশ্যই তাদের বন্ধু না হয়ে কিন্তু উপায় নেই। এই ছোটদের সঙ্গে বন্ধুত্বের যে একটা জায়গা রয়েছে, ছোটদের সঙ্গে কিভাবে বন্ধুত্ব তৈরি করা যায় সেটাই একটা পয়েন্ট যদি আপনি আমাকে বলেন, এরকম দশজন মিলে দশটা পয়েন্ট বললে দশটা পয়েন্ট আমাদের কাছে চলে আসবে কিভাবে আমরা ছোটদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করতে পারি। 9903055992 এই নাম্বার আপনার জন্য খোলা আছে। আর ছোটদের সঙ্গে বন্ধুত্ব তৈরি এখন আমাদের করতেই হবে নানান কারণে, তাদের কাছ থেকে অনেক কিছু আমাদের জানার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার থাকে, অনেক কিছু জানার থাকে, তো ফলে দেশ বিদেশের নানান রকম জিনিসপত্র তার নানান রকম খবরাখবর তারা আমাদের কাছে পৌঁছে দিতে পারে, তো সেই জন্য ছোটদের সঙ্গে এখন বন্ধুত্বটা খুব প্রয়োজন। তো সেই জন্য ছোটদের সঙ্গে কিভাবে বন্ধুত্ব করা যায়, আর ছোটদের সঙ্গে বন্ধুত্ব করলে সম্পর্কের কিন্তু অনেক রকম উন্নতি হতে পারে, তো সেই সব নিয়েই আজকে কথা হতে থাকবে। 9903055992 এই নম্বরে ছোট্ট ছোট্ট করে, মানে একটা পয়েন্ট আপনি বললেই হবে, আর একজন নিশ্চয় আর একটা পয়েন্ট বলবে, এভাবেই আজকে আমরা এগিয়ে যাব ছোটদের সঙ্গে কিভাবে বন্ধুত্ব করা যায় সেই বিষয় নিয়ে। আর আমাদের সঙ্গে তো থাকছে গান, না সবসময় যে ছোটদের গান শুনবো এমনটা নয়, আমরা সব ধরনেরই গান শুনবো, হয়তো ছোটরা একটু বেশি থাকতে পারে সেখানে। আপাতত একটা গান শুনি, শুনে আপনার মেসেজের অপেক্ষাতেই রইলাম। 9903055992 ছোটদের সঙ্গে বন্ধুত্ব করবার একটা উপায় আপনি বলে যাবেন আজকে।

শতভামুদ্রা মিত্রের গান আমরা শুনছিলাম, আর রূপমুদ্রা মিত্রের গান শুনতে শুনতে অনেকগুলো মেসেজ আমার কাছে এসে জড়ো হয়েছে। এই যে ছোটদের কিভাবে বন্ধু করা যায়, সেজন্য প্রত্যেকেই একটা করে পয়েন্ট লিখে পাঠান প্লিজ, কারণ আজকে আমি বেশি দিকে পাঠালেও পড়তে পারবো না, আমার কাছে সময়ের আজকে বড় অভাব রয়েছে। তো সেই জন্য প্রথম যিনি পাঠিয়েছেন সৌভিক সরকার কসবাহালতু থেকে, তিনি বলছেন তাদের কথা মন দিয়ে শুনুন, ছোটরা যখন গল্প বলে বা কোনো কথা বলে আগ্রহ নিয়ে শুনলে নিজেদের বন্ধু মনে করে তারা, তাদের সঙ্গে খেলাধুলো এবং মজার কাজে অংশ নিলেও বা তারা তাদের যে পছন্দের খেলা আঁকা আঁকাআঁকি করছেন সেখানেও তাদের সঙ্গে থাকলে তারা সম্পর্ক তখন তৈরি হয়, একটা সুন্দর সম্পর্ক তৈরি হতে পারে। তো একটা করে পয়েন্টটি আপনি আমাকে লিখে পাঠাবেন আজ, কারণ আমি একটা করে পয়েন্টটি কিন্তু পড়ব। যখন ছোটরা প্রযুক্তির কোনো বিষয়ে আমাদের সঙ্গে কমিউনিকেট করে, অর্থাৎ প্রযুক্তির কোনো বিষয় আমাদের বলে, তখন আমাদের উচিত তারা কি বলছে সেটা মন দিয়ে শোনা, তাহলে ছোটদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলা সম্ভব। রজত বিশ্বাস, বনপুর, নদিয়া। ঠিক এরকমভাবেই আরও অনেকেই নিশ্চয়ই একটা করে আমাকে পয়েন্ট বলে যাবেন।

বড় পয়েন্ট হতে হতে অনেকগুলো পয়েন্ট অনুষ্ঠানের শেষে দেখবো আমাদের কাছে চলে এসেছে। তো আমাদের ছোটবেলায় যেটা ছিল যে একটা নিয়ম করে খেলতে বেরোনোর একটা সময় এবং মাঠে যাওয়ার একটা সময়, বিভিন্ন রকম যে বড় বড় ছুটিগুলো আসতো তখন মামার বাড়ি যাওয়া বা পিসিদের বাড়ি যাওয়া, সেখানে গিয়ে আরও অন্যান্য ভাই বোনদের সঙ্গে মেলামেশা, এই জিনিসগুলো এখনকার যারা ছোটরা তাদের ক্ষেত্রে অনেকটা কমে গিয়েছে, তাদের ক্ষেত্রে অনেকখানি কমে গিয়েছে। কারণ মা বাবা দুজনেরই যেহেতু অফিস থাকে বা কাজকর্ম থাকে, সেহেতু বড় বড় ছুটিগুলোতেও যে অনেক সময় কোনো মানে আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া হচ্ছে এমন নয়, কারণ যাদের বাড়ি যাবে তারাও খুব ব্যস্ত। তো ফলে বেশিরভাগ ক্ষেত্রে বাইরে কোথাও বেড়াতে যাওয়া হয়। তো সেক্ষেত্রে বাড়ির যে ছোটদের সঙ্গে, বাড়ির আরও অন্যান্য ছোটদের সঙ্গে যে একটা বন্ডিং, সেটা কোথাও একটা ছাড়া ছাড়া হয়ে যায়, যেটা কিন্তু একটা সময় মানে আমাদের আমরা যখন বড় হচ্ছি সেই সময়টা কিন্তু হতো না। ফলে ছোটদের ক্ষেত্রে কিন্তু ওই একটা ক্রাইসিসের জায়গা আছেই। ছোটদের সঙ্গে যতই আমরা ছোট হয়ে যাই না কেন, ছোট মন, ছোট ছোট দুটো মন এবং একটা বড় মনের ছোট হয়ে ছোট মনের সঙ্গে মেশা, সেটার মধ্যে তো একটু পার্থক্য রয়েছে। তাই জন্য ওদের বিভিন্ন রকমভাবে, আমাদের ক্ষেত্রে আমরা বাবা যদি অফিসে যেতেন, মারাও যদি কাজকর্মে বেরোতেন, তবুও একটা বেশ কিছুটা সময় আমরা পেতাম, কারণ সেই সময় কাজের ধরনগুলোই ওই রকম ছিল। 10টা 5টা একটা অফিসের ডিউটি আওয়ার থাকতো, তখন বাড়িতে ছোটদের সময় দেওয়া যেত। এখন প্রত্যেকের ক্ষেত্রেই কাজের ধরনও পাল্টে গেছে, মানে বাবা মাদের কাজের ধরনও পাল্টে গেছে। বাড়িতে ঠাকুমা দাদু দিদা এদের একটা অভাব তো রয়েছে। সমস্তটা মিলিয়ে মিশিয়ে ছোটদের যে ছোটবেলাটা সেটাও কিন্তু খুব ক্রাইসিসের, এবং সেজন্য ছোটদের সঙ্গে বন্ধুত্ব করে চলাটা এখন অনেক বেশি দরকার। মানে আমার ছোটবেলায় মনে পড়ে সন্ধে 6টা বেজেছে মানে যদি আমি বাড়ি না ফিরি আমার কপালে যে অশেষ দুর্গতি আছে এবং সেই দুর্গতি যে আমার পিঠে বাজবে, এটা কিন্তু একেবারে মানে একদম বিশ্বাস, এই বিশ্বাসে আমার কোনো দিন মানে ছেদ পড়েনি। কিন্তু এখনকার দিনে ছোটরা, প্রথম কথা হচ্ছে কতটা তারা খেলতে যেতে পারে সেটাও একটা ব্যাপার, এবং তাদের ওই রাস্তার আলো জ্বললে বাড়িতে ফিরে আসতে হবে এই যে একটা নিয়মানুবর্তিতা, এটাও কতটা আমরা তাদের সঙ্গে করে উঠতে পেরেছি। কারণ তাদের নানান রকম কাজে কর্মেই তো তারাও তাদের বিভিন্ন রকম শিক্ষায়, বিভিন্ন রকম কোচিংয়ের ক্লাসে, বিভিন্ন রকম কিছুতে তারাও ব্যস্ত থাকে। ফলে ওই 6টা বাজলে বা রাস্তার আলো জ্বললেই, সে 5টা বাজুক বা 6টা বাজুক, শীতকালে তো একটু আগেই আলো জ্বলে যেত, ফিরতে হবে তোমাকে বাড়িতে। এই বিষয়টা এখন যদি আমাদের সময় বললে আমরা জিজ্ঞাসা করবার কোনো কারণই খুঁজে পেতাম না, কেন রাস্তায় আলো জ্বললেই আমাকে ফিরে আসতে হবে। কিন্তু এখনকার ছোটরা সেই উত্তরটা চায়, কেন রাস্তায় আলো জ্বললেই আমাকে ফিরে আসতে হবে। তো সেই উত্তরটা যাতে আমরা দিতে পারি, তো সেই জায়গাটা আমার তখনই দিতে পারবো আমরা উত্তরটা ঠিকঠাক, যখন তাকে আমি বোঝাতে পারবো, যদি আমরা তাদের বন্ধু হতে পারি। তো সেজন্য ছোটদের সঙ্গে বন্ধুত্ব করাটা খুব প্রয়োজন, এবং আমি দেখেছি ছোটদের সঙ্গে বন্ধুত্ব করলে না নিজের অনেক উপকারে লাগে, বিশেষ করে এই যে আমাদের প্রযুক্তিগত ক্ষেত্র, এবং যদি দেশে বিদেশের কোনো খবর যদি তাদের কাছে জানতে হয়, আমাদের কাছে একটা মুঠোফোন আছে বটে, সেখানে একটু টাইপ করে দিলেই আমরা অনেক কিছু জানতে পারি, কিন্তু ওদের যদি আমরা জিজ্ঞেস করি খেলাধুলো, নানান রকম বই, নানান রকম ছোট গল্পের বই, এইগুলো নিয়ে যদি আমরা ওদের জিজ্ঞেস করি বা ওদের আলোচনাগুলো শুনি, তাহলেও কিন্তু আমরা অনেক কিছু, বিশেষ করে আমি তো অনেক অনেক অনেক কিছু জানতে পারি। তো সেজন্য বড় মানেই আমি সব কিছু জানি আর তুমি ছোট মানে কিচ্ছু জানো না, এই ধারণাটা থেকেই প্রথমে আমাদের বেরোতে হবে, তাহলেই বোধহয় ছোটদের বন্ধু হওয়া যায়। 9903055992 আপনার জন্য খোলা আছে, নিশ্চয়ই আপনি পাঠাবেন আপনার একটা পয়েন্ট। কিন্তু তার আগে একটা গান আবার শুনে ফিরে আসছি এক্ষুনি।

0: অমল মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম আমরা এই গান। আর গান শুনতে শুনতে চলে যাই আবার আপনার মেসেজে টুক করে। যেরকম মিনা কর্মকার দমদম থেকে বলছেন, আমার ঘরে অনেকগুলো ছোট সদস্য আছে, বলা বাহুল্য ওরা আমার খুব ভালো বন্ধু। এর টিপস হলো ওরা খুব গল্প শুনতে ভালোবাসে আর আমি ওদের অনেক গল্প বলি, এভাবেই ওদের কাছে আমি ওদের প্রিয় বন্ধু এবং ওরা আমার খুব কথা শোনে। ওরা আমার মেয়ের ও ছেলের ঘরের নাতি এবং নাতি নাতনি। পরের মেসেজ কে বলছেন, দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস। ছোটদের সঙ্গে নিবিড় এবং সুন্দর সম্পর্ক গড়ে তোলবার উপায় হলো তাদের সঙ্গে ছবি আঁকা, বই পড়া বা বুদ্ধিবৃত্তিক খেলায় যোগ দেওয়া, এতে তাদেরও মেধার বিকাশ ঘটে। আর ছোটদের সঙ্গে বন্ধুত্ব করতে হলে তাদের সঙ্গে খেলাধুলা করা, তারা যে খেলাটা পছন্দ করে তাদের সঙ্গে সেটাই খেলা। দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া। এরপরে কার মেসেজ রয়েছে, ছোটরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের ওপরেই পৃথিবীর ভার, তারা এক ছোট্ট ফুলের কুঁড়ির মতন, তাই তাদের সঙ্গে বন্ধুত্ব করতে হলে তাদের সঙ্গে খেলতে হবে, তাহলেই তারা বন্ধু মনে করবে। পায়েল ব্যানার্জি, বেলঘড়িয়া থেকে। এরকমভাবেই আপনি পাঠাচ্ছেন আমার কাছে ছোটদের সঙ্গে বন্ধুত্ব করবার একটা করে উপায়। একটা করে উপায় আজকে পাঠাবেন, বেশি উপায় পাঠালে কিন্তু আজকে একটু সমস্যা হয়ে যাবে। তো সেজন্যই শুনছেন 100.1 FM গোল্ডে মনের মেলোডি। গোপা আছি আজ আপনার সঙ্গে, গান শুনবো, তারপর আবার ফিরে আসবো আপনার মেসেজে।
1: এই বাগানে ফুল তোলা মা না।

সবিতা চৌধুরীর কণ্ঠে গান শুনছিলাম, বহুবার শোনা গান, কিন্তু খুব অন্যরকম একটা গান এবং অন্যরকম একটা সুর তাল ছন্দের মধ্যে আমাদের নিয়ে যায়। পরে আমি চলে আসি আপনাদের মেসেজে, যেরকম ঠিক এই মুহূর্তে যাদবেন্দ্র পণ্ডা জুকিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, তিনি বলছেন, ছোটদের সঙ্গে বন্ধু হিসাবে মেলামেশা এবং খেলাধুলা গল্প স্বল্প করলে উভয়েরই খুব ভালো লাগে এবং বন্ধু হওয়া যায়। এরপর চলে যাব কার কাছে, এরপর চলে যাই, বন্ধুত্ব করবার সহজ উপায় হচ্ছে যে তাদের পছন্দের ওপর গুরুত্ব দেওয়া, বন্ধু সুলভ এবং সহজ হওয়া, আর মন দিয়ে তাদের কথা শোনা। জীবন প্রধান, ক্যালকাটা ব্লাইন্ড স্কুল। আজকে একটাই মাত্র পয়েন্ট আমি বলতে বলেছি, বারবারই বলছি যে সময়ের আজকে বড় অভাব রয়েছে, আমাদের টানাটানি রয়েছে আর কি একটু সময়, সেই জন্য যাতে সকলের কথা বলা যায় সেই জন্য একটু ছোট করে লিখলে আজকের দিনটা ভালো হয়। শান্তনু আইচ, টেগোর পার্ক, কলকাতা 39 থেকে, তিনি বলছেন তিনি ছোটদের পড়ান এবং তাদের যে পড়াশোনার যে জায়গাগুলো রয়েছে, যেগুলো প্রবলেম হয়, সেখানে তাদের কথা তিনি শোনেন এবং তাদের মতন করে তাদের সেই সমস্যাকে তিনি সলভ করতে চেষ্টা করেন, সমস্যাকে তিনি সমাধান করতে চেষ্টা করেন এবং এভাবেই তিনি এবং তার স্টুডেন্টরা দুজনেই, দুই পক্ষই আর কি, সেই সমস্যা থেকে ওভারকাম করে বেরিয়ে আসেন এবং সেই জায়গা থেকে যেহেতু ছোটদের মতন করে ছোটদের সমস্যাকে সমাধান করা হচ্ছে, সেই জন্য একটা বন্ধুত্বপূর্ণ একটা জায়গা তৈরি হয়েই যায়। এবং এরপরে আমি কোন মেসেজ

যে কি যেতে পারবো? ছোটরা সোশ্যাল মিডিয়াতে আসক্ত এই অভিযোগ শোনা যায়, কিন্তু তার আগে মা বাবাদের সোশ্যাল মিডিয়ায় আসক্তি ছাড়তে হবে। আশিস দত্ত, সল্টলেক। এটা আমরা অনেকেই শুনি যে ছোটরা সোশ্যাল মিডিয়াতে সবসময় থাকে, কিন্তু বাবা মারাও যখন বাড়িতেও থাকেন তখন ছোটদের সঙ্গে যতটা না তাদের যোগাযোগ, সোশ্যাল মিডিয়াতে কিন্তু যোগাযোগটা একটু বেশি হয়। সকলের ক্ষেত্রে নয়, কিন্তু অনেকের ক্ষেত্রেই। তো আপাতত আজকে এই তাদের সঙ্গে বন্ধুত্ব, ছোটদের সঙ্গে বন্ধুত্ব করবার যে জায়গা, সেটা আমরা একটু একটু করে খুঁজতে চেষ্টা করছি এবং গান শুনছি। পরের গান শুনি, শুনে ফিরে আসছি এক্ষুনি।

মহিনের ঘোড়াগুলির গান আমরা শুনছিলাম। গান শুনতে শুনতে আবারও চলে যাই আপনার মেসেজে। আমার মনে হয় ছোটদের সঙ্গে মিশতে গেলে আগে নিজের মনকে তাদের মতন করলে ভালো হয়। অমিতাভ ভোর। এরপর কে পাঠিয়েছেন, এরপর পাঠিয়েছেন ছোটদের সঙ্গে বন্ধুত্ব করবার জন্য তাদের কথা মন দিয়ে শোনা এবং ওরা যখন গল্প করে তখন আগ্রহ নিয়ে শোনা, এতে তারা আপনাকে নিজের বন্ধু বলে মনে করবে। সৌভিক ঢাকুরিয়া। এরপর হচ্ছে কার মেসেজে যাব, আমার নাতনি রুহি সাহা এখন আপার নার্সারিতে পড়ে, প্রতিদিন সন্ধ্যায় ওর পড়া হয়ে গেলে আমাকে পড়াতে আসে, 1-2 ABCD আমাকে লেখায়, আর ওর মতন লেখা না হলে বলে তোমার কিছুই হবে না। একদিন বলল ভালো করে লেখো। এই নিয়ে ওর সঙ্গে আমার বন্ধুত্ব এবং খুব মজায় দিন কেটে যাচ্ছে। পবিত্র সাহা, 2 নম্বর এয়ারপোর্ট গেট, দমদম। এরপর যে মেসেজ আছে, আজকের ছোটরা বড়দের থেকে মনের দিক থেকে এবং দৈহিকভাবে অনেকটা দূরে, কারণ তাদের বাবা মারা দুজনেই বেশিরভাগ বাইরে কাজ করে। তাদের হবিগুলো ভালো করে খেয়াল করা, যাতে তাদের সঙ্গে সেই সব ব্যাপার নিয়ে কথা বলা যায়, তাদের পছন্দের ব্যাপার নিয়ে কথা বলা যায় এবং খেলাধুলাও করা যায়। এভাবে আমরা হয়তো তাদের মনের অনেকটা কাছাকাছি চলে আসতে পারবো এবং তাদের দুঃখ রাগ এগুলো জানা যাবে। তাদের সঙ্গে আমাদের দূরত্ব সব দিক দিয়ে কমতেও পারে, যেহেতু ছোটরা বাইরে খেলতে যেতে পারে না, তাই বড়রাই এখন তাদের বন্ধু। অনিরিনা ঘোষ, বেহালা থেকে। এরপর কার মেসেজে পৌঁছই, এরপর আমার মনে হয় এখন বড়দের চেয়েও ছোটরা অনেক বেশি ব্যস্ত, কারণ গরমের ছুটিতে স্কুলটা যদি বা ছুটি দেয়, টিউশন থেকে ছুটি পাওয়া মুশকিল। গরমের ছুটিতে খেলতে যেতে পারা যায় না বিকেলে টিউশন বাদ দিয়ে, তাই সবার আগে ছোটদের বন্ধু হতে গেলে তাদের টিউশনের সংখ্যা কমাতে হবে, তবে তারা খেলার অন্তত নিঃশ্বাস নেওয়ার একটা সময় পাবে। নইলে আমরা বড়রা টিউশনের চাপ দিয়ে খারাপ হয়েই যাচ্ছি, ফলে ছোটদের আমাদের উপর রাগ বাড়ছে। পুনম চক্রবর্তী, উত্তর চব্বিশ পরগনা। এরকমভাবে নানান রকম সময় নানান রকম কিছু নিয়ে ছোটদের সঙ্গে একটা বড়দের কোথাও না কোথাও একটা দূরত্ব বাড়ে, দূরত্ব বেড়েই চলেছে। সেটা আমাদের সময়ও চলতো, এখনও চলছে, তখন হয়তো একটু কম, এখন হয়তো একটু বেশি, কিন্তু এই দূরত্ব আমাদের কমাতে হবে। এই দূরত্ব কমাবার একমাত্র উপায় হচ্ছে বন্ধুত্ব, আর সেই বন্ধুত্বকে সঙ্গে নিয়েই আজকে এগিয়ে চলা। মোটামুটিভাবে আমাকে একটা ছোট্ট করে বিরতি নিতে হবে, মানে 9:10 থেকে 9:40 পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন, আমাদের পরবর্তী অনুষ্ঠান আমরা শুনবো। 9:40 আবার ফিরে আসব মনের মেলোডি নিয়ে, গান নিয়ে, আপনার মেসেজ নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন। গান শুনতে শুনতে তাহলে চলে যাই পরবর্তী অনুষ্ঠানের দিকে। গোপা আছি আজ আপনার সঙ্গে মনের মেলোডিতে, মান্নাদের কণ্ঠে এই গান আমাদের সকলের জন্য রইল।

যদি মানুষগুলো ভুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না। যদি মানুষগুলো ভুল হতো রে মজা হতো তাই না, তোরাই যে সব ছোট্ট কুড়ি।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি।

মৌসুমী ভৌমিকের কণ্ঠে গান আমরা শুনছিলাম, আর গান শুনতে শুনতে কথা আর বেশি না গিয়ে টুক করে চলে যাব আপনার পাঠানো মেসেজে, কারণ সময় যেহেতু খুবই কম, তো সেই জন্য আপনার মেসেজটুকু পড়ে তারপরে আবার ফিরে যাব গানে। যেরকম রমা রায় ভি রোড দাসনগর হাওড়া পাঁচ থেকে, তিনি বলছেন নিজের মনকে আগে ছোটদের মতন করতে হবে যদি ছোটদের সঙ্গে বন্ধুত্ব করতে হয়। এরপর ছোটদের সঙ্গে বন্ধুত্ব করতে হলে তাদের ভালোবাসতে, মনোযোগ দিয়ে শুনতে এবং হাসি মুখে কথা বলতে হবে। সুন্দর বন্ধুত্বের চাবিকাঠি হচ্ছে আন্তরিকতা এবং স্নেহ। স্বাগত পাল, মামুদপুর আমতলা। এরপর চলে যাব কার কাছে, সেই ছোট্টবেলাটাকে খুব মিস করি, সেই মামার বাড়ি যাওয়া, আনন্দ করা ভুলব না কোনোদিন, নির্ঝর হালদার বিরাটি। নিশাকর ধর জগৎ আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে, তিনি বলছেন আমার ওনার মেয়ের দাদুর সঙ্গে খুবই বন্ধুত্ব, একটাই কারণ সবসময় বেড়াতে নিয়ে যান, আর সময় দেওয়া ছোটদের জন্য খুব প্রয়োজন, সেটাও তিনি বলেছেন। এরপর নন্দা রায় পোড়েল হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে, ওদের সঙ্গে খেলাধুলো করে ওদের মনের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তারপর মতামত দেওয়া, তাতে ওরা খুব খুশি হয়। সমালোচনা এখনকার দিনের ছেলেমেয়েরা, এই প্রজন্ম নিতে পারে না, তাই ঘুরিয়ে অন্য কারোর নাম করে ওদের দোষের গুণাগুণ সম্বন্ধে বললে খুব সহজেই রাগ না করে ব্যাপারটা বুঝে নেয়। আর পরের মেসেজ কিশোর বালি থেকে, যখন ওরা কথা বলে ছোটদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং ওদের গুরুত্ব দেওয়া, এ কথা বরাবরই সবাই বলছে, যখন ওরা ছোলা বাদাম মুড়ি নিজের হাতে খায় তখন পুরো হাতের মুঠোটাকে মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, নিজের হাতে খেতে শিখছে দেখে ওদের ভালো লাগে। আর এরপরে জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ, তিনি বলছেন

ছোটদের বানানো গল্প মন দিয়ে শুনে সেই গল্পের প্রশংসা করতে হয়, তাহলে তাদের সৃজনশীলতা বাড়ে আর আমার মনে হয় যে তাতে করে বন্ধুত্বও বাড়ে। এরকম আর বেশ কতগুলো মেসেজ আমার কাছে রয়ে গেল, নিশ্চয়ই আমি পড়বো। কিন্তু তার আগে একটা গান চট করে শুনে আসি, শুনে এসে তারপর বাকি মেসেজ পড়ছি।

লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গান শুনতে শুনতে আবারও আমি চলে যাব চট করে মেসেজে। যেরকম রনি পাঁজা আমতা থেকে বলছেন যে বাচ্চাদের সঙ্গে মিশতে হলে বাচ্চা হতে হবে, আর সমস্ত বাচ্চাকে শৈশবের আনন্দ দিতে মাঠে নিয়ে যেতে হবে, দিগন্ত বিস্তৃত মাঠ দেখাতে হবে আর ফোন থেকে দূরে রাখতে হবে। ছোটদের সঙ্গে তাদের মতন করে মিশতে হবে, আর তাদের আজকের যুগের দৌড়ঝাঁপ জীবনে মুঠোফোন অনেকটা সময় কেড়ে নিয়েছে, তাই মুক্ত আকাশ না পেলে ছোটরা আগের মতন মুক্ত মন পাবে না। তবে অবশ্যই বড়দের মোবাইল আসক্তি কমাতে হবে, বাচ্চাদের সঙ্গে সময় কাটানো আজকের দিনে খুবই জরুরি, তবেই বন্ধু হয়ে ওঠা যাবে। সুনিতা দত্ত গয়েরকাটা জলপাইগুড়ি থেকে। এরপর বালিগঞ্জ থেকে চন্দ্রাবলী সেন, ছোটরা চিরকালই আমার সবচেয়ে প্রিয় বন্ধু, তাদের পছন্দের বই, খেলা এবং খাবার আমার কাছে সবসময় প্রাধান্য পেয়েছে, কিন্তু এই আদ্যন্ত ডিজিটাল যুগে ছোটদের সঙ্গে বন্ধুতা তাদের কাছে আত্মসমর্পণ আমার সবচেয়ে বড় অবলম্বন। আমার মতন টেক মূর্খকে কি অসীম ধৈর্য এবং ভালোবাসা দিয়ে ছোট্ট বন্ধুরা শিক্ষিত করে, এগিয়ে নিয়ে চলে। সত্যি ওদের টেকনিক্যাল যে জ্ঞান সেটা সত্যি একটা বিরাট জায়গা, এবং আমি ওদের কাছ থেকে সবসময় শিখি। এরপর শিপ্রাকাড়ার মালিকপাড়া লেন বেতর হাওড়া চার থেকে, তিনিও মোটামুটি বলছেন যে ছোটদের সঙ্গে বন্ধুত্ব করতে হলে তাদের মতন হতে হবে, এবং তারা যে কথা বলবে বুদ্ধি দিয়ে এমনভাবে সেই কথা শুনতে হবে যাতে সাপও মরে আবার লাঠিটাও না ভাঙে। সুতরাং বুদ্ধি এবং স্নেহ এবং ভালোবাসা দিয়ে ছোটদের সঙ্গে মিশতে হবে। ছোটদের সঙ্গে বন্ধুত্ব করতে গেলে তাদের কথা শুনে চলতে হবে, তাদের সঙ্গে খেলা করতে হবে। উত্তম কুমার দাস দ্বারহাট্টা হরিপাল হুগলি। তবে কি ছোটদের কোনোভাবেই শাসন করা যাবে না, সে কথাটাও নিশ্চয়ই বলবো। তবে একটা গান শুনবো, শুনে ফিরে এসে তারপর বাকি কথা হচ্ছে।

পরশ পাথরের গান আমরা শুনছিলাম। পরশ পাথরের গান শুনতে শুনতে আমরা মনের মেলোডির একেবারে শেষ দিকে এসে পৌঁছচ্ছি। তাই যেটা একেবারে শেষ দিকে যে প্রশ্নটা আমাদের সকলের মনে উঠতেই পারে, যে ছোটদের সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ, মানে বন্ধু হয়েই আমরা মিশব, তাহলে তারা অন্যায় করলে কি তাদের কিছু বলা যাবে না, বা তাদের সঙ্গে তাদের কি কখনো শাসন করা যাবে না, এরকম একটা প্রশ্ন আমাদের মনের মধ্যে উঠতেই পারে। ছোটদের বন্ধু হওয়া মানে তো এটা নয় যে সব কিছুতেই তাদের ছাড় দিতে হবে। বরং একজন ভালো বন্ধু যেমন ভুল হলে সতর্ক করে, তেমনি একজন ভালো অভিভাবক বা বড় মানুষেরও প্রয়োজন, যাতে করে ছোটরা যদি ভুল দিকে যায় তাহলে তাদের পথটাকে দেখিয়ে দেওয়া। এবার তুমি খুব খারাপ এমনটা না বলে, যদি তুমি যে কাজটা করেছো সেটা ঠিক হয়নি এমনটা বললে ছোটরা কিন্তু একটু ধৈর্য ধরে সেটা শোনবার জন্য একটু দাঁড়ায়। তুমি খুব খারাপ বললে প্রথমেই কিন্তু চলে যাবে আর শুনতেই চাইবে না। ছোটদের সঙ্গে যখন কথা বলতে হবে, যাদের তাদের কোনো যদি ভুল মনে হয় বা তাদের চলার পথটা যদি ঠিক মনে না হয়, তাহলে রাগের মাথায় নয়, শান্তভাবে তাদের সঙ্গে বসে কথা বলাটা খুব দরকার। আর যুক্তি দিয়ে, এখনকার দিনের ছোটরা তো খুব যুক্তি নিয়ে চলে এবং তারা যেহেতু খুব ইকুইপড সমস্ত ব্যাপারে, ফলে তাদের

যুক্তি দিয়ে যদি না বোঝানো হয় তাহলে কিন্তু তারা বুঝবে না, তাহলে কিন্তু একটা দ্বন্দ্ব তৈরি হবে। সেজন্য আগে ভালো করে নিজে প্রিপারেশন নিয়ে তারপর তাদের সঙ্গে কথা বলাটা খুব জরুরি যুক্তি দিয়ে। আর ছোটরা ভালো কাজ করলে তার তুমুল প্রশংসা করুন, কারণ প্রশংসা কিন্তু তাদের আরও ভালো কাজ করবার জন্যে এগিয়ে নিয়ে যায়। ছোটদের অপমান করা কিন্তু একদম উচিত নয়, কারণ ছোটদের মধ্যে আমরা ভাবি যে ছোটরা কিছু বুঝতে পারে না। ছোটদের মধ্যে একটা অদ্ভুত মন আছে, যে মনটা কিন্তু একেবারে পিওর, যেটা কিন্তু মনটা যেমন পিওর সে কিন্তু সবটাই বুঝতে পারে। অন্যদের সঙ্গে তুলনা করা একদম যাবে না ছোটদের, কারণ ছোটদের কেন এটা সকলের ক্ষেত্রেই, অন্যদের সঙ্গে তুলনা করলে কিন্তু সেই মনটাই আর থাকে না যে আপনার সঙ্গে সে কথা বলবে। সবসময় বকাঝকা করা একেবারেই ঠিক নয়, কারণ আমার যেমন মন মেজাজ সবসময় ঠিক থাকে না, ছোটদেরও কিন্তু মন মেজাজ সবসময় নাও ঠিক থাকতে পারে। আর ভয় দেখিয়ে কথা বলা বা কোনোরকমভাবে শাস্তি দেওয়া হবে এরকম কথা বলা তাদের সঙ্গে যদি না বলা হয় তাহলে অনেক সহজভাবে কোনো একটা জিনিস বোঝানো যায়। আসলে একটা গাছকে, একটা গাছ যখন ছোট, যখন তাকে চারা গাছ রোপণ করা হচ্ছে তখন চারদিকে একটা খুঁটি দেওয়া হয়। খুঁটিটা দেওয়া হয় গাছটাকে বেঁধে রাখবার জন্য নয়, বরং গাছটা যাতে একটা সাপোর্ট নিয়ে বড় হতে পারে সেজন্য সেই খুঁটিটা দেওয়া। শাসনও ঠিক তেমন, খুঁটি যদি খুব শক্ত করে বাঁধা হয় তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে, গাছ বাড়বে না। আর শাসনটাও ঠিক তেমন, যদি উল্টোপাল্টা সময়, উল্টোপাল্টা জায়গায়, উল্টোপাল্টা ভাবে দেওয়া হয় তাহলে কিন্তু একটা দূরত্ব তৈরি হতে পারে, এবং যে দূরত্বটা কিন্তু আজীবনের তৈরি হতে পারে। তাই বন্ধুত্ব ছাড়া শাসন, আর বন্ধুত্ব ছাড়া শাসন যেরকম কঠোর হয়ে যায়, শাসন ছাড়া বন্ধুত্ব কিন্তু সেরকম দায়িত্বহীন হয়ে যায়। একজন শিশুর জীবনে দুটোরই দরকার আছে, বন্ধুরও দরকার আছে, অভিভাবকেরও দরকার আছে। যে অভিভাবক তার ভুল পথটাকে দেখিয়ে দিয়ে সেটা ঠিক নয় এইটা বলে তাকে একদিকে ঠিকঠাক পথে তাকে নিয়ে যেতে পারে। সুতরাং বন্ধুত্ব থাক আমাদের সকলের, এবং এইভাবেই আমরা সবাই মিলে হাতে হাত ধরে এগিয়ে চলি। আমরা যেটা পারি না, বড়রা যেটা পারে না, ছোটরা দেখিয়ে দিক, আর ছোটদের একটু সঠিক পথে গাইড করে দেওয়া, তবে ছোটরাও নিশ্চয়ই সেই কথা শুনবে, বড়দের কিছু কথা শুনবে, এটাও আমরা নিশ্চয়ই আশা রাখি। আমরা সবাই মিলে ভালো থাকি। আর এই মুহূর্তে অনুপ ঘোষাল এবং আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান আমাদের সকলের জন্য রইল। গোপা ছিলাম আপনার সঙ্গে, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো কথা নিয়ে।

আকাশবাণী কলকাতা, FM প্রচার তরঙ্গে খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার উপর জোর দিয়েছেন। তিনি নতুন দিল্লিতে ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে সভাপতিত্ব করছেন। শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের মামলায় ইডি চেন্নাই, তিরুচিরাপল্লি, কোয়েম্বাটুর এবং মাদুরাইয়ের মোট 18টি থানে তল্লাশি চালাচ্ছে। পশ্চিমবঙ্গ বিধানসভায় রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। বিশ্বকাপ ফুটবলে আজ আলজেরিয়া জর্ডানকে 2-1 গোলে ও নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। আজ পর্তুগাল উজবেকিস্তানের ও ইংল্যান্ড ঘানার বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

0: আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে 2026-এর সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করবেন। আজকের অনুষ্ঠানে রাষ্ট্রপতি 2টি পদ্মবিভূষণ, 7 পদ্মভূষণের পাশাপাশি 56 জনকে পদ্মশ্রী সম্মান তুলে দেবেন। টেনিস তারকা বিজয় অমৃতরাজ, অভিনেতা মামুত্তি, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক এবং ক্রিকেটার রোহিত শর্মা আজ রাষ্ট্রপতির কাছ থেকে সম্মান গ্রহণ করবেন। উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে সরকার এবছরের পদ্ম পুরস্কারের জন্য 131 জনের নাম ঘোষণা করেছিল। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আজ নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি ও চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন থাকার ওপর গুরুত্ব আরোপ করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে শ্রী ডোভাল বলেন, প্রথাগত নয় এমন নিরাপত্তা ঝুঁকিগুলি এখন জাতীয় সীমানা ছাড়িয়ে গেছে। তিনি উদ্ভাবনী ও আমূল পরিবর্তনশীল প্রযুক্তি, গোপন সন্ত্রাসবাদ এবং ক্রমশ ডিজিটাল ও সাইবার হুমকির বিষয়গুলির ওপর বিশেষ জোর দেন। তিনি জানান, ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে মূলত প্রথাগত নয় এমন নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর উপরেই আলোচনা করা হবে।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের M777A2 আল্ট্রা লাইট হাউইটজার সমরাস্ত্রের জন্য 23 কোটি মার্কিন ডলারের একটি রক্ষণাবেক্ষণ ও সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর সমাজমাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা অংশীদারিত্ব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, ভারত ব্রিটেন কম্প্রিহেন্সিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট সেটা ভারতীয় কৃষক, মৎস্যজীবী, কারিগর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশ্ববাজারে সমৃদ্ধ হতে এবং কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করবে। ইংরেজি দৈনিকে প্রকাশিত একটি নিবন্ধে মন্ত্রী উল্লেখ করেন, চলতি বছরের 15 জুলাই থেকে কার্যকর হতে চলা এই চুক্তির ফলে ব্রিটেনের বিভিন্ন খাতে ভারতীয় পণ্য ব্যাপক সুবিধা পাবে। তিনি জানান, এই চুক্তির আওতায় প্রায় 99% পণ্যের ওপর শুল্ক অবিলম্বে তুলে নেওয়া হবে, যা ভারতীয় রফতানির জন্য বিপুল সুযোগ সৃষ্টি করবে। সংখ্যালঘু বিষয়ক এবং মৎস্য, পশুপালন ও দুগ্ধচাষ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জর্জ কুরিয়ান কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রী কুরিয়ানের পদত্যাগপত্র গ্রহণ করে জানিয়েছেন, পদত্যাগপত্র জমা পড়ার পর থেকেই বিষয়টি কার্যকর হবে। শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়ম সংক্রান্ত একটি মামলার জেরে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি চেন্নাই, তিরুচিরাপল্লি, কোয়েম্বাটুর এবং মাদুরাইয়ের মোট 18টি স্থানে তল্লাশি চালাচ্ছে। ইডি জানিয়েছে, 2017 সালে সেন্ট্রাল ক্রাইম ব্রাঞ্চের দায়ের করা একটি এফআইআরের ভিত্তিতেই এই পদক্ষেপ। সংস্থাটি আরও জানায়, পুলিশ 2021 সালে এই মামলায় চার্জশিট দাখিল করেছিল। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। সমাজমাধ্যমে এক বার্তায় উপরাষ্ট্রপতি ডক্টর মুখার্জিকে দূরদর্শী নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং দেশপ্রেমিক বলে উল্লেখ করেছেন। তার প্রয়াণ দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে বলেন, তিনি ছিলেন দেশপ্রেমিক, পণ্ডিত এবং রাষ্ট্রনায়ক। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে এবারের আজকের প্রসঙ্গে বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডক্টর ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠান প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ 23 জুন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। দ্বিতীয় তথা শেষ পর্ব প্রচারিত হবে 30 জুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার 28 জুন আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 135তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকেই এই অনুষ্ঠান শোনা যাবে। মন কি বাতের জন্য এবারও সাধারণ মানুষের পরামর্শ, বক্তব্য ও মতামত জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। বার্তা পাঠানো যাবে মাই গভ ওপেন ফোরাম, নরেন্দ্র মোদি অ্যাপ কিংবা 1800-11-7800 টোল ফ্রি নম্বরে। খবর শুনছেন FM প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপালের অভিভাষণের জন্য তাকে ধন্যবাদ জানিয়ে আনা প্রস্তাবের উপর আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় আলোচনা চলছে। 6 ঘন্টারই আলোচনায় মোট 30 জন বক্তা অংশ নেবেন।

বিজেপি তৃণমূল কংগ্রেসের দুই ব্লকের পাশাপাশি আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস এবং এজেইউপির প্রতিনিধিরাও বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও আলোচনায় অংশ নেবেন। এদিন বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর আলোচনার সূত্রপাত করেন তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায়। এরপর বিজেপির সজল ঘোষ বক্তব্য রাখেন। অধিবেশনের সূচনায় উল্লেখ পর্ব ও দৃষ্টি আকর্ষণী পর্বে নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন বিভিন্ন এলাকার বিধায়কেরা। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি শিখ সম্প্রদায়ের নবম ধর্মগুরু গুরু তেগ বাহাদুরজির 350তম শহীদ দিবস উপলক্ষে আজ পুরাতন মালদায় একটি অনুষ্ঠানে যোগ দেন। বন্দে ভারত এক্সপ্রেসে মালদায় তিনি আজ যান। শ্রী রবি কালাচাঁদ হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন বলে ভারত সরকারের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার ইজেডসিসি সূত্রে জানা গিয়েছে। সেখানে শিখ সম্প্রদায়ের ছজন ধর্মগুরুকে নিয়ে গুরু তেগ বাহাদুরজির আত্মত্যাগ ও আদর্শ নিয়ে প্রায় 45 মিনিটের একটি স্মরণসভা অনুষ্ঠিত হয়। এরপর রাজ্যপাল পুরাতন মালদার গুরুদ্বারায় গিয়ে প্রার্থনায় অংশ নেবেন এবং গুরু তেগ বাহাদুরজির ব্যবহৃত বিভিন্ন ঐতিহাসিক সামগ্রী পরিদর্শন করবেন। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের অন্তর্বর্তী রক্ষা কবচ বাতিলের আবেদন নিয়ে শতদ্রু দত্তের দায়ের করা মামলার শুনানি কলকাতা হাইকোর্ট 2 জুলাই পর্যন্ত পিছিয়ে দিয়েছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ ওই দিন সব পক্ষকে তাদের বক্তব্য জানাতে বলেছে। এই মামলা সংক্রান্ত সুপ্রিম কোর্টের আগের নির্দেশগুলিও বক্তব্যের সপক্ষে জানাতে হবে। অরূপ বিশ্বাসের আইনজীবী কিশোর দত্ত আজ বলেন, একজন মামলাকারী রক্ষা কবচ বাতিলের আবেদন জানাতে পারেন না। অন্যদিকে শতদ্রু দত্তের আইনজীবীর পাল্টা বক্তব্য, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী তদন্তে সহযোগিতা করছে না, তাকে একাধিকবার সমন পাঠানো হলেও তিনি হাজিরা দেননি। ইসরায়েল এবং লেবাননের আধিকারিকদের মধ্যে ওয়াশিংটনে চলতি সপ্তাহে নতুন করে আলোচনার আয়োজন করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দুদেশের শান্তি এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে ও যুদ্ধবিরতি আরও দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে এই বৈঠক বলে জানা গেছে। মার্কিন বিদেশ দফতর জানিয়েছে, এই বৈঠকের নেতৃত্ব দেবেন বিদেশ দফতরের কাউন্সিলর ড্যান হোলার এবং আন্তর্জাতিক নিরাপত্তা প্রতিরক্ষা বিষয়ক সহকারী সচিব ড্যান জিমারম্যান। এর পাশাপাশি মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও ওয়াশিংটন বৈঠকের ফাঁকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং লেবাননের রাষ্ট্রপতি জোসেফ আউনের সঙ্গে আগামী শুক্রবার বৈঠক করবেন। এখন ফুটবল বিশ্বকাপের খবর।

0: বিশ্বকাপ ফুটবলে গ্রুপ জের ম্যাচে আজ আলজেরিয়া জর্ডানকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। জর্ডানের হয়ে প্রথমে নিজার আল রাসদান 36 মিনিটে গোল করেন, এরপর আলজেরিয়ার নাদির বেনবৌয়ালি 69 মিনিটে এবং আমিনে গৌইরি 82 মিনিটে গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। এদিকে গ্রুপ আইয়ের ম্যাচে নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। নরওয়ের হয়ে মার্কাস হোমগ্রেন পেডারসান 43 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন। আর্লিং হালান্ডে নরওয়ের হয়ে 48 মিনিটে ব্যবধান বাড়ান। 53 মিনিটে সেনেগালের ইসমাইল সার একটি গোল করেন। 58 মিনিটে ফের হালান্ড আরও একটি গোল করলে দ্বিতীয়ার্ধের সংযুক্ত সময়ের একেবারে শেষে ইসমাইল সার আরও একটি গোল করে ব্যবধান কমান। এদিকে আজ গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। এছাড়া গ্রুপ এলের ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবরো স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 1:30। গতরাতে ফ্রান্স 3-0 গোলে ইরাককে হারিয়ে দেয়। 2টি গোল করেন কিলিয়ান এমবাপে, 1টি গোল ওসমান দেম্বেলের। অন্যদিকে মেসির জোড়া গোলের সুবাদে আর্জেন্টিনা গতকাল অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে দেয়। জোড়া গোলের ফলে জার্মানির মিরোস্লাভ ক্লোজেকে টপকে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে রেকর্ড গড়লেন মেসি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে পদ্ম পুরস্কার প্রদান করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার উপর জোর দিয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ আলজেরিয়া জর্ডানকে 2-1 ও নরওয়ে সেনেগালকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। খবর শেষ হলো, এর পরের খবর শুনুন 1:30।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে কনকলতা। केंद्रीय सहकारिता मंत्री अमित शाह ने आज नई दिल्ली में भारतीय राष्ट्रीय कृषि सहकारी विपणन संघ निफेड के नीलामी पोर्टल का शुभारंभ किया। इस अवसर पर उन्होंने कहा कि निफेड किसानों की सेवा कर रहा है।
2: नाफेड ने एक प्रकार से नेफिक्स.इन, दृष्टि, ईआरपी और नाफेड कल्याण, ये चार पहलों की शुरुआत, तो वो क्रांतिकारी इसलिए कि नाफेड जो 2014 में बंद होने की कगार पर आ गया था, आज नाफेड ये सारी पहल कर 500 करोड़ के मुनाफे के साथ, 30,000 करोड़ के टर्नओवर के साथ देश के 74 लाख किसान

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: তোমায় গান শোনাবো, ঝুমুর আর কোয়েল আছি আপনার সঙ্গে, আর আপনার পছন্দের গান দিয়েই অলরেডি শুরু হয়ে গেছে আজকে আমাদের এই আড্ডা। দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান শুনতে চেয়ে অনুরোধ করেছিলেন কোন্নগর নবগ্রাম থেকে শিখা পাল, শ্যামল গুপ্তের কথায় নচিকেতা ঘোষের সুরে শুনলাম আমরা এই গান, এবং এত সুন্দর একটা গান, থ্যাংক ইউ সো মাচ। এরপরে চলে যাব এর পরের গানটায়।
1: এরপরে আমরা সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান শুনি, আজ হোলি খেলবো শ্যাম। এই গানের অনুরোধ কে করেছেন সেটা একটু বলে দিতে হবে, সৌমিত নন্দী আরামবাগ হুগলি থেকে অনুরোধ করেছেন এই গানের জন্য। মঞ্জুরি অপেরা থেকে শুনবো এই গান।

মঞ্জুরি অপেরা থেকে শুনছিলাম এই গান সুধীন দাশগুপ্তের সুরে। এরপরে আমরা যে অনুরোধে চলে যাব সেটা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান। অনুরোধ করছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। শুনে নি মানবেন্দ্র মুখোপাধ্যায়।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: তাপসকান্তি ঘোষ দমদম ক্যান্টনমেন্ট গোড়াবাজার থেকে শুনতে চেয়েছিলেন আশা ভোসলের গাওয়া এই গান মেঘকালো ফিল্ম থেকে মধুবনে বাঁশি বাজে। গানের কথা প্রণব রায়, সুর পবিত্র চট্টোপাধ্যায়। আর এর আগে আমরা শুনেছিলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে সে আমার পত্র লেখা।
1: একদমই, সে আমার পত্র লেখা আমরা শুনেছিলাম আনন্দ মুখোপাধ্যায়ের কথায় এবং শ্যামল মিত্রের সুরে। এর পরবর্তীতে কোন গান শুনব?
0: এর পরবর্তীতে আমরা শ্যামল মিত্রের কণ্ঠে গান শুনি। শুনে এসে জানাচ্ছি যে কে শুনতে চেয়েছিলেন,
1: কার অনুরোধে শুনলাম এই গান।

যে তো বলা বলা হলো না তবু মোর ক্ষোভ নাই আর ক্ষোভ নাই অনেক কথা যে তো বলা বলা হলো না তবু মোর ক্ষোভ নাই আর ক্ষোভ নাই অনেক পাওয়া বাকি রয়ে।

0: ধুয়ে যাক মুছে যাক চলে যাক যা।
1: আমরা শুনছিলাম শ্যামল মিত্রর কণ্ঠে এই গান, সলিল চৌধুরীর কথায় এবং সুরে। আর এই গানের জন্য অনুরোধ করেছিলেন কারা একটু বলে দিই, অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী বজবজ বাওয়ালি থেকে অনুরোধ করেছিলেন এই গানের জন্য। এরপরে আমরা প্রতিমা বন্দ্যোপাধ্যায় শুনবো, তাই তো? প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গানের জন্য হিতেন্দ্র দাস অনুরোধ করেছেন আসাম থেকে, উনি যে কোনো গান শুনতে চেয়েছেন।
2: আমরা এই গানটাই তাকে শুনবো।

পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় ভূপেন হাজারিকার সুরে শুনলাম প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া এই গান। আর এরপর যে গান শুনব মান্নাদের কণ্ঠে শুনব, সঞ্জিত পাল গৌরীপুর হাওড়া থেকে শুনতে চেয়েছেন এই গান। সত্যি কথা বলতে এখন আমরা যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি, মোটামুটি এই ফুটবলের জ্বরের মধ্যে দিয়েই যাচ্ছি প্রায়, তো পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় নচিকেতা ঘোষের সুরে ধন্যী মেয়ে ফিল্ম থেকে শুনব মান্নাদের কণ্ঠে এই গান।

বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নুক দাঁত ভাঙা এক মৃত্যু সিংহ সেজে নেই, তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM

মনিহার ছবি থেকে শুনছিলাম আমরা এই গান, এবং এই গানের জন্য অনুরোধ করেছিলেন তাপস মাইতি, চক মন্দির দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে মনিহার ছবির এই গান আমরা শুনলাম। এর পরবর্তীতে আমরা হেমন্ত মুখোপাধ্যায় শুনবো, তাই তো? হেমন্ত মুখোপাধ্যায় আমরা শুনবো গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায় নিজের সুরে প্রিয়তমা ছবি থেকে। প্রীতি নন্দন অনুরোধ করেছেন এই গানের জন্য পানিহাটি থেকে। শুনে নিই হেমন্ত মুখোপাধ্যায়।

0: পরি বলছে সময় একেবারেই শেষ হয়ে এসেছে, আমরা শেষ গানে চলে যাব। শেষ অনুরোধ কে করেছেন?
1: সঞ্জীব কুমার মণ্ডল মল্লিকাটি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুনতে চেয়েছেন ডাক হর করা ফিল্ম থেকে মান্নাদের কণ্ঠে এই গান।
0: এই গান শুনতে শুনতেই আমরা বিদায় নেব এই পর্ব থেকে, ফিরে আসবো 2:30 মিনিটে সুরেলা সফরে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ ডিরেক্টর স্কাট, ডিরেক্টর স্কাট।

0: আজ ডিরেক্টর্স কাটে এমন একজন পরিচালকের ছবি নিয়ে আমরা কথা বলবো, সেই মানুষটিরও যে কোনো সৃষ্টিকে আমরা ভালো না বেসে থাকতে পারিনি, আমরা সত্যি তাকে ভালোবেসেছি। চিরকাল ভালো সাহিত্য গুণ আছে এমন কাহিনীকে তিনি বেছে নিয়েছেন, অসম্ভব সুন্দর চরিত্র সৃষ্টি করেছেন এবং আমাদের চেনা জগৎকেই সুন্দর করে আমাদের উপহার দিয়েছেন বরাবর। ষাট সত্তর দশকের ছবিতে সাধারণ মধ্যবিত্ত জীবনকে ছুঁয়ে গেছেন তিনি এবং ছোট্ট ছোট্ট চাওয়া পাওয়া হাসি কান্না নিয়েই তাঁর চরিত্ররা অনায়াসে দর্শকের সাথে কিছুক্ষণ কাটান, যার রেশ থেকে যায় বহুকাল।
1: অরবিন্দ মুখোপাধ্যায় আমাদের আজকের ডিরেক্টরস চেয়ারে, তিনি অরবিন্দ মুখোপাধ্যায়ের কথা খুব ছোট্ট পরিসরে ঝুমুর দিয়ে এক্ষুনি আপনাদেরকে বলে দিল। এইটুকু দিয়েই এই মানুষটাকে অনেকটা চিনে নেওয়া যায়, অনেকটা বুঝে নেওয়া যায়, আর বাকিটা তার ছবি কথা বলে, তার ছবির গান কথা বলে, চরিত্রগুলো কথা বলে। আমরা আজকে পুরো সময়টা তাকে নিয়ে থাকবো, তার ছবির কথায়, তার জীবনের কথায়, তার কাজের কথায়, আর তার সঙ্গে দারুণ দারুণ গান

0: নতুন জীবন, এই ফিল্মটা নিশ্চয়ই মনে আছে আপনাদের, যেখানে নির্মল আর অরুণা ভাই বোন, তারা জীবনে কখনো দুঃখ দেখেনি, অথচ বিজয় তার বাবার বন্ধুর ছেলে, সে কিন্তু কষ্টের মধ্যে দিয়েই বড় হয়েছে, কিন্তু ভীষণ মেধাবী সে। তার বাবার মৃত্যুর পর বাধ্য হয়েছিল আসতে, এবং যখন সে এই বাড়িতেই এসে থাকে, অরুণা আস্তে আস্তে তার প্রতি অনুরক্ত হয়, এবং অদ্ভুত সুন্দর দেখিয়েছিলেন বাবার ইচ্ছে অনুযায়ী নির্মল সেই স্ট্যাটাস মেনটেন করে বিয়ে করলো, অথচ তারা কোনোদিন কাছাকাছি হতে পারলো না, কারণ মানসিকভাবে তারা দুজন দুজনের থেকে একেবারে অন্যদিকে, ঠিক উল্টো দিকে। অরুণা কিন্তু জীবনকে বুঝতে পারলো, এবং শত কষ্টের মধ্যেও সে বিজয়ের হাতটা কখনো ছাড়েনি। মনে আছে কোয়েল, ওখানে একটা সিন ছিল যখন নির্মল সর্বশান্ত হয়ে গিয়ে ফিরে আসছে অরুণা আর বিজয়ের সংসারে, খুবই কষ্ট সেই সংসারে। সেই সময় একদিন সে বলেছিল, বেশ অর্ডারই করেছিল যে, বিজয় আজকে আসার সময় মাটন এনো তো নিউ মার্কেট থেকে। তো বিজয় বলছে আচ্ছা দাদা। এবার যথারীতি সে মাটন নিয়ে এলো, কিন্তু অল্প। অরুণা তখন বলছে এতটুকু? তখন বলছে যে দুজনে তো খাবে, কেন তুমি? আমার তো রাতে নিমন্ত্রণ আছে, বলে বিজয় ওইখান থেকে সরে যাচ্ছে। রাতে যখন বিজয় বাড়ি ফিরছে, দেখছে যে দাদা আর কি খেতে বসেছে, বোন তাকে পরিবেশন করছে, এবং বোন নিজের জন্য যতটুকু রেখেছিল সেইটাও বলছে, দাদা তোমাকে আরেকটু দিই? বলছে হ্যাঁ দি, খুব ভালো হয়েছে। যখন দিচ্ছে তখন বলছে, তোর জন্য রাখলি না? বলছে আমার জন্য, আমার না অম্বল হয়েছে। এইটা হয়ে গেল কাট্টু। রাতে বসে আছে নির্মল, এবং সে তখন দেখছে যে নিচে অরুণা শুয়ে নেই, বাচ্চাটা খালি শুয়ে। তো তখন ও বসে বসে শুনছে, অরুণা বলছে আমি তো জানতাম আজ তোমার কোথাও নিমন্ত্রণ নেই, তুমি এমনি এমনি বলেছ, ওই জন্য আমি চারটে লুচি রেখে দিয়েছিলাম। আচ্ছা চারটে লুচি খেলে না কেন, দুটো লুচি রেখে দিলে? আর এদিকে বিজয় বলছে আমিও তো জানি তোমার অম্বল হয়নি, বেশ ভালো হলো না, দুটিতে দুটি দুটি করে আমরা খেলাম। এই যে একটা মানে অর্থকষ্ট, এত অভাব, তার মধ্যেও যে ভালো থাকা, কিভাবে ভালো থাকা যায়, জীবনকে নতুন করে পাওয়া যায়, সেই গল্পই আমাদের শোনালেন অরবিন্দবাবু তার ফিল্মে।
1: অরবিন্দবাবুর ছবিতে এই যে প্রথম থেকেই আমরা বলছি যে মধ্যবিত্তর যন্ত্রণা, মধ্যবিত্তর আনন্দ, ছোট ছোট সুখ দুঃখ সব কিছু উঠে এসেছে। নতুন জীবন তার একটা মাত্র উদাহরণ, এরকম আরও অজস্র উদাহরণ আমরা বিভিন্ন ছবিতে ছড়িয়ে ছিটিয়ে পাবো, পেয়েছি। নতুন জীবন দিয়ে আমরা শুরু করলাম, যেহেতু তার গানও আমরা শুনলাম। যত সম্ভব মনে পড়ছে 1966 সালের ছবি এটি, নতুন জীবন, এবং গজেন্দ্র কুমার মিত্রের গল্প, অসাধারণ গল্প এবং তার অসাধারণ পরিবেশনা। আমরা আরেকটা গানে চলে যাব এবং গানের ওপারে ফিরে আসব অরবিন্দ মুখোপাধ্যায়ের আরও অনেক অনেক ছবির কথা নিয়ে।

আমরা নায়িকার ভূমিকা থেকে অনুপ ঘোষালের কণ্ঠে এই গান শুনবো, মাফ করবেন মানে আমরা অন্য গান একটা প্লে করেছিলাম, তো আপাতত নায়িকার ভূমিকা থেকে আমরা এক যে আছে কন্যা এটা শুনছি।

রবীন্দ্রনাথ ঠাকুরের হাস্যরস নিয়ে অনেকেই অনেক কথা বলেন, তো আমরা তার মধ্যে একটা গল্প, খুব পরিচিত গল্প, আমরা সবাই শুনেছি এই গল্পটা, যে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ভাইকে নিয়ে যখন রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করাতে নিয়ে গেছেন বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল, তো তার আগে কেউ একজন তার ভাইকে

0: বলে দিয়েছে যে ঠাকুর রবি ঠাকুর কিন্তু এখন একটু তার শ্রবণ শক্তি একটু কমেছে, একটু জোরে কথা বলবেন। তো যখন রবি ঠাকুরের সামনে তিনি গেছেন, তখন রবি ঠাকুর বলছেন, কি হে তুমি কি বলাইয়ের ভাই কানাই? তখন তিনি খুব চিৎকার করে বলছেন, আগে না আমি অরবিন্দ। রবি ঠাকুর বলছেন, আচ্ছা তোমার নাম তো কানাই না হয়ে সানাই হলেই ভালো হতো, যা বুঝছি। তো শান্তিনিকেতনের পুরো সময়টা অরবিন্দ মুখোপাধ্যায়ের জীবনে একটা গোল্ডেন পিরিয়ড, একটা স্বর্ণ সময় যাকে বলা যায়। এবং তারপরে তার ওই মেডিকেল পড়তে চলে যাওয়া,
1: না তার আগে যেমন ধরো উনি তো ওখানে বিজ্ঞানের ছাত্র হিসেবেই গেলেন, কিন্তু রবি ঠাকুর নিজেই ওনাকে বলেছিলেন যে তুমি সাহিত্যর দিকটা কেন ভাবছো না, এবং তিনি নিজে ক্লাস নিতেন। তো অরবিন্দবাবু বলছেন যে আমরাই তার কাছ থেকে সরাসরি ক্লাস নিয়েছি, মানে রবীন্দ্র বা এমনি সাহিত্য পাঠ করেছি আমরাই লাস্ট ব্যাচ,
0: একদম।
1: এবং কি অদ্ভুত দেখো যে তিনি সেখানে নাটক নাটকে
0: অভিনয় করছেন,
1: রামকিঙ্কর বেজ তাকে তাদের পরিচালনা করছেন, এবং তিনি একটি নাটকের নায়ক আর নায়িকা সেখানে
0: সুচিত্রা মিত্র।
1: সেই সমস্ত হওয়ার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু ওখানে আরো একজনকে পাচ্ছেন, বিভিন্ন গুণী মানুষের মধ্যে সত্যজিৎ রায়কে পাচ্ছেন, এবং সেইখানে তারা হাতে লেখা বের করছেন
0: পত্রিকা। ঠিক।
1: এবং এই যে এই কাজগুলো যে একের পর এক তারা করে যাচ্ছেন, এবং এক একটা কাজের মধ্যে তারা যে নিয়োজিত হচ্ছেন সেইটাও দেখার মতো ব্যাপার, এবং তাদের যে সম্পাদকীয় তার যে নাম সেগুলোও খুব অদ্ভুত, এবং কোথাও একটা তুমি এবং আমি।
0: হ্যাঁ, এবং এটা সত্যজিৎ রায় এবং অরবিন্দ মুখোপাধ্যায় দুজনে মিলে, একজন সম্পাদনা একজন প্রকাশক, সম্পাদকের জায়গায় নাম লেখা আছে তুমি, প্রকাশকের জায়গায় লেখা আছে আমি।
1: এবং প্রচ্ছদটা যে সত্যজিৎ রায়কে করতে হবে সেটাও কিন্তু ঠিকই ছিল,
0: একদমই।
1: প্রত্যেকটা দিকে দেখো ক্রিয়েটিভিটির প্রত্যেকটা দিকে কিরকম ভাবে এই মানুষটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন,
0: একদমই তাই। পরবর্তীকালে সত্যজিৎ রায় তার অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন একটা সময়, কিন্তু পরবর্তীকালে যখন সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক ঘটককে নিয়ে সারা টলিউড উন্মত্ত, মানে তারা তাদেরকে ছাড়া যেন কোনো পরিচালককে চেনেন না, সেই সময় কিন্তু ছোট ছোট পরিচালকদের কথা, একটা নাম খুব মনে পড়ছে, অজয় কর, তার কথা ভীষণভাবে অরবিন্দ মুখোপাধ্যায় বারবার বলেছেন যে কেন এই পরিচালকদের আমরা মনে রাখবো না। আসলে তিনি খুব নিজে সারা জীবন অল্পে সন্তুষ্ট ছিলেন, এবং এই অল্পে সন্তুষ্ট থাকাটা তার ছবির খুঁটিনাটি দিকগুলোকে না আরো বেশি যেন আলোকিত করত সবসময়।

0: এই গান তাঁর লেখা। আসলে তিনি কিন্তু ছোট থেকেই লেখালেখি করতেন, বিভিন্ন পত্রপত্রিকাতেও লেখা পাঠাতেন, সেইগুলো নিয়মিত লেখার মধ্যে থাকতেন। এবং অদ্ভুতভাবে তার এক দাদার থেকেই কিন্তু তার গানের প্রতি অসম্ভব একটা ভালো লাগা তৈরি হয়, এবং সেই নিজে গান শুনলে খুব ভালো বুঝতে পারতেন যে কোন গান কোন সিচুয়েশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে, এবং এইভাবেই গান লিখতেন, গানের সুরগুলোকেও বেছে নিতেন। নিশিপদ্ম ফিল্ম সেটাও একটা তার অসাধারণ ক্রিয়েশন,
1: মানে একটা কীর্তি বলা যায়, একটা অমর কীর্তি। যে অমর কীর্তি সুদূর আরব সাগরের তীরে গিয়ে অমর প্রেম হয়ে থেকে গেল আর কি। তো যাই হোক, নিশিপদ্ম আমরা অমর প্রেমও দেখেছি, তারও সেটারও চিত্রনাট্য অরবিন্দ মুখোপাধ্যায়, তার জন্য তিনি পুরস্কৃতও হয়েছিলেন। কিন্তু নিশিপদ্মের আবেগটা কোথাও একটু আমাদের কাছে বেশি, তার কারণও আছে। কারণ নিশিপদ্মের প্রত্যেকটা ডিটেলিং তোমার হয়তো মানে দৃশ্য ধরে ধরে, যদি ওই যে প্রতিদিন উত্তম কুমার হাতে করে সিঙ্গারা নিয়ে আসতেন,
0: এক একদিন
1: ঠোঙায় করে করে, শালপাতার ঠোঙায় করে করে, এবং পরে যখন ওই যে পড়শি যে বাচ্চাটিকে বদ্ধ ভূত, যে বাচ্চাটিকে পদ্ম ভীষণ ভালোবেসে ফেলেছিল, তার জন্য পদ্ম সিঙ্গারা সরিয়ে রেখে দিচ্ছে ওখান থেকে, মানে কত ছোট্ট ছোট্ট রোজকার অনুভূতি আমাদের, যে একজন মা না হয়েও তার মধ্যে কতখানি মাতৃত্ব। এবং সেই টানে আমরা শেষ দৃশ্যে যখন দেখছি যে অনুপ কুমার এসেছেন এবং ওই শিউলি গাছটা দেখে উনি চিনতে পেরেছেন যে এই গাছটা তো আমিই পুঁতেছিলাম পদ্মর সাথে।
0: হ্যাঁ, এবং মানে যখন ওই ছোট্ট ভূত সে বলছে যে আমরা ফিরে যাচ্ছি গ্রামে, ভূত তো তার একেবারেই গ্রাম সম্পর্কেই ছিল, একই গ্রামে দুজনে ছিল, কিন্তু কপালের ফেরে পদ মানে নিয়ে চলে আসা হয়েছিল, এবং এইখানে এসে যে সে ছিল পুষ্প, তো যখন সে বলছে ফিরে যাচ্ছে, বলছে কোথায় ফিরে যাচ্ছ, তখন বলছে কার্তিকপুর গ্রাম, কোথাও একটা অসম্ভব যে কার্তিকপুর। তারপরে অদ্ভুত একটা বললো না, যে তার একটা ছোট্ট বন্ধু ছিল, সে বলছে নন্দ বলেছে কোজাগরী পূর্ণিমার শেষ রাতে ঘুঘু পাখি এসে ডিম পাড়ে, তো এই যে শিউলি গাছটা যখন বড় হবে আমি এতে বাসা বেঁধে দিয়ে যাব, ঘুঘু পাখি এসে এতে ডিম পাড়বে। এই যে ছোট্ট ছোট্ট জিনিস, এবং অনঙ্গকে যেভাবে তৈরি করা হয়েছে এত যত্ন নিয়ে, সে কিন্তু জীবন থেকে তার প্রচুর আছে, বৈভব আছে, কিন্তু যে আদর যেটুকু ভালোবাসা সে চায় সেটা সে পায় না, সেদিকে সাংসারিক জীবনটা কিন্তু তার একেবারেই মানে শূন্য বলা যায়,
1: এবং সেটাও কিন্তু খুব মানে মার্জিতভাবে দেখিয়েছেন অরবিন্দবাবু।
0: জীবনে অনেক মানে ভাবো না, এক কাপ চায়ের জন্য বসে আছে, অথচ বলছে না এ তো নেই, ম্যাডাম তো নেই, তারপর বলছে দুধটা কেটে গেছে, তাহলে কি থেকে এনে দেবো, পাশের হোটেলটা থেকে এনে দেবো, শেষে বলছে না দরকার নেই, তুমি যাও, আমার জামা কাপড়টুকু এনে দিলেই হবে, মানে একটা ধুতি পরবেন সেটাও নেই, সেটাও লন্ড্রিতে চলে গেছে, এবং প্রত্যেকটা জিনিস কিভাবে মেনে নিচ্ছে তুমি চিন্তা করো। যেখানে এসে উনি শান্তি পেতেন, সেখানেও যখন দরজাটা বন্ধ হচ্ছে তখনও কিন্তু সেটা মেনে নিচ্ছে,
1: একদমই একদম, এবং সেটা হাসি মুখে মেনে নিয়ে উনি ফিরে যাচ্ছেন। সব থেকে যেটা এই উত্তম কুমার এবং সাবিত্রী চট্টোপাধ্যায়, আমরা যে দুটি চরিত্র এরা পোট্রে করেছেন আমরা পেয়েছি, দুজনেরই না জীবনে একটা অদ্ভুত অতৃপ্তি আছে, একটা না পাওয়া আছে, দুটো দু রকমের না পাওয়া, কিন্তু সেই দুটো

0: না পাওয়া এক হয়ে গিয়ে কোথাও একটা পাওয়া তৈরি হয়ে গেছে, এবং সেই পাওয়াটাতে তারা দুজনেই ভীষণ তৃপ্ত।
1: এবং তুমি দেখো নিশিপদ্ম, সেটা যে জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা পতিতাপল্লী।
0: একদমই,
1: এবং আমরা কিন্তু উপন্যাসে বা গল্পে অনেক সময় এই সময়গুলোর কথা জেনেছি যে এই রকম ধারে কাছে যে গৃহস্থের বাড়িগুলো থাকতো সেখানে বাড়ির বাইরে লেখা থাকতো যে গৃহস্থের
0: বাড়ি।
1: আমরা কিন্তু এখানেও তাই পাচ্ছি, খেয়াল করে দেখো যে ওইখানে একটা গৃহস্থের বাড়ি, এবং এই যে পুরো জায়গাটাকে সাজিয়ে তোলা এবং ভীষণ বিশ্বাসযোগ্যভাবে, অথচ তার আমাদের কাছে তিনি যেভাবে নিয়ে এলেন এই ফিল্মটাকে, কোথাও কি তোমার মনে হয়েছে যে এই জায়গাটা না যাওয়া যায় না, এই জায়গা বরং কোথাও যেন এসবের মধ্যে থেকেও তার মধ্যে ভীষণভাবে একটা ভালো লাগা আছে, একটা খুব যত্ন নিয়ে গড়ে তোলা আছে, কখনো ঘৃণা হয়নি কিন্তু দেখতে?
0: না, একদমই না। এবং এই যে আর একটা জিনিস আমার মনে হলো তোমার এই কথাগুলো শুনতে শুনতে, যে এই যে অরবিন্দ মুখোপাধ্যায় বলিউড থেকে কতবার ডাক পেয়েছেন, কত রকম কাজের জন্য, তিনি কখনো যাননি বাংলা ছবিকে ভালোবেসে, এবং বাংলা ছবিকে যে তিনি কতটা অন্তর দিয়ে ভালোবাসতেন সেটা বোঝা যায় এই দুটো ছবি, দুটো একটা ডাবল ভার্সন ছবির দুটো রূপ দেখলে। নিশিপদ্মকে উনি যেভাবে সাজিয়ে তুলেছেন, অমর প্রেমের চিত্রনাট্যটাও উনি অসাধারণ করেছেন,
1: কিন্তু আলাদা
0: সেখানে কোথাও ওই নিশিপদ্মের আটপৌড়ে আন্তরিকতাটা নেই।
1: ঠিক ঠিক ঠিক একদম। এবং ওই সকল সোনা মলিন হলো এই গানটা আমরা যখনই শুনি,
0: একদম
1: মা আর ছেলের মধ্যে যে ইকুয়েশন সেইটাই কিন্তু ধরা দেয়, তাই না?
0: ঠিক।
1: এবং কিভাবে যত্ন করে তুলে রাখা তার ভূতর জন্য ষষ্ঠীতলা থেকে আনা তার যে মাদুলিটা, এবং ভূত বলেছিল আমি এসে তোমার থেকে নেব, সত্যি সত্যি ভূত এসে যখন খোঁজ করছে তার ছেলেকে পড়াবে বলে, এবং ভূতও কি সুন্দর তার বউয়ের কাছে এই মানুষটাকে তুলে ধরেছে, তার বউও জানে কিন্তু যে কিভাবে কিভাবে ভূত বড় হয়েছে, এবং একজন মানুষ যাকে সে ভীষণ ভালোবাসে,
0: এবং সে যে পুষ্প যে কে সেটাও কিন্তু সে সব জানে,
1: সবটাই জানে। এবং একদম শেষে যখন ষষ্ঠীর দিন মা দুর্গাও আসছেন আর পুষ্পকে নিয়ে ভূতও ফিরছে, সেটা একটা অদ্ভুত সুন্দর ক্যামেরার কাজ,
0: ভীষণ সুন্দর।

0: পাকা দেখা ফিল্ম থেকে শুনলাম আমরা এই গান। আর পাকা দেখা ফিল্মটা যাদের মনে পড়ছে, ভেবে দেখুন এই যে গানটা হচ্ছে কলেজের কমন রুমে গানটা গাওয়া হচ্ছে, এবং কি অদ্ভুত, মানে লাবণ্যে বাঙালি চাই, হ্যাঁ রাজপুত চাই সাহসের দিক থেকে, এবং বেগম হতে হবে সহবতের দিক থেকে, আবার যদি সে ফরাসি হয় তাহলে তো ভালোই, কারণ সেখানে আবার স্টাইলটাকেও ধরে রাখা যাবে, কিন্তু এত কিছুর পরেও তোমাকে হতে হবে বাঙালি, কারণ সেখানে তোমার সৌন্দর্য, তোমার গাল ফুলানো, তোমার অভিমান, সেই জায়গা থেকে কিন্তু তোমার বাঙালি হতে হবে।
1: হ্যাঁ, মানে মোদ্দা কথা হচ্ছে ওই এক একটা জিনিসের মধ্যে সবকিছু
0: সবটা,
1: এবং সেটা গানের লাইনে বলাও হচ্ছে পরে।
0: তারপর অবশ্য বলেছে আমি কিন্তু যদিও এরকম এত গুণ নেই,
1: এবং এর পরের দৃশ্যেই বোধ হয় মহুয়া রায়চৌধুরীর সঙ্গে সাক্ষাৎটা ছিল।
0: আসলে এই এইখানে উৎপল দত্ত হচ্ছেন মহুয়া রায়চৌধুরীর বাবা, এবং সেখানে তিনি একটা পাকা দেখার ব্যবস্থা করে দিয়েছেন, সেখানে মেয়ে মোটেই রাজি হচ্ছে না, কারণ মেয়ের একটা ভালো লাগার মানুষ আছে, তো সেখানে সামনেই

0: পরীক্ষা এই অজুহাতে সে পাকা দেখাটা পিছোতে চাইছে। তোমার মনে আছে ওখানে যে বলছিল যে তাদের বাড়ির পূর্বপুরুষের এতে সেখানে 99 রকমের মানে পাকা দেখাতে সমস্ত রান্না হয়েছিল, পদ হয়েছিল, খালি একটা হয়নি। কেন একটা হয়নি না, ওই মাছটা তো ধরতে হয় যখন বধুবরণ হয়, তাই ল্যাটা মাছের ঝালটা বাদ গেছে, যেহেতু ওটা বধুবরণে, না হলে 100 হতো। তা ওনারও তখন মনে হয়েছে যে পারিবারিক রীতিনীতি মেনে তাহলে মেয়ের যখন পাকা দেখা সেক্ষেত্রে অন্তত 93টা পদ হতেই হবে।
1: একদম, এবং 93টা পদ হতে গিয়ে তিনি ফিরিস্তিও দিচ্ছেন কি কি হবে, চিংড়ি মাছের মালাইকারি, বাগদা চিংড়ির কাটলেট, হেন তেন নানা রকম। এরই মধ্যে মেয়ে যখন একটু ব্যাঘাত ঘটিয়ে বলেছে আমার তো সামনে পরীক্ষা, একটু কদিন বাদে হলে পাকা দেখাটা ভালো হতো না, বাবা গেছেন খেপে। এবার বাবা খেপে গিয়ে টেবিলে এমন জোরে থাপ্পড় মেরেছেন, তার পাতের যে বড় মাছের মুড়োটি সেটি তার বিধবা মায়ের মুখে গিয়ে ঢুকে গেছে,
0: এবং দৌড়ে গিয়ে সেখান থেকে আবার টেনে নিয়ে বের করে নিয়ে চলে এলেন। কি অদ্ভুত, মানে পুরো ব্যাপারটা নিয়ে এত সুন্দর একটা হাস্যরস। সব থেকে বড় কথা, পরিচালকের কিন্তু এই হাস্যরসটা ভীষণ পছন্দের ছিল,
1: একদম,
0: এবং বিভিন্ন ফিল্মে তিনি এটা করেছেন। আমরা সেই সমস্ত ফিল্ম নিয়েও আলোচনা করব অবশ্যই,
1: একদম।
0: আমি জানি এই মুহূর্তে আপনিও কিন্তু মনে মনে ভেবে নিয়েছেন আরো কিছু ফিল্ম তার পরিচালিত, সেই সমস্ত নিয়ে আলোচনা হবে। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে, সেইখানে আমরা কিছুক্ষণ থাকব, তারপর আবারও ফিরে আসব সুরেলা সফরে ডিরেক্টর্স কাটে, অরবিন্দ মুখোপাধ্যায়কে নিয়ে আবারও হবে কথা
1: ঠিক 3:30 সময়।
0: ঠিক, এবং আমি আছি ঝুমুর, এবং সঙ্গে আছে
1: কোয়েল,
0: আমরা তো থাকছি, সঙ্গে আপনিও থাকুন, মনে মনে ভাবতে থাকুন সেই ফিল্মগুলোর কথা আর আনন্দ, নির্মল আনন্দ, যেটা তিনি বারবার বলতেন যে আমি চাইতাম আমার দর্শকরা যাতে নির্মল আনন্দ পায়। তো সেই আনন্দটা মনে মনে উপভোগ করুন, আমরা এসে সেই আনন্দকে আরেকটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবো।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold,
1: 100.1 FM Gold. এই মুহূর্তে একটি বিশেষ ঘোষণা আবহাওয়া সংক্রান্ত। হাওড়া এবং কলকাতা আর দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাবে 40-50 কিলোমিটার/আওয়ার। সুতরাং এই সমস্ত অঞ্চলে যারা থাকেন তারা একটু সাবধানে থাকবেন।
0: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM Gold, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ ডিরেক্টরস কাট, ডিরেক্টরস কাট।

0: ভারতীয় সিনেমার প্রথম শো এবং ফিল্ম শুরু হয়েছে, দর্শকরা দারুণ উপভোগ করছেন সেই ফিল্ম। আর যখন পর্দায় এই গানটা দেখানো হচ্ছে, সঙ্গে মিঠু মুখার্জির নাচ, সেই সময় দর্শক একদম ফেটে পড়ছেন উল্লাসে। আর এই পুরো দৃশ্যটা দেখার পর এই ফিল্মের প্রযোজক জং বাহাদুর রানা তিনি বেরিয়ে আসেন বাইরে, এবং বেরিয়ে এসে তিনি ঢুলুবাবুকে বলেন যে এবার শুধু গাড়ি নয়, আপনি জমিও দেখুন, এই ফিল্ম আপনাকে গাড়ি বাড়ি সব দেবে। আসলে যখন এই মৌচাক ফিল্মটা তৈরি হবে এরকম কথা চলছে, তখন একদিন মানে ওনাদের তিনজনের একটা মিটিংয়ে বসার কথা, তো ঢুলুবাবুর আসতে দেরি হয়েছিল। তো বলছেন কী অবস্থা, গাড়িটায় কি কিছু সমস্যা হয়েছিল সেই জন্য দেরি? তো তখন অরবিন্দবাবু বলেন যে গাড়ি, আমার তো গাড়িই নেই। সেই দিন দাঁড়িয়ে মানে জং বাহাদুর বলেছিলেন যে শুধুমাত্র এই যে স্ক্রিপ্টটা, তার বড় ভাইয়ের চরিত্রে আপনি উত্তম কুমারকে নিয়ে আসুন, তাহলেই আপনার গাড়ি হয়ে যাবে।
1: উত্তম কুমারকে অরবিন্দ মুখোপাধ্যায় ব্যবহার করেছেন নানান রকমভাবে, আমরা সেটা জানি। এইখানে মৌচাকে যে চরিত্রটি উত্তম কুমারের, সেটা একেবারেই একটা খুব মধ্যবিত্ত একটা ঘরের স্বামী, কারোর দাদা, হ্যাঁ, কারোর মানে ভবিষ্যতে ভাসুর হবেন এরকম, এবং তার মধ্যে একটা অদ্ভুত সেই টিপিক্যাল মধ্যবিত্ত ফ্যামিলির হেড অফ দ্য ফ্যামিলির যে অ্যাটিটিউডটা হয় সেটাই কিন্তু দেখানো হয়েছে। আবার আমরা উত্তম কুমারকে যদি অগ্নিশ্বরে দেখি, একদম অন্য রকম একটা চরিত্র এবং তার সাথে একদম অন্য অভিনয়। এবং অগ্নিশ্বর শেষে, অগ্নিশ্বর রিলিজ করার পরে একটি ছোট্ট ঘটনার উদাহরণ পাওয়া যায় বিভিন্ন জায়গায়, যে একজন রিক্সাওয়ালা তার রিক্সায় অরবিন্দ মুখোপাধ্যায় উঠেছিলেন কিছু জিনিসপত্র নিয়ে, এবং সেই রিক্সাওয়ালা তার কাছ থেকে ভাড়া নিতে চাননি। তিনি তাকে পরিষ্কার বলেন যে উত্তম কুমারকে তো আমরা কত ছবিতেই দেখেছি, কিন্তু তাকে যে আপনি এভাবে ব্যবহার করতে পারেন, তাকে যে এরমভাবেও দেখানো যায়, আমরা কোনোদিনও ভাবতেই পারিনি, তা আপনার জন্যই আমাদের দেখা হলো।
0: তুমি একটা জিনিস দেখো, একটা ফিল্মের মাধ্যমে একটা গল্পকে তিনি এমনভাবে দর্শকদের মধ্যে নিয়ে গেছেন, সেখানে কিন্তু তোমারও ভালো লাগছে, আমারও ভালো লাগছে, যার কথা বললে সে তো রোজের তার জীবনের জন্য লড়াই করে যাচ্ছে,
1: ঠিক
0: তার মধ্যে থেকেও কিন্তু তার এই ভালো লাগাটা তৈরি হয়েছে, এবং সেই মানুষটিও ভাবছেন যে উত্তম কুমারকে আমরা এইভাবে দেখছি অন্য রকম, মানে ফিল্মের ভাষা বুঝতেও তিনি কোথাও শিখিয়েছেন সাধারণকে।
1: একদম। এবং এই প্রসঙ্গেই একটা কথা, ওনাকে তো অরবিন্দবাবুকে সবাই ঢুলুবাবু বলতেন ইন্ডাস্ট্রিতে, এবং একটা জায়গায় খুব কোট করেই লেখা আছে যে ঢুলুবাবু বলতেন আমার ছবি দেখে অশিক্ষিতরাও হল থেকে শিক্ষিত হয়ে বেরোবে। তো এই যে অশিক্ষিতদের মধ্যেও শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় এত সহজ, সাবলীল, সরলভাবে। দেখো, গতকালই আমরা পিতাপুত্র ছবি নিয়ে কথা বলছিলাম, অরবিন্দ মুখার্জির ছবি, কত সাদামাটা সরল একটা গল্প, অথচ কি সুন্দর উপস্থাপনা। তো এগুলো প্রত্যেকটা ছবির ক্ষেত্রেই কিন্তু হয়েছে। আমার অগ্নিশ্বর বলাতে একটা দৃশ্য মনে পড়লো শেষের দিকের, মাধবী মুখোপাধ্যায় বারবার বলতেন ঠাকুর ঘরে ঢোকার সময় জুতোটা খুলে ঢোকো, কিন্তু তিনি ঢুকতেন না, কারণ তিনি মানতেন না। যখন তার পরমাত্মীয়া চলে গেলেন, তখন বাড়ি ফেরার পর ঠাকুর ঘরে ঢোকার সময় জুতোটা কিন্তু খুলেই ঢুকলেন।
0: একদমই। বা মনে আছে ওই জায়গাটা যেখানে কৈলাস দর্শন করে আসছেন আর মাকে নিয়ে ছেলে যাচ্ছে, তো বলছেন যে দেখে এলে কেমন লাগলো, বললো আমার তো মনে হচ্ছে এখানেই আমি দেব দর্শন করলাম।
1: একদম একদম।
0: জীবনকে যে কিভাবে ছুঁয়ে গেছেন প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়ে, এবং তার তৈরি সমস্ত চরিত্রগুলো দেখবেন আমার আপনার না কোথাও না কোথাও খুব চেনা, খুব পরিচিত। আর অগ্নিশ্বর এই যে চরিত্রটাকে তিনি তো তার বাড়িতেও দেখেছেন, তার বাবাও কিন্তু এই ধরনেরই একজন ছিলেন ডক্টর, যিনি বিহারে যখন প্র্যাকটিস করছেন, যতক্ষণ না রোগীর রোগ সারত ততক্ষণ তিনি ফিজ নিতেন না,
1: এবং যদি রোগীর রোগ না সারত তাহলে তিনি ফিজটা নিতেনই না।
0: হ্যাঁ, সেটাই তো বলছি, ততক্ষণ না সারত নিতেন না। এই এই যে একটা মানুষ যে এইভাবে যিনি বড় হচ্ছেন, এবং তিনি কিন্তু একটা কথা সবসময় বলতেন যে আমি আসলে যাদের মধ্যে থেকে

0: বড় হয়েছি, যাদের সঙ্গ করেছি, সেই মানুষগুলোই কোথাও আমার মধ্যে এই বোধগুলোকে তৈরি করে দিয়েছেন। যেমন ধরো পঙ্কজ মল্লিক, তিনি বলতেন যে যদি কখনো দেখো তোমার ব্যাকগ্রাউন্ড মিউজিককে আলাদা করে কেউ চিনতে পাচ্ছে যে সেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাহলে বুঝবে মিউজিকটা তুমি কিছুই করোনি।
1: ঠিক।
0: এবং ওনার ফিল্মগুলো দেখলেও সেখানে দেখবেন কোথাও কিন্তু মিউজিকের বাড়াবাড়ি নেই,
1: না
0: গানের ক্ষেত্রেও তাই,
1: কোনো সিচুয়েশনকে,
0: হ্যাঁ সিচুয়েশনকে এগিয়ে নিয়ে গেছে গান। এবং গানের ক্ষেত্রেও তিনি ভীষণ খুঁতখুঁতে। তো যেমন ধরো ধন্নি মেয়ের কথা,
1: হ্যাঁ
0: ধন্নি মেয়েতে যে এ ব্যথা কি যে ব্যথা, এই গানটা উনি যেমনভাবে চাইছিলেন, উনি কিন্তু এই সমস্ত ব্যাপারে খুব খুঁতখুঁতেও ছিলেন। প্রথমে
1: একটা ঘটনাকে, একটা পরিস্থিতিকে গানটা পোর্ট্রে করে
0: একদম। এবং প্রথমে কিন্তু এই গানটা লেখার জন্য তিনি পুলক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, পুলক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কিন্তু উনি যেমনটা চাইছেন যেন ঠিক তেমনটা করে পাচ্ছেন না। তার গৌরীকেও সেই সময় এটা পাননি, তো সেই সময় কিন্তু প্রণব রায়কে বলেন এবং প্রণব রায় এই গান লেখেন, আর নচিকেতা ঘোষের অসাধারণ সেই সুর, এই সবটা নিয়েই তখন তার পছন্দ হচ্ছে এবং তখনই কিন্তু তিনি সেটা ফিল্মে দিচ্ছেন। মানে উনি কি চাইছেন সেটা উনি ভীষণ ভালোভাবে বুঝতেন।
1: ঠিক তাই,
0: সহজ সরল বটে, কিন্তু কাল আমরা একটা কথা বলেছিলাম না যে মনের দিক থেকে নরম হতে পারেন, কিন্তু উনি কি চাইছেন, ওনার মন কি চাইছে সেই ব্যাপারে উনি বেশ সচেতন
1: এবং
0: ছিলেন
1: এবং কড়া,
0: একদম কঠোর।
2: জোটের কথা যদি বললেন তাহলে দুকলি শোনাই, যদিও শরৎকাল তবু মনের মধ্যে কিন্তু ফাগুন মাস, দারুণ এ সময়, লেগেছে বিষম চোট, কি জানি কি হয়,

0: তুমি ধন্নি মেয়ে ভেবে দেখো মনসা যে চরিত্রটা, বা যখন তার ভাসুর ঠাকুর বলছে বাহ বামুন বামুন দিদির হাতটা তো বেশ ভালো খুলে গেছে, আজকাল ভালো রান্না করছে, এবং তারপর যখন জানতে পারছে যে না নতুন বউ বাড়ির রান্না করেছে, তা খাবো না, উঠে যাচ্ছে, আর মনসা ঠিক এগিয়ে গিয়ে বলছে কি হলো কেন খাবেন না, ভয় ভয় আবার বসে পড়ছেন, মানে প্রত্যেকটা ক্যারেক্টার। এবং সেইখানে সাবিত্রীরও কি অসাধারণ
1: অসাধারণ অভিনয়, এবং কি ছোট্ট ছোট্ট এই যে হাস্যরসের কথাটা আমরা প্রথম থেকেই বলছি, একজন পরিচালকের কত ছোট ছোট ডিটেলিং দিয়ে মানুষের মধ্যে হাসির উদ্রেক করা যায়। তোমার ধন্নিমের ওই দৃশ্যটা মনে আছে হয়তো, ডাক্তারের বাক্স খোলার দৃশ্যটা, একটা করে যে একবার করে জানলা খুলছেন তরুণ কুমার এবং বলছেন সানাসি, তারপর বলছেন শাবল, শেষে বলছেন শাবল, তারপর ছুরি হাতুড়ি দা সব কিছুই চাইছেন, কিছুতেই বোঝা যাচ্ছে না যে ব্যাপারটা কি, ভেতরে কি ট্রিটমেন্ট হচ্ছে, পরে বোঝা গেল বাক্সটাই খোলা যায়নি।
0: প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে তৈরি করা, এবং এই এই ফিল্মগুলো আমরা যখনই দেখতে বসি, হাজার মন খারাপ থাকুক আপনার, আপনার মন ভালো হতে বাধ্য, বা এই যে ধরুন এই সময় গরম গরম করে আমরা প্রায় পাগল হয়ে যাচ্ছি, এই সময় বসেও দেখবেন, দেখবেন সেখানেও যেন কীরকম মনে হচ্ছে, গরমটাও আর মনে হচ্ছে না, যেন একটা কেউ পাখার বাতাস করছে আপনাকে, একটা কোথাও ভালো লাগা, একটা কোথাও আরাম, মনের আরাম। এই ফিল্মগুলোকে না বাঁচিয়ে রাখা, এবং আমরা যারা দেখছি আমাদের ছোট যারা তাদের কাছেও এই ফিল্মগুলো দেখানোটা বড্ড জরুরি।
1: আরেকটা জিনিস জানো, এটা আমার মনে হয় যে কিছুটা তো ডিরেক্টরের কিছুটা নিজস্ব ভাবনা থাকে, নিজস্ব চিন্তাধারা থাকে, তার সঙ্গে কিছুটা ট্রেনিংও থাকে
0: নিশ্চয়ই।
1: বিমল রায়ের আন্ডারে যিনি ট্রেনিং করে এসেছেন নিউ থিয়েটার্সে, তার তো কিছু অভিজ্ঞতা আছেই।
0: তুমি জানো যখন বিমল রায় একজনকে দিয়ে খবর পাঠান, কারণ বিমল রায়ের কাছে উদয়ের পথে দেখে তো ওনার মনে হয় যে এই হচ্ছে ওনার পথ, ডাক্তারি থার্ড ইয়ারে উনি ছেড়ে দিচ্ছেন, বলছে না ডাক্তারি না হয় না হোক কিন্তু আমাকে ফিল্ম বানাতে হবে,
1: ঠিক।
0: এবং বিমল রায়কে যখন জানাচ্ছেন তার মনের কথা যে তিনি ফিল্ম বানাতে চান, তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চান, বিমল রায় তখন বলেছিলেন গিয়ে পড়াশুনো করো, বরাবর যা বলে এসছেন। পরে আবার একজনকে দিয়ে খবর পাঠাচ্ছেন এবং উনি যখন দেখা করতে যাচ্ছেন তখন বলছেন তুমি কিরকম আমাকে এসে বললে, অথচ নিজের বাড়ির অ্যাড্রেসটুকুও দিয়ে গেলে না, ফোন নাম্বার দিলে না, আমি কী করে যোগাযোগ করব। পরে যাও গিয়ে দেখা করো বলে একজনের সঙ্গে, ম্যানেজারের সঙ্গে যখন দেখা করতে বলছেন, উনি গেছেন এবং সেখানে ম্যানেজার কি বলছেন, প্রথম তিন মাস ল্যাবে কাজ করবেন, পরের তিন মাস আপনাকে শিখতে হবে এডিটিং, পরের তিন মাস আপনি ক্যামেরার কাজ করবেন, তারপর এইগুলো শিখে নেওয়ার পরে আপনি অ্যাসিস্ট্যান্ট হিসেবেও আপনাকে কাজ করতে হবে, এবং সব দিক থেকে যখন আপনি উতরে যাচ্ছেন তখন আপনি ডিরেক্টর হিসেবে কাজ করতে পারবেন।
1: হ্যাঁ, এবং শোনা যায় যে অরবিন্দ মুখোপাধ্যায় এবং ঋষিকেশ মুখোপাধ্যায়কে একসঙ্গে নীল ডাউন করেও দাঁড় করিয়ে রেখেছিলেন বিমল রায় একবার, ছোট্ট ভুলের জন্য।
0: মানে কোন জায়গা থেকে তাদের স্কুলিং সেখানে তো এই, তুমি খেয়াল করে দেখো ঋষিকেশ বাবুও যখন ফিল্ম বানাচ্ছেন আমাদের কিন্তু এটাই মনে হয় যেন আমাদের মধ্যবিত্তের ফিল্ম,
1: একদমই তাই, প্রত্যেকটা ছবি
0: ছোট্ট ছোট্ট সেই ডিটেলিংগুলো, আর আড়ম্বরের কিন্তু কোনো জায়গা
1: না, কোনো আড়ম্বর নেই, একেবারেই সাদামাটা, একদমই নিরামম আড়ম্বর একটা সিচুয়েশন। আমরা আরেকটা গানে যাই,
0: এই গানটায় গিয়ে তারপরে কি আমরা গল্পে আসব?
1: হ্যাঁ সেই ভালো,
0: বেশ।

0: অজস্র ধন্যবাদ থেকে শুনলাম আমরা এই গান মোহাম্মদ রফি এবং আশা ভোসলে। এই ফিল্মের যখন তৈরি হচ্ছে ফিল্ম এবং একদিন এরকম গানের মহড়া এসেছেন রফি সাহ স্টুডিওতে, তো উনি দেখছেন, উনি ঢুকছেন, কিন্তু অরবিন্দবাবু ওখানেই আছেন, একটা কোণে বসে আছেন মন মরা হয়ে, এবং উনি যে এলেন সেটা যেন নোটিসও করলেন না, হ্যাঁ না এসো বসো কিছুই বললেন না। সাধারণত মানুষটা একেবারেই এরকম নন, সবার যত্ন নেন, তো ওনার একটুখানি মনে হয়েছে যে কী ব্যাপার, এরকম কেন হলো। এখন যে মানুষ খুব মন খারাপ করে একটা কোণ বেছে নিয়েছে তাকে তো গিয়ে আর জিজ্ঞাসা করা যায় না আপনার কী হলো, তো যথারীতি শ্যামল মিত্রকে গিয়ে জিজ্ঞাসা করেছেন রফি যে কী ব্যাপার আজকে উনি এইরমভাবে বসে আছেন। তো শ্যামল মিত্র হঠাৎ খুব হেসে উঠেছেন, হেসে উঠে বলছেন, কিছুই না, গতকাল মোহনবাগানকে ইস্টবেঙ্গল পাঁচখানা গোল দিয়ে দিয়েছে, তো ওই জন্য ঢুলুদার মুখে কোনো হাসি নেই, এক কোণে বসে আছে, হেরে গেলেই ঢুলুদা একদিকে চলে যায়। সত্যিই তিনি এইরকমই ফ্যান ছিলেন, এবং তার দল যদি হেরে যেত সেদিনটা তিনি কিছুতেই মেনে নিতে পারতেন না।
1: একদমই, মোহনবাগানের প্রতি অসম্ভব একটা ভালোবাসা ছিল তার, এবং ফুটবল প্রেমী মানুষ ছিলেন সেটা তো বোঝাই যায়। তবে তিনি ছিলেন প্রচণ্ড পেট রোগা, যে কোনো শুটিং ফ্লোরে যখন খাওয়া দাওয়ার আর আয়োজন হতো তিনি সব থেকে কম খাবারটা খেতেন, এবং যার জন্য ভানু বন্দ্যোপাধ্যায় তাকে বলতেন যে এই জন্য তুই এত প্যাংলা। তো
0: না শুধু সেটা না, আবার বলতেন তোর বড়দা তো খায়,
1: হ্যাঁ
0: তুই কেন এত কম খাস,
1: তুই কেন এত কম খাস। তো এরকম আরও একটা জিনিস, সেই সময় যারা কাজ করতেন ইন্ডাস্ট্রিতে, এটা অরবিন্দ মুখোপাধ্যায়ের ছেলের একটি সাক্ষাৎকার থেকে জানা যায়, যে প্রত্যেকে প্রত্যেকের সাথে এত ফ্যামিলিয়ার ছিলেন, তারা এতটাই পরিবারের মতো সম্পর্ক, যে একবার শুটিং করতে গিয়ে অরবিন্দবাবুর পেট খারাপ হয়,

0: তো সেখানে মাগুর শিঙি মাছ এনে দিয়েছিলেন একজন, তো সেই শিঙি মাছ কাটবে কে? তো সন্ধ্যা রায় নিজেই কোমরের আঁচল গুটিয়ে বসে গেলেন মাছ কাটতে, বা কোনো এক জায়গায় মশারি টাঙাতে হবে, দড়ি নেই,
1: ধনী মেয়ে
0: শুটিং এর সময় এই সাবিত্রী চ্যাটার্জি নিজেই মাথার ফিতে নিয়ে গিয়ে এই নাও এটা দিয়ে মশারির দড়ি করে নাও। তো এতটাই আন্তরিকতা নিয়ে তারা একে অপরের সঙ্গে কাজ করতেন।
1: এবং ভেবে দেখো, ওনার তো কিছুক্ষণ ফিল্ম দিয়ে শুরু, তারপর আহ্বান সেকেন্ড ফিল্ম, এবং এই ফিল্মগুলোতে তিনি যে বিষয়গুলোকে বেছে নিচ্ছেন, কিছুক্ষণ হচ্ছে মানে একটা রেল স্টেশনের কিছুক্ষণ এই ঘটনাটাকে নিয়ে, এবং আহ্বান হচ্ছে যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে। হ্যাঁ, এবং আহ্বানের একটা সিন সেখানে অনিল চ্যাটার্জি অসুস্থ, শুয়ে আছেন বাড়িতে, বাড়ির সবাই চিন্তা করছেন, তো এই মতো অবস্থায় জ্বর নামছে না কিছুতে, এই মতো অবস্থায় বাড়ির দরজায় টোকা মেরেছেন, তো খুলতে গেছে দরজা, গিয়ে দেখছেন একজন বয়স্ক বৃদ্ধা তিনি দাঁড়িয়ে আছেন, এবং বাড়ির যিনি কর্তা তিনি বলছেন, কি ব্যাপার এরকম ভিজে জামা কাপড়ে কেন? তখন বলছেন, গঙ্গা তো সব ধুয়ে দেয়, ওই জন্য গঙ্গা থেকে ডুব দিয়ে এলাম, তুমি আমাকে একবার আমার গোপালকে দেখতে দেবে? মানে বোঝাই যাচ্ছে যে তিনি ওই ধর্মের নন বলে হয়তো ঢুকতে পাচ্ছেন না, কিন্তু উনি গঙ্গা থেকে স্নান করে আসেন যাতে তার গোপালকে একবার দেখা যায়।
0: ঠিক।
1: এবং এই যে একটা ছোট্ট ছোট্ট ডিটেলিং, এবং মানুষ যে মানুষের কাছে কত সহজে পৌঁছতে পারে, সেই ফর্মুলাটা বোধ হয় তারই জানা ছিল।
0: একদমই তাই। এবং অরবিন্দ মুখোপাধ্যায়ের প্রথম ছবিটা যদি আমরা দেখি, কিছুক্ষণ, একটা 4-5 ঘন্টার একটা রেল স্টেশনের গল্প ছিল সেটা, সেই ছবিটার পরে, সেই ছবিটা তেমন চলেনি বাজারে, সেই ছবিটার পরে হয়তো তার কোনো কারণে মনে হয়েছিল যে এই গল্প দর্শক নিচ্ছেন না, তাহলে আমি একটু এক্সপেরিমেন্ট করে দেখি, এবং সেই এক্সপেরিমেন্টটা এমন জায়গায় এসে পৌঁছলো যে আজকে আমরা 1.5 ঘন্টা কাটিয়ে ফেললাম।
1: সত্যি কথা বলতে কিছুই বলা হলো না, মানে
0: ঠিক,
1: আরও যদি কিছুক্ষণ তার ফিল্ম নিয়ে, তার মেকিং নিয়ে কথা বলা যেত হয়তো ভালো লাগতো। উনি কখনো এইরকম চেষ্টা করেননি যে দেশভাগের যে কষ্ট সেটাকে তুলে ধরি, উনি কখনো এটা চেষ্টা করেননি জীবনে কত বড় হওয়া যায়, উঁচুতে ওঠা যায় সেটা দেখায়, উনি কখনো চেষ্টা করেননি হানাহানিকে তুলে ধরি, কিন্তু উনি যেটা চেষ্টা করেছেন, সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষের সঙ্গে মানুষের যে সুন্দর সম্পর্ক সেইগুলোকে তুলে ধরা। তার কি নেগেটিভ চরিত্র নেই? নিশ্চয়ই আছে, কিন্তু তারা এতটাও নেগেটিভ নয় যে আপনার দেখলে তাকে খুব খারাপ লাগছে। আমাদের খেয়াল করে দেখো, নিশিপদ্মর নেপাল কাকা, তাকে তো আমাদের খারাপ লাগছে, খারাপ লোক, কিন্তু তারপরেও কোথাও তাকে আমরা যেন একটু ক্ষমা ঘেন্নাই করে দিই।
0: হ্যাঁ,
1: সেও তার দারিদ্রের জন্য করেছে,
0: একেবারে।
1: এইটাই হচ্ছে ম্যাজিক অরবিন্দ মুখোপাধ্যায়ের।
0: আমরা আজকে বোধহয় শেষ গান শুনবো, আমাদের হাতে সময় একেবারেই আর নেই। এতক্ষণ ছিলাম ডিরেক্টর অরবিন্দ মুখোপাধ্যায়কে নিয়ে আজকের ডিরেক্টর চেয়ারে, ডিরেক্টর কাটে। আপনারাও সঙ্গে ছিলেন, দারুণ দারুণ গান শুনলাম। এবারে রেখে যাব আজকের শেষ গান,
1: বর্ণচোরা ফিল্ম থেকে,
0: বর্ণচোরা ছবি থেকে। বেশ, সবাই ভালো থাকবেন।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় আজ রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদ সূচক ভাষণে তিনি বলেন, মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে। সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে বেড়া

0: বিধানসভার কাজ সম্পন্ন হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 65 জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন। এ রাজ্য থেকে আজ 65 জনকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে। দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এ রাজ্যেও শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করা হচ্ছে। 1993 সালে বউবাজার বোমা বিস্ফোরণে অন্যতম আসামি রশিদ খানের কারামুক্তির ওপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কলকাতা সহ রাজ্যের বেশ কয়েকটি জেলা থেকে ঝড় বৃষ্টির খবর পাওয়া গেছে। বজ্রপাতে বিভিন্ন জেলায় এখনও পর্যন্ত 8 জনের মৃত্যু। একটানা বর্ষণের জেরে তিস্তা, তোর্ষা, জলঢাকা সহ বেশ কয়েকটি নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। আজ সেই বিস্তারিত খবরে, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির অভিভাষণের ওপর ধন্যবাদসূচক ভাষণে আজ মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের অত্যাচারে 1 লক্ষের বেশি বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিল, মৃত্যু হয়েছিল 57 জনের। এই সময় বিভিন্ন থানায় প্রায় 2000 FIR দায়ের হলেও পুলিশ অধিকাংশ ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেনি। বর্তমান সরকার বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকলেও তৃণমূল কংগ্রেসের আমলে এই নজির দেখা যায়নি। প্রায় 1 বছর বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে, তার নামে 102টি মামলা হয়েছে বলেও মুখ্যমন্ত্রী জানান।
1: যে অত্যাচার আপনারা করেছেন 21-এ, এই অত্যাচার কোন সভ্য দেশে হয় না। আপনারা কাউন্টিং হলের মধ্যে মানস সাহা, মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী, তাকে আপনারা খুন করেছেন। আপনারা 1 লক্ষের বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঘরছাড়া করেছেন। আমার নাকে খুন করেছিল, তার মা বিচার পায়নি, আপনাদের কাছ থেকে এগুলো শুনতে হবে।
0: বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে বণিক সভা ফিকিকে অনৈতিকভাবে 324 কোটি টাকারও বেশি পাইয়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন।
1: বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে, প্রাক্তন অর্থমন্ত্রীর ফিকিকে সরাসরি 324.73 কোটি টাকা দিয়ে দিয়েছেন। আপনি এটা করতে পারেন? আপনি পারেন দিতে? সহযোগিতা করুন, কাজ করতে দিন, আমরা এই রাজ্যকে দাঁড় করাতে চাই।
0: তিনি বলেন, বীরভূমের পাথর খাদানগুলি থেকে পূর্বতন সরকার এক মাসে যেখানে 8 কোটি টাকা রাজস্ব দিয়েছিল, বর্তমান সরকার সেখানে এক মাসে রাজ্যের কোষাগারে 83 কোটি টাকা রাজস্ব দিয়েছে। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে। প্রতিটি মহিলা থানায় হেল্প ডেস্ক ছাড়াও 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে। অন্যায় ও দুর্নীতির ক্ষেত্রে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি নিয়েছে। কলকাতার রাস্তার নামকরণ খতিয়ে দেখার জন্য স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে বলে শ্রী অধিকারী জানান। মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য মমতা ব্যানার্জী সরকার BSF কে জমি দেওয়ার পরিবর্তে বারবার সীমান্তরক্ষী বাহিনীকে কদর্য ভাষায় আক্রমণ করেছে। নতুন সরকার অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে। এখনও পর্যন্ত 10,000 অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে। রাজ্যের 12টি হোল্ডিং সেন্টারে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত 1,800 জন রয়েছে। রাষ্ট্রের নিরাপত্তা এবং বাংলাকে সুরক্ষিত রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি জানান। রাজ্যে নতুন সরকার সীমান্তবর্তী জেলাগুলিতে কাঁটা তারের বেড়া দিতে এখনও পর্যন্ত BSF এর হাতে 142.79 একর জমি তুলে দিয়েছে। সীমান্তবর্তী 600 কিলোমিটার এলাকায় কয়েক মাসের মধ্যে ফেন্সিং এর কাজ সম্পূর্ণ হবে বলে তিনি জানান। সরকারি সম্পত্তি রক্ষায় আগামী বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে বিল আনা হবে। এই বিলে সরকারি সম্পত্তি নষ্ট বা দুর্নীতিতে যুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলাম করার সংস্থান থাকবে। এর আগে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বর্তমান সরকারের হকার উচ্ছেদ নীতি ও রাস্তার নামকরণ পরিবর্তনের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। মুখ্যমন্ত্রীর ভাষণের শেষ লগ্নে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের একটি ব্লক সভা থেকে ওয়াকআউট করে। পরে ধনী ভোটে রাজ্যপালের অভিভাষণের ওপর ধন্যবাদসূচক প্রস্তাব গৃহীত হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্ম পুরস্কার প্রদান করেছেন। এই বছর সরকার পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী এই 3 বিভাগে সর্বমোট 131 জনকে সম্মানিত করেছে। আজকের অনুষ্ঠানে শ্রীমতী মুর্মু 2 জন পদ্মবিভূষণ, 7 জন পদ্মভূষণ এবং 56 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন। এ রাজ্য থেকে আজ যাদের পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সন্তুর বাদক তরুণ ভট্টাচার্য, তাঁত শিল্পী জ্যোতিষ দেবনাথ, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অশোক কুমার হালদার, অধ্যাপক ডক্টর মহেন্দ্রনাথ রায় এবং রবিলাল টুডু। দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এ রাজ্যেও শ্যামা

0: শ্যামাপ্রসাদ মুখার্জির 73তম প্রয়াণবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবসে কলকাতার রেড রোডে আয়োজিত মূল অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রিসভার সদস্য জগন্নাথ চট্টোপাধ্যায়, হরেকৃষ্ণ বেরা, দীপক বর্মন প্রমুখ। কেওড়াতলা মহাশ্মশানে এক অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি বিভাজনের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। হাজরা মোড়ে এই উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সৃষ্টির ইতিহাস আগামী প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেবে। কেওড়াতলা মহাশ্মশানের অনুষ্ঠানেও তিনি উপস্থিত ছিলেন। পরিষদীয় মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ, ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস বিধানসভার অভ্যন্তরে পালন এবং বক্তব্য সংকলন করার জন্য অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছেন। এ ব্যাপারে তিনি আজ অধ্যক্ষকে একটি চিঠিও দেন। উচ্চশিক্ষা দপ্তর আজ থেকে 6 জুলাই পর্যন্ত শ্যামাপ্রসাদ পক্ষ পালন করবে বলে জানিয়েছেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। রেড রোডে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গ তৈরির ইতিহাসে এতদিন উপেক্ষিত নায়ক হিসেবে রয়ে গিয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তাঁর আদর্শ এবং কাজকে স্বমহিমায় তুলে ধরতে প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাঁকে নিয়ে আলোচনা, বিতর্ক সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। অনুষ্ঠানটি শোনা যাবে 2টি পর্বে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। 1993 সালে বউবাজার বোমা বিস্ফোরণের অন্যতম আসামি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রশিদ খানের মুক্তি নিয়ে দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 33 বছর সংশোধনাগারে থাকার পর রশিদ দিল্লি হাইকোর্টে মামলা করলে তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয় আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। শীর্ষ আদালতের বিচারপতি পি কে মিশ্র এবং বিচারপতি সঞ্জীব সচদেবের বেঞ্চ দিল্লি হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেন। একই সঙ্গে নোটিশ পাঠানো হয়েছে রশিদকেও। চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। বিধাননগর সাইবার থানায় দায়ের হওয়া মামলায় তাকে রক্ষাকবচ দিলেও তার বিদেশ যাত্রার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। সেই নির্দেশকে শিথিল করার আবেদন জানিয়েছেন অভিষেক। যত্রতত্র থুতু বা আবর্জনা ফেলা কিংবা নির্দিষ্ট শৌচাগার ব্যবহার না করে প্রকাশ্য স্থানে মলমূত্র ত্যাগ করলে এবার থেকে জরিমানা করা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। পুর নগর উন্নয়ন দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশ্যে মলমূত্র ত্যাগ করলে 200 টাকা পর্যন্ত জরিমানা করা হবে। সকাল থেকে অস্বস্তিকর গরম থাকলেও দুপুরের পর পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি মিলেছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পুরুলিয়া জেলায় আজ দুপুরের পর ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। দমকা হাওয়ায় কলকাতার এস এন ব্যানার্জি রোড, ডাফরিন রোড, মেয়র রোড, কলকাতার হাইকোর্ট চত্বরে ভেঙে পড়ে একাধিক গাছ। এ জেরে বহু জায়গাতেই যান চলাচল বিঘ্নিত হয়। ডাফরিন রোডে একটি অস্থায়ী মূর্তিও ভেঙে পড়ার খবর মিলেছে। উত্তর কলকাতা ধর্মতলা এবং দক্ষিণ কলকাতার মাঝেরহাট, নিউ আলিপুর, আলিপুর এলাকায় বেশ কিছু জায়গায় রাস্তায় জলও জমে যায়। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় আজ ঘণ্টায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা। অন্যদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গেও বৃষ্টি হচ্ছে। দফায় দফায় বৃষ্টির কারণে তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক, মহানন্দা নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। সিকিমের রংপো, রোড়থাং রোডে ধস নেমে আজ সকালে রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বজ্রপাতে 8 জনের মৃত্যুর খবর মিলেছে। এর মধ্যে কোচবিহারে 2 জন, পুরুলিয়ায় 2 জন এবং মুর্শিদাবাদে 4 জনের মৃত্যু হয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে 65 জনকে পদ্ম পুরস্কারে সম্মানিত করেছেন। এ রাজ্য থেকে 5 জনকে পদ্মশ্রী সম্মান প্রদান করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়, এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
1: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড।
2: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
3: আপনার কথা নিয়ে বিশ্বজিৎ রয়েছে আপনাদের সঙ্গে, আর এই সময়টায় আপনার কথায় আপনারা কথা বলবেন, আর আমি বিশ্বজিৎ সেই কথাগুলো অন্য লিসনারদের কাছে পৌঁছে দেব। আজকে আপনার কথায় এমন একটা বিষয় রাখা হয়েছে যেটা প্রত্যেকের ভাবা দরকার। হ্যাঁ, আগে মনের স্বাস্থ্য ভালো রাখা দরকার। আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের স্বাস্থ্যের কথা ভাবি, অন্যের স্বাস্থ্যের কথা ভাবি, প্রিয়জনের স্বাস্থ্যের কথা ভাবি, কিন্তু কখনো ভাবি না বা অনেকেই ভাবতে ভুলে যাই যে আগে মনের স্বাস্থ্য ভালো রাখা দরকার। মনের স্বাস্থ্য ভালো থাকলে চারিদিকটা এমনি ভালো থাকবে। এই নিয়ে আপনারা আপনাদের কথা, সত্যি কি আগে মনের স্বাস্থ্য ভালো রাখা দরকার নাকি নিজেদের স্বাস্থ্য ভালো রাখা দরকার, এই বিষয়ে আপনারা যারা আমাদেরকে বলবেন আপনাদের কথা, সরাসরি আসুন আমাদের কাছে 2248 8085 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903052992 এই নাম্বারে। আমাদের ফেসবুক পেজে আজকে পোস্টারের নিচে কমেন্ট সেকশানে গিয়েও আপনি আপনার কথা জানাতে পারেন। তবে এই মুহূর্তে লিসনার রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি যাব তার কাছে।

0: হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার।
1: বর্ষণসিক্ত শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।
1: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি।
0: বলুন।
1: এ সাউন্ড মাইন্ড লিভস ইন এ সাউন্ড বডি। আগে শরীর সুস্থ রাখা দরকার, যোগব্যায়ামের মাধ্যমে, চিকিৎসকের সুপরামর্শে, বিশেষ করে দুরারোগ্য রোগ ব্যাধি, ক্যান্সার, থ্যালাসেমিয়া, ডায়াবেটিস,

0: আজমা এইগুলো থেকে মুক্ত থাকা সবচেয়ে আগে দরকার। শরীর স্বাস্থ্য ভালো থাকলে তবেই মনের স্বাস্থ্য ভালো থাকবে, নচেত নয়। দেখা গেছে বহু মানুষ দুরারোগ্য ব্যাধি নিয়ে মনকে ভালো রাখার জন্য গান শুনেছেন, অনেক বই পড়েছেন, মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছেন, কিন্তু মন ভালো থাকেনি। তার একটাই কারণ, তার শরীর ভালো নয়, তিনি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। সেই জন্যে আগে শরীর সুস্থ রাখার জন্য যোগব্যায়াম সহ সুচিকিৎসার মাধ্যমে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করতে হবে। নমস্কার,
1: ধন্যবাদ। আগে শরীর সুস্থ রাখার জন্য মনকে ভালো রাখতে হবে। আমাদের কাছে অনেকেই লিখেছেন, প্রথমেই যার কথা বলবো, তিনি আমাদেরকে মাঝে মাঝেই টেক্সট করেন অনেক অনুষ্ঠানে তার সুচিন্তিত মতামত লিখছেন। শরীর ও মনের সুস্থতা জীবনকে উপভোগ্য করে তোলে। শারীরিকভাবে সুস্থ থাকার অবস্থায় মন যদি অসুস্থতায় ভোগে তাহলে তা অস্বস্তির কারণ হয়। তাই শরীরকে সুস্থ রাখার সাথে সাথে মানসিক সুস্থতা লাভের জন্যও যথেষ্ট সচেষ্ট হওয়া প্রয়োজন। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন। এই মুহূর্তে লিসনার রয়েছেন। হ্যালো,
2: নমস্কার।
1: নমস্কার,
2: আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
1: হ্যাঁ সায়ন, বলুন।
2: আসলে মনে স্বাস্থ্য ভালো না থাকলে শরীরও ভালো থাকে না। আমাদের মনই কিন্তু শরীরকে নিয়ন্ত্রণ করে, এবং শরীর মানে মনকে ভালো রাখার জন্য মনের স্বাস্থ্যের কথা, আমরা তো শরীরের স্বাস্থ্যের কথা তো আমরা খবর তো নিজেরা জানতে পারি এবং সচেতন আমরা, কিন্তু মনকে নিয়ে কিন্তু আমরা মনের স্বাস্থ্যকে নিয়ে আমরা কিন্তু সচেতন নই। একটু নিজের মনকে আমরা এতটাই নিজের শরীর বা পারিপার্শ্বিকতা বা পারিপার্শ্বিক পরিস্থিতিকে নিয়ে ব্যতিব্যস্ত, আমরা নিজের মনের খবরটা রাখছি না। আমি কেমন আছি, আমার মন কেমন আছে, আমার শরীর নয় কি। আমি বিশ্বাস করি যে মন ভালো থাকলে, মনটা যদি সঠিকভাবে চলে তাহলে শরীর ভালো থাকতে বাধ্য। তাহলে একটা এক্সাম্পল দিতে পারি আপনাকে। আমরা জানি চন্দন সেন মহাশয়, উনি কিন্তু দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত, কিন্তু উনি ওনার মনকে ক্যান্সারের সাথে লড়াই করে উনি কিন্তু ভালো আছেন, নিজের মনের যত্ন নিয়ে অভিনয় করে ভালো আছেন। তাই মন কিন্তু আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে, মানসিক স্বাস্থ্যই আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে। অতএব নিজের মনকে প্রশান্তি দিতে হয়, সুখ দিতে হয়। যে এইমাত্র আপনি একটি ফিলার বাজালেন, আমার মনটা কিন্তু ভালো হয়ে গেল এবং কত কি মনে পড়ে গেল ফিলারটা শুনে, এইটা হচ্ছে মনের আরাম দেওয়া। তা মন আগে, শরীর মন ভালো থাকলে শরীর অটোমেটিক ভালো থাকবে, আবার ভয়সা ভালো থাকবে, শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে, কিন্তু মনের দিকে আমি বেশি জোর দেবো। মন আমার অনেক প্রতিবন্ধকতা রয়েছে, কিন্তু আমি আমার মনকে বলেছি না আবার যত প্রতিবন্ধকতা থাকতে থাকো সে শরীরের কলকব যে খারাপ হোক, কিন্তু আমার মন খারাপ হলে হবে, তাই না? অলওয়েজ পজিটিভ থিঙ্কিং।
1: ধন্যবাদ সায়ন, সুন্দরভাবে বললো যে মন ভালো রাখতে হবে। শরীর যাই হোক, মন ভালো থাকলে কিন্তু শরীর ভালো থাকবে। ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছেন, মনের স্বাস্থ্য ভালো রাখা দরকার। কথাটা ছোট কিন্তু দামি। কেন জরুরি? মন ভালো থাকলে কাজ, সম্পর্ক, শরীর সব ঠিক থাকে। মানসিক চাপ কমলে সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, নিজেকে বোঝা যায়, অন্যকেও বোঝানো যায়। কিভাবে রাখবেন এই মন ঠিক? রোজ 10 মিনিট নিজের জন্যে টাইম রাখুন, ঘুম, খাওয়া, হাঁটাহাঁটি ঠিক রাখুন, মন খারাপ হলে কাছের মানুষদের সঙ্গে কথা বলুন। লাস্টে একটা কথাই বলবো, শরীরের আগে মন, মন ঠিক তো সব ঠিক। আমাদের অনেকে হোয়াটসঅ্যাপে এবং আমাদের ফেসবুক পেজেও তারা লিখছেন তাদের কথা, কিন্তু তার আগেই 2248-8085-এ আরও একজন লিসনার এসছেন। হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ
3: হ্যাঁ, হ্যালো বিশ্বজিৎ দাদা ভাই।
1: হ্যাঁ নমস্কার, বলুন।
3: হ্যাঁ নমস্কার দাদা ভাই, শুভ সন্ধ্যা।
1: শুভ সন্ধ্যা।
3: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মন্ডল দিদি ভাই, এই দাদা ভাই।
1: হ্যাঁ বলুন।
3: হ্যাঁ বলছি যে মন চাঙ্গা তো কত উতিমে গঙ্গা, তো মনকে যদি আমরা চাঙ্গা রাখতে পারি দাদা ভাই, তো মন একটা ওই কারেন্টের মতন, কারেন্ট অফ হয়ে গেলে যেরকম লাইন চলে যায় তেমনি মন যদি কারেন্ট অফ হয়ে যায় মনও কিন্তু বন্ধ হয়ে যায় এবং স্তব্ধ হয়ে যায়। আর শরীর আমাদের তো রক্ত মাংসের শরীর, ওইখানে মন শরীরের সাথে তুলনা করলে হবে না দাদা ভাই। শরীর শরীরের জায়গায়, মন মনের জায়গায়। হ্যাঁ, মন যত ভালো থাকবে আমি কিন্তু মানে এগিয়ে যেতে পারবো, কারণ মন, সেই জন্য আমি মনকে ভালো রাখার জন্য রেডিও শুনি এবং রেডিওর গান শুনি, এই যে আপনাদের সাথে কথা বলি, এতে কিন্তু মনের একটা তরঙ্গ আমার মনের মধ্যে বয়ে যায় এবং সেই তরঙ্গটাই যেন আমার মনের কাজ হয় এবং এই জন্যই ভালো লাগে। এইটুকু বললাম দাদা ভাই,
1: ধন্যবাদ, ধন্যবাদ, ভালো থাকবেন। সুন্দরভাবে বলছেন অনেকে, তবে এ আমাদের ফেসবুক পেজে যারা লিখছেন তাদের কথাটাও বলা দরকার। কাজী আবু জাফর তিনি লিখছেন, আমার ভাবনা ছন্দে ছন্দে জড়ানো থাকলো ফুলের গন্ধে, মন ভালো যার লেখা ভালো তার, মন উড়ে যায় আকাশের গায়ে, কথায় কাব্যে গানে মন জানে এর মানে, আমার মনের জানলা ফাঁকে সন্ধ্যা মালতি বারে বারে ডাকে, আমার সবুজ মনের পাতায় তোমার নামটি লেখা, একদিন কোনো পথের প্রান্তে আবার হবে গো দেখা। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন। আর এদিকে আমাদের হোয়াটসঅ্যাপে যিনি হোয়াটসঅ্যাপ করেছেন তিনিও সুন্দরভাবে লিখেছেন, স্বাস্থ্য এবং মনের স্বাস্থ্য দুটোই মানুষের জীবনে সমান গুরুত্বপূর্ণ, তবে এই দুটোকে আলাদা করে দেখা যায় না, কারণ শরীর এবং মন একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। শরীর অসুস্থ হলে মন খারাপ হয়ে যায়, আবার মন ভালো না থাকলে শরীরেরও নানা রোগে আক্রান্ত হতে পারে। নিজের শরীর সুস্থ রাখতে নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া, পর্যাপ্ত ঘুম, ব্যায়াম এবং পরিচ্ছন্নতা বজায় রাখা প্রয়োজন। সুস্থ শরীর আমাদের কাজ করার শক্তি দেয় এবং জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে। অন্যদিকে মনের স্বাস্থ্য ভালো রাখাও অত্যন্ত জরুরি। মানসিক শান্তি, ইতিবাচক চিন্তাভাবনা, আত্মবিশ্বাস এবং পরিবারের সঙ্গে সুন্দর সম্পর্ক একজন মানুষকে সুখী করে তোলে। দুশ্চিন্তা, হতাশা বা অতিরিক্ত চাপ মনের উপর খারাপ প্রভাব ফেলে, যা পরবর্তীতে শরীরকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই শুধু শরীর বা শুধু মন নয়, উভয়েরই যত্ন নেওয়া উচিত। সুস্থ শরীর ও সুস্থ মন একসঙ্গে থাকলে একজন মানুষ প্রকৃত অর্থে সুস্থ ও সুখী জীবন যাপন করতে পারে। এজন্যে আমাদের দৈনন্দিন জীবনে শরীরের পাশাপাশি মনের স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব দেওয়া উচিত। স্বাগত পাল, সুরজ পাল মামুদপুর আমতলা থেকে লিখছেন। ইতিমধ্যে লিসনাররা আসছেন আমাদের কাছে 2248885। কে আছেন? হ্যালো।
4: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
4: হ্যাঁ নমস্কার, আমি পায়েল বলছি বেলকরিয়া থেকে।
1: বলুন পায়েল।
4: হ্যাঁ বলছি যে দেখুন দাদা, যেটা মনে হয় সেটা হচ্ছে টপিকটা কি আরেকটা আরেকবার একটু বলবেন প্লিজ, একটু রিপিট করুন।
1: হ্যাঁ মানে মনের যত্ন নেওয়া দরকার আগে।
4: হ্যাঁ একদম একদম। তো দেখুন মন হচ্ছে আমাদের পুরো শারীরবৃত্তীয় প্রক্রিয়াটাকেই কিন্তু চালাচ্ছে। আমাদের শরীর কিন্তু মনের সাথে পুরোপুরি ভাবে রিলেটেড। কখনো যদি মন খারাপ হয় তাহলে দেখবেন যে আমাদের শরীরটা মনে একটু একটু খারাপ হচ্ছে, এরকম আমাদের মনে হয়। তো সুতরাং আমাদের শরীরের পুরো জিনিসটাই কিন্তু আমাদের মনের ওপরই ডিপেন্ডেন্ট, মনটাই কিন্তু চালাচ্ছে পুরো প্রক্রিয়াটাকে। তো সুতরাং অবশ্যই মনটাকে আগে ঠিক রাখতে হবে। আর তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অবশ্যই আমাদের প্রয়োজন যে আমরা তো এতটাই ব্যস্ত হয়ে পড়েছি এখন এই যান্ত্রিক দুনিয়ার সাথে চলতে চলতে, তো তবুও দিনের শেষে আমাদের নিজেদের একটুখানি বই পড়া হোক, একটু গান শোনা হোক, যেগুলো আমাদেরকে একটু রিলিফ দেয়, বা আমাদের শখের কোনো একটা কাজ করা বা সৃষ্টিশীল কাজের সাথে যুক্ত থাকা, এগুলো অবশ্যই দরকার, কারণ এগুলো মেন্টাল রিলিফ, তার জন্য এগুলো প্রয়োজন। আর বাচ্চাদের অবশ্যই যেটা প্রয়োজন, এগুলো বড়দের কথা বললাম, আর বাচ্চাদের বেশি ফোনে ইনভলভ না করে, এতে না ওদের মাইন্ডটা ডিস্টার্ব হয়ে যায়। তো ওদেরকে একটু খেলা, একটু মাঠে নিয়ে গিয়ে খেলতে দেওয়া, তো এইগুলো ওদের মাইন্ডটাকে রিফ্রেশ করে। তো এইগুলো মনে হয় আমাদের মনকে ভালো রাখতে অনেকটা সাহায্য করবে।
1: ধন্যবাদ, এত সুন্দরভাবে বলছিলেন মনকে কিভাবে সাহায্য করা যায় এবং বাচ্চাদের কথাটাও বললেন, খুব গুরুত্বপূর্ণ হয়, কারণ বাচ্চাদের বিষয়টা এখন গুরুত্বপূর্ণ। তারা মনটাকে আটকে ফেলছেন স্ক্রিনে, সেই জন্য অনেক সময় তারা মনের খবর আর রাখছেন না। অনেকেই লিখছেন, আমি হোয়াটসঅ্যাপের কথা বলছিলাম, ফেসবুকের কথা বলছিলাম। ফেসবুকে লিখেছেন দিলীপ রায়, বলছেন মনের শক্তি বড় শক্তি, কারণ মনকে সুস্থ রাখলে সব কাজে সাফল্য পাওয়া যায়। যদি সেই মনই খারাপ থাকে তাহলে কোনো কাজে মন লাগে না, অতএব মন ঠিক থাকে থাকলে আমাদের শরীর ভালো থাকবে। সারাদিনের কর্মব্যস্ততা এবং বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের মন ভারাক্রান্ত।

হয়ে থাকে। এই মনকে সুস্থ রাখতে গেলে আমাদের মনের একাগ্রতা এবং মনোসংযোগের দরকার, কিছুটা হলো মনের শান্তি পাওয়া দরকার। খুব সুন্দরভাবে লিখছেন। এবার এর পরে আমি চলে যাব যে আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন যাদবেন্দ্র পণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, লিখছেন, মন হলো একটি শক্তিশালী অস্ত্র যা সবসময় ভালো রাখা প্রয়োজন, তা না হলে শারীরিক অসুস্থতা

0: উপর চাপ তৈরি করে। ঠিক তাই আমি মনে করি মনের স্বাস্থ্য ভালো রাখার জন্যে একটানা ডিজিটাল স্ক্রিনের সামনে থেকে একটু বিরতি নেওয়া দরকার, সেই সঙ্গে পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত শারীরিক ব্যায়াম এবং মনের মানুষদের সঙ্গে গল্প করা, বই পড়া, সৃজনশীল কাজে অভ্যাস রাখা উচিত। খুবই ভালো ও সুস্থ থাকবেন দাদাভাই, যাদবেন্দু পণ্ডা আমাদেরকে লিখেছেন। অনেকেই লিখছেন এবং খুব সুন্দরভাবে লিখছেন এবং তাদের সুচিন্তিত মতামত, প্রচুর মতামত এসছে আমাদের কাছে, সেগুলো আপনাদের কাছে পাঠাবো, আপনাদের কাছে পড়ে শোনাবো তাদের কথাগুলো। অনেকে পরিচয় দিচ্ছেন, অনেকে লিখছেন তাদের বিষয়গুলো। এই মুহূর্তে যার কথা বলবো তিনি হচ্ছেন গোলাপ ঘোষাল, প্রসাদপুর ভগবতীতলা হুগলি থেকে। তিনি বলছেন, বিশ্বজিৎ দেখুন, প্রকৃত সত্য যে মনের স্বাস্থ্য আগে ভালো রাখা দরকার, না হলে শরীর ভালো থাকবে কী করে? তবে মন ভালো রাখা খুব জরুরি। একটা কথা কি, আমরা শরীর ভালো রাখলে ও কিন্তু মনটা ভালো রাখতে পারি না, কারণ প্রত্যেক মানুষেরই কোনো না কোনো কারণে মন খারাপ থাকে, বিশেষ করে আমাদের সংসার জীবনে। প্রত্যেকেরই সংসার জীবনে নানান ওঠাপড়া, সুখ দুঃখ থাকে, এর মধ্যে আমাদের মনটাকে ভালো রাখার চেষ্টা করতে হবে। তাই শরীর ভালো রাখতে আমরা হয়তো চেষ্টা করি, কিন্তু মন আমরা কোনোভাবে ভালো রাখতে পারি না। তবে একটা কথা বলবো, মনই আসল জিনিস। মন যদি ভালো রাখতে পারি, সত্যি আমাদের শরীর মন দুটোই ভালো থাকবে। আমি এইটুকু বললাম দাদা, আমরা তো ছোট ফোন, আমার তো ছোট ফোন, তাই আমার এক দাদা মেসেজ ফোন থেকে, ঠিক আছে, আপনার সুন্দর মেসেজ করেছেন আমরা শুনেছি, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন লিস্টার।
1: হ্যালো হ্যালো, নমস্কার দাদা ভাই, শুভ সন্ধ্যা।
0: হ্যালো, শুভ সন্ধ্যা।
1: হ্যাঁ, মনের স্বাস্থ্য ভালো রাখা বিলাসিতা নয়, এটি বেঁচে থাকার সবচেয়ে বড় প্রয়োজন। মন ভালো থাকলে জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিও সহজে মোকাবিলা করা যায়। নিজের মনকে শান্ত রাখা হলো পৃথিবীর সমস্ত ঝড়ের মাঝেও একটি নিরাপদ আশ্রয় খুঁজে পাওয়া। আপনার জীবন আপনার নিজের গতিতে সুন্দর, অন্য কারোর সাথে তুলনা করে নিজের মনের শান্তি নষ্ট করবেন না। মনের স্বাস্থ্য ভালো থাকলে আপনি সর্বত্র সুন্দর ও সুখী অনুভব করবেন। মন ভালো রাখার জন্য আমি নিজে অনেক কিছু করি দাদা ভাই, ব্যায়াম করি, গান শোনা, গান করা, কবিতা লেখা, আপনার কথায় লেখা, এসব করে আমি খুব শান্তিতে আছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।
0: আপনিও ভালো থাকবেন। মনের কথা বলতে গিয়ে অনেকে লেখার মাধ্যমে মন ভালো করার কথা বলছেন, কিন্তু এই মুহূর্তে আমাদের যারা হোয়াটসঅ্যাপ করেছেন তাদের হোয়াটসঅ্যাপ পড়ি। শরীর সুস্থ রাখার মতোই মনের স্বাস্থ্য ভালো রাখাটাও অত্যন্ত জরুরি। মন ভালো থাকলে মানুষ ইতিবাচকভাবে চিন্তা করতে পারে, সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং জীবনের নানা চ্যালেঞ্জ সহজে মোকাবেলা করতে পারে। বর্তমান ব্যস্ত জীবনে কাজের চাপ, উদ্বেগ এবং দুশ্চিন্তা আমাদের মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, তাই নিজের জন্যে কিছু সময় বের করা, প্রিয় মানুষের সঙ্গে কথা বলা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখতে হবে সুস্থ মনই সুস্থ জীবনের ভিত্তি, তাই সব কিছুর আগে মনের স্বাস্থ্য ভালো রাখার দিকে গুরুত্ব দেওয়া উচিত। সৌভিক সরকার কসবা হালতু থেকে লিখছেন। এই মুহূর্তে চলে যাব হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ না, এই মুহূর্তে ফেসবুকে। বিষয়ে আগে যোগ করে আগে ভাগে আমার মনের কথা বলে দিয়েছেন। এই যে আমার মনের কথা আপনাদের জানাচ্ছে আর আপনি ধৈর্য ধরে বলছেন, আমরা শুনছি, এটা সম্ভব হতো যদি আমার মনের, আপনার মনে স্বাস্থ্য ভালো না থাকতো? শুনতে পেতাম আমার কথা আপনার মুখে? অনেকেই বলতে পারেন মন আগে না শরীর আগে। মনের যদি হুঁশই না থাকে তবে আগে বুলবুল আর পরে নজরুলকে আলাদা হতেই হয়। মন খারাপে অনেক শারীরিক উপসর্গ দেখা যায়, কিন্তু অনেক শারীরিক উপসর্গ সত্ত্বেও মাথা মন কাজ করে। তার বড় উদাহরণ স্টিফেন হকিং। মানুষ জন্ম নিয়েছি মন আছে বলে, সুতরাং তাকে সুস্থ রাখার দায়িত্ব আমার, শরীরকে পরে দেখে নেওয়া যাবে। ব্রেন ডেথ মৃত্যুর সমান। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সব শ্রোতাদের। লিখছেন কল্যাণ কুমার শান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান, কলকাতা থেকে। এই মুহূর্তে চলে যাব, আমাদের সঙ্গে আরো একজন লিসনার রয়েছেন। হ্যালো
2: হ্যালো,
0: বলুন
2: দাদা ভাই, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা।

0: আমি বেলুয়া থেকে লক্ষ্মী মঞ্জুদার বলছি।
1: বলুন।
0: বলছি দাদাভাই, মন হচ্ছে সবচেয়ে আগে। মন যদি সুস্থ যদি থাকে, শরীরও সুস্থ থাকে। আর যে মন যদি মনের মধ্যে যদি অনেক কিছু চিন্তা ভাবনা থাকলে শরীরে নানা রকম রোগে ধরে যায়। মনই আসল। মন যদি সুস্থ যদি থাকে, মন যদি আনন্দ যদি থাকে, চিন্তা ভাবনা যদি কম থাকে, তাহলে শরীরটাও ঠিক থাকে। এই যে যেমন আপনাদের সাথে কথা বলি, গান টান শুনি, আমার মনটা খুব ভালো লাগে। এর থেকে শরীরও সুস্থ হয়, সুস্থ থাকে। এটুকু বললাম, নমস্কার নেবেন, ভালো থাকবেন।
1: ধন্যবাদ। সুস্থ মন এবং সুস্থ শরীর নিয়ে আমাদের সঙ্গে থাকবেন, এটাই প্রত্যাশা করি। আমাদের সঙ্গে অনেক লিসনাররা আসছেন, তারা লিখছেন আমাদের কথা, আপনার কথাতে। মন মানে এক সারল্যতা, মন হলো এক মন্দির, মনের ঠিকানা অজানা, যে রাখতে হয় সুস্থির। মন যদি না থাকে ভালো, পারিপার্শ্বিকতার কষাঘাতে মনের গতি অতি দুর্বার, ছুটছে দিনে রাতে। মন যদি তুলে ধরে অদ্ভুত এক দৃঢ়তা, নিমেষেই নিরাময় হয় কঠিনতম অসুস্থতা। কবির ভাষায় বলি তবে, মন ও মোর মেঘের সঙ্গী, মনের স্বাস্থ্য উন্নত হলেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি। বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড, গড়িয়া, কলকাতা থেকে লিখছেন। আবার চলে যাব আরও একজন লিসনারের কাছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন।
2: আমি বদুর চক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
1: বলুন।
2: মন এবং শরীর একে অপরের পরিপূরক। মন যদি খারাপ হয়, শরীর তো খারাপ হবেই, আর যদি শরীর খারাপ হয়, অবশ্যই মন তাকে অবশ্যই আকৃষ্ট করবেই। ও একে অপরের পরিপূরক, অবশ্যই উভয়কেই ভালো রাখতে হবে। আমাদের সবচেয়ে সবাই সকলকে নিয়ে, আমাদের এই দুজনকে নিয়ে আমাদের কিন্তু চেষ্টা করে, আমাদের কিন্তু ভালো থাকার চেষ্টা রাখতে হবে, বা ভালো থাকার মতন আমাদের তেমন ব্যবস্থা করতে হবে। আমাদের যদি মনটা খারাপ হয়, তাহলে কিন্তু শরীর বেশ আমাদের কাজ করবে না। আবার যদি শরীর খারাপ হয়, মনটাও ঠিক উতলা হয়ে হেতা হুতা কি করবো, আমাদের মনস্থির ঠিক থাকবে না। তো সেই রকম যদি মন আমাদের ঠিক রাখতে গেলে, দাদা ভাই আমি কি করি, বেশিরভাগ ক্ষেত্রে অনেক জায়গায় হয়তো যদি মন ঠিক রাখলো না, ভালো লাগলো না, কোনো রকম বাড়ির কোনো অশান্তি কিছু হয়তো ডেকে যাচ্ছে, বা কিছু মনে হচ্ছে হয়তো কোনো ভালো জায়গায়, বা কিংবা হয়তো নদীর চরে যে ভালো খোলামেলায় জায়গায় যে মনটা ফ্রি করে নিলাম, বা কোনো রকম গান, ভালো মন্দ গান শুনে, বা আপনাদের এই সুন্দর মুহূর্তের ভালো সুন্দর গান শুনে, বা সুন্দর আপনাদের কথা শুনে মনটা আরো ফ্রি করে নিলাম, তাতে শরীরটাও ভালো হয়ে গেল এবং মনটাও শান্ত হয়ে গেল। নমস্কার,
1: ধন্যবাদ। সুন্দরভাবে বললেন আমাদের কি করেন উনি, এবং সেটাও বলে দিয়েছেন। শরীরের সুস্থতা যেমন জরুরি, তেমনই জরুরি মনের সুস্থতা। অথচ আমরা অনেক সময় শরীরের যত্ন নিলেও মনের ক্লান্তি, উদ্বেগ বা হতাশাকে গুরুত্ব দিই না। মনে শান্তি না থাকলে সাফল্য, অর্থ কিংবা আরাম কোনোটাই প্রকৃত আনন্দ এনে দিতে পারে না। আজকের ব্যস্ত জীবনের প্রতিযোগিতা, অনিশ্চয়তা ও নানা চাপ মানুষের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করছে। তাই আগে মনের স্বাস্থ্য ভালো রাখা দরকার। নিজের জন্যে কিছু সময় বের করা, প্রিয় মানুষের সঙ্গে কথা বলা, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া এবং অপ্রয়োজনীয় নেতিবাচকতা থেকে দূরে থাকা মানসিক সুস্থতার জন্য প্রয়োজন। মনে রাখতে হবে, সুস্থ মনই সুস্থ জীবনের ভিত্তি। মন ভালো থাকলে কঠিন পরিস্থিতিকেও সহজে মোকাবিলা করা যায়, আর জীবনকে দেখা যায় আরও ইতিবাচক চোখে। পরমামিত্র ভবানীপুর কলকাতা থেকে লিখছেন। এই মুহূর্তে বন্ধু আছেন। হ্যালো,
3: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
3: আমি হরিণঘাটার বড়জাগুলি জেলা নদীয়াতে সমীর দাস বলছি।
1: বলুন।
3: বলছি দেখুন, মনটা হচ্ছে আমাদের জীবনটা যদি একটা গাড়ি হয়, সে জীবন গাড়ির ড্রাইভার হচ্ছে মন। অর্থাৎ মন যদি কোনো সময় চঞ্চল হয়ে পড়ে, মন যদি অস্থির হয়ে পড়ে, তাহলে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হতে পারে। যার কারণেই মানে আমার যেটা মনে হয়, যে কারণে মনটা আমার অস্থির হয়ে পড়েছে, সব আগে হচ্ছে সেই কারণটাকে খুঁজে বার করা। সেই কারণটাকে খুঁজে বার করতে পারলেই মনের চিকিৎসা নিজেই করা যাবে। যে কারণে আমার অসুবিধাটা হচ্ছে, মনটা অস্থির হচ্ছে, কার দ্বারাই আমার সেই চিকিৎসাটা করা সম্ভব। যদি মনে হয় যে আমি একজন অসুস্থ রোগী, তাহলে আমাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি মনে হয় যে না আমার আর্থিক

0: সমস্যার কারণে আমার মনটা অস্থির হয়ে পড়ছে, তাহলে কি উপায়ে সে আর্থিকটার সমাধান করা যায়, এরকম বিভিন্ন কারণের জন্য যদি মনটা খারাপ হয় তার জন্য বিশেষ সেই ব্যক্তির সাহায্য নিতে হবে। আর দ্বিতীয় কারণ হচ্ছে যে রাত্রিবেলায় অন্তত পক্ষে নিঝুম ঘরে একা যখন আমরা শুব তখন একটু প্রাণায়াম করা, একটু ধ্যান করা, খুব ঠান্ডা প্রকৃতির একটা মিউজিক শোনা, এইভাবে যদি নিজেকে চিকিৎসা করা যায় তাহলে কিন্তু মনটা অবশ্যই ভালো থাকবে। আর মন যদি ভালো না থাকে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হতে পারে, কারণ মন হচ্ছে আমাদের জীবনগাড়ির ড্রাইভার। অবশ্যই তাকে সুস্থ রাখতে হবে, মন সুস্থ থাকলে শরীর সুস্থ থাকবে, মন এবং শরীর দুটো যদি ভালো থাকে তাহলে অবশ্যই একটা সুন্দর জগৎ তৈরি করা যাবে, নিজেও সুন্দরভাবে জীবনটাকে পরিচালনা করা যাবে বলে আমি মনে করি।
1: ধন্যবাদ, সুন্দরভাবে বললেন তিনি এবং মন হচ্ছে ড্রাইভার সেটা বললেন। এই মুহূর্তে আমি বলবো তপন চক্রবর্তী বাসুবাটি সিঙ্গুর থেকে বলছেন, আগে মনের স্বাস্থ্য ভালো রাখা দরকার। আমাদের মন দৃশ্য দূষণে জেরবার, শব্দ দূষণ, বাক দূষণ, আমরা সত্যি ভুল পথে চালিত হচ্ছি। মনের স্বাস্থ্য খারাপ চলছে, তাকে সুস্থ ও নিরাময় রাখতেই হবে। চোখ যদি মনের আয়না, চোখ যদি মনের আয়না হয় তাহলে শুদ্ধ মননে সুরেলা আবহে বিষদময়তাকে দূরে ঝেড়ে ফেলেই মনকে সুস্থ রাখব। উচ্চ মননশীলতায় কবিতা, নাটকে, গানের ছন্দে, সুরে, আকাশবাণীর নানা অনুষ্ঠান শুনে মনকে ঋদ্ধ এবং সমৃদ্ধ করলেই মনের স্বাস্থ্য ভালো থাকবেই। প্রণাম নেবেন শ্রবণ সঙ্গীদের। এরপরে যার কথা বলবো, দীনেশ নস্কর বলছেন, তিনিও আমাদের ফেসবুকে লিখেছেন যে শুভ সন্ধ্যা, আমাদের মনটাই সব। মন খারাপ হলে কিছু ভালো লাগে না, মনকে সুস্থ রাখতে হবে। কি করে রাখবো বলুন তো, এইমাত্র একজনের সঙ্গে ঝগড়া হলো টাকা পয়সা নিয়েই, আমার গোডাউনের মাল রাখছে দিব্যি, তার ব্যবসা চলছে, 4 মাসের মাইনে বাকি, আমার চলবে কি করে? মন খারাপ অবস্থাতে আপনাকে মেসেজ করছি, মনে হচ্ছে টপিকটা আমার জন্য দেওয়া হয়েছে। মানুষের খুব সমস্যা, কিছু মানুষ মানুষকে দেখে বোঝা যায় না, ওপরটা হাসি খুশি দেখায়, ভেতরটা খুব কষ্টে আছে। আমি অনেককে দেখেছি, আগের দিন ফুটবল খেলে গেল, সবারই সঙ্গে কথাবার্তা বলল, পরের দিন শুনলাম সে সুইসাইড করেছে। কত কষ্ট নিয়ে ফুটবল খেলেছে, ভেতরের আমি এত খারাপ ছিল আমরা বুঝতে পারিনি। এরকম ভালো দেখিয়ে লাভ নেই, সোজাসুজি মনের ডাক্তারকে দেখালে মনে হয় এত কম সময়ে পৃথিবী ছেড়ে চলে যেতে হতো না। জীবন বড় মধুর, জীবন একটু আনন্দ এনজয় করতে চায়, মরলে তো মরা হয়েই গেল, সব সমস্যা মিটে গেল, কিন্তু একটু ভালো করে বাঁচতে হবে। সমস্যা থাকবে, তার সমাধানও বার করতে হবে। এইটুকু আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সত্যি খুব পজিটিভ একটা বার্তা দিয়ে শেয়ার করেছেন। আমি এবার সরাসরি যাব আবার আমাদের এক লিসনারের কাছে।
2: হ্যালো, হ্যালো, তেরে আমারে মনকে বুঝাইতে। নমস্কার দাদা।
1: নমস্কার,
2: আমি বীরভূম জেলার শান্তিনিকেতন থেকে বিশ্বজিৎ রুজ বলছিলাম।
1: বলুন।
2: হালকা বৃষ্টি পড়ছে, আপনার সঙ্গে এমন একটা বিষয় দিয়েছেন মনে হলো যে গান করে শোনায়। আপনাদের তো মনে করুন এই জায়গায় গান কেউ করে না, তা সেই জন্য আমি গান না করে একটা কথা বলবো, যে যেটা হচ্ছে মানুষের মন কিন্তু বিদ্যুতের থেকেও গতিবেগ মনের বেশি, কেননা ইলেকট্রিক বিদ্যুৎ যেটা রয়েছে সেটার তো গতিবেগ অনেক বেশি, তার থেকেও মানুষের মনের গতিবেগটা অনেক বেশি। কারণ এই কারণেই আজকে যদি আমি এই জায়গায় বসে এখন ভাবি যে কলকাতার লাইট, কলকাতার লোক চলাচল বা সমস্ত কিছু আমার চোখের সামনে ভাসবে, সেগুলো আমি এছাড়াও ভাসবে আরো, তার একটা কারণ আছে, আমি যেহেতু ব্লাইন্ড, আমি দৃষ্টিহীন, ঠিক আছে। এবার এই জায়গায় কিন্তু আমি যখন দেখেছি সেই জিনিসগুলো তখন কিন্তু আমার মনের মধ্যে সেইগুলোই বেশি মানে ঘোরপের করে আর কি। আর একটা কথা দাদা ভাই, যেটা হচ্ছে দেখুন মন মানুষ মানে বন্ধুদেরকেই বলুন আর অন্য কোনো মানুষকেই বলুন, মন দেওয়া যায় কিন্তু মন পাওয়া খুব মুশকিল এই জগতে। মন আমি দিতে পারি সবাইকে কিন্তু আমাকে সে মন দেবে তবে তো, এটাই বললাম।
1: ধন্যবাদ, বললেন তিনি মনের কথা, মনের কারবারের কথা বললেন, মন দেওয়া নেওয়ার কথা বললেন। এবার আমরা চলে যাব শীষ মোহাম্মদের কাছে। শীষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি বীরভূম থেকে লিখছেন, আমার মন খারাপ হলে পরে চোখের কোণে মেঘ জমে, বুকের ভেতর গুরু গুরু, চোখে বাড়ি ধারা ঝরে, আবার মন যখন ভালো লাগে বুকের ভিতর পুলক জাগে, অন্ধকারটা কেটে গিয়ে জ্বলে ওঠে আলো। মনের স্বাস্থ্য ভালো থাকলে সুস্থ থাকে শরীর ভাই। মনের স্বাস্থ্য ভালো রাখার জন্যে হাসি খুশি থাকা চাই। মনের স্বাস্থ্য ভালো থাকে তারই যেজন অল্পে খুশি হয়, খাওয়া দাওয়ার নেই ঝামেলা, যেথায় খুশি হয়। সারাটা দিন কাজ করার পরে এমনিতে ঘুম আসে যার, মনের স্বাস্থ্য তারই ভালো, বলবে কি গো আর। শীষ মোহাম্মদ পাইকপাড়া নলহাটি থেকে লিখছেন। আমাদের অনেক বন্ধু যারা আমাদের লিখছেন হোয়াটসঅ্যাপে ফেসবুকে, শীষ মোহাম্মদের কথা বললাম, এবারে বলি কিশোর হাওড়া বালি থেকে। এখন অধিকাংশ মানুষ মানসিক রোগে ভুগছে, তাই সবার আগে মনকে ঠিক রাখতে হবে। এখন বড় একা একা জীবন যাপন করছে, কেউ কারোর সঙ্গে কিছু শেয়ার করে না। কম বয়সী ছেলেমেয়েরা একটু বাড়িতে বকাঝুকি করলে খারাপ কাজ করে ফেলছে। মানুষ কিছু না কিছু সমস্যায় ভুগছে। ভালো ভালো মানুষ অনেক সময় খুব খারাপ কাজ করে ফেলছে, এমনকি খুন করে ফেলছে। পাড়ার সেই মানুষকে সবাই ভালো মানুষ বলেই জানে, খুব সাদামাটা মানুষ। প্রথম ভেবেছিলাম কিছুতে হতেই পারে না, পরে প্রমাণ হলো সত্যি উনিই করেছেন এই কাজটা। মানসিক যন্ত্রণায় আগে মানুষ জানতো না যে মনের ভেতরে একটা রোগ হতে পারে। মানুষ জানতো হাত পা ভেঙে গেলে ডাক্তার দেখাতে হয়, মন ভেঙে গেলে মনের ডাক্তারকে দেখাতে হয়, এমন কিছু মানুষ বুঝে গেছে। একটু মেডিটেশন যোগা করে যতটা মনকে ভালো রাখা যায়, এখন অনেক মনের ডাক্তার আছে, সেরকম কিছু বুঝলে কাউন্সেলিং করবেন, আর কি বলবো। তবে মনটা যদি না থাকতো খুব ভালোই হতো, মানুষকে এত ঝামেলা করতে হতো না। এবারে আসব সীমা দাস, দমদম ক্যান্টনমেন্ট থেকে লিখছেন, মনের স্বাস্থ্য হলো আমাদের সামগ্রিক সুস্থতার মূল ভিত্তি। একটি সুস্থ মন ছাড়া ভালো জীবনযাপন অসম্ভব, তাই শরীর সুস্থ রাখার পাশাপাশি মনের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। মন শান্ত এবং চাপমুক্ত থাকলে জীবনের কঠিন সিদ্ধান্তগুলো অনেক দক্ষতার সাথে নেওয়া যায়। নিজের শখ বা পছন্দের কাজগুলো প্রতিদিনের রুটিনে কিছুটা জায়গা নেওয়া যায়। নিয়মিত পর্যাপ্ত ঘুম এবং মেডিটেশন মনের ক্লান্তি দূর করতে অত্যন্ত কার্যকরী। পরিশেষে বলা যায়, শরীরের স্বাস্থ্যের মতোই মনের স্বাস্থ্য নেওয়া কোনো বিলাসিতা নয়, বরং একটি সুন্দর জীবনের মূল ভিত্তি। মনের স্বাস্থ্য ভালো থাকলে তবেই একটি সুন্দর অর্থপূর্ণ জীবনযাপন করা সম্ভব। খুব ভালো থাকবেন আপনি। এবারে যাব সুমিতা রায়। সুমিতা রায় লিখছেন আমাদের ঢাকুরিয়া থেকে, বলছেন আগে মনের স্বাস্থ্য শরীর ভালো রাখা দরকার নিশ্চয়ই, কিন্তু কিছু মানুষ আছে যারা শরীর এবং মনকে ভালো থাকতে দেয় না। নানা কারণে তারা জীবন অতিষ্ঠ করে তোলে, তাদের কারণেই শরীর এবং মন ভালো থাকবে কি করে বলুন তো। কিছু মানুষের কারণেই শরীর খারাপ হচ্ছে, মনের উপরেও চাপ সৃষ্টি হচ্ছে। যারা জীবন অতিষ্ঠ করে তোলে তাদের থেকে দূরে সরে থাকলেই মন ও শরীর দুটোই ভালো থাকবে। ঢাকুরিয়া থেকে সুমিতা রায়। প্রভাতী ভট্টাচার্য লিখছেন বেহালা থেকে, মন ও শরীর একে অপরের পরিপূরক। একটি বিষয় হলে অন্যটি অসুস্থ, একটি বিষণ্ণ হলে অন্যটি অসুস্থ হয় আচানক। তবু বলি আগে মনের স্বাস্থ্য ভালো রাখতে হবে। অসুস্থ হলে মন আনন্দ উল্লাস অধরা রবে, মন উচাটন রোগ আগমন বিঘ্ন জীবন যাপন, হাসি খুশিতে থাকলে মন ব্যাধির দুর্গমন। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন। আমাদের সঙ্গে আরও অনেক বন্ধুরা রয়েছেন, তবে তার আগে এই মুহূর্তে আমাদের যে লিসনার রয়েছেন তার কাছে একবার যাব। হ্যালো।
3: হ্যালো,
1: হ্যাঁ বলুন।
3: আমি শুভজিৎ বলছি বিলগড়িয়া থেকে।
1: বলুন।
3: আমার মনে হয় আমরা রিয়েলাইজ করি না যে আমাদের ম্যাক্সিমাম যে শারীরিক অসুস্থতা সেটা কিন্তু ওই সেই মানসিক চাপের জন্য, বিষাদের জন্য, এবং সবকিছু কিন্তু ঘুরে ফিরে সেই মানসিক দিকটাই আসে। কারণ ব্রেন কিন্তু আমাদের হোল বডিকে কন্ট্রোল করে, যে নার্ভস গুলো থাকে, মানে ছোটখাটো যেগুলো আমরা দেখি, হাই ব্লাড প্রেশার হোক, যেটাকে আমরা হাইপারটেনশন বলি, বা ডায়াবেটিস। ডায়াবেটিস কিন্তু এরকম নয় যে বেশি মিষ্টি খেয়ে ফেলছি বলেই আমার ডায়াবেটিস হচ্ছে, এটা কিন্তু একটা সিমটম যার জন্য, যার পরে আমাদের খেতে বারণ করা হয়। ডাক্তাররা যখন বলে ডায়াবেটিস হয়ে গেলে আমাদের বারণ করা হয়। তো এই যে আমরা ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, এত এত মেডিসিন খাচ্ছি, এবং সব থেকে বড় হচ্ছে যতক্ষণ না আমরা নিজেরা বিলিভ করতে শিখবো এবং অ্যাকসেপ্ট করে নেবো যে মানসিক অসুস্থতা কিন্তু পাগলের কোনো লক্ষণ নয়, যেটা আমরা বলে থাকি যে সে একটা পাগল, মানে এটা যে একটা নর্মাল জ্বরের মতনই একটা অসুস্থতা, সেইটা যবে থেকে যদি আমরা রিয়েলাইজ না করি আমাদের কিন্তু শারীরিকভাবে আমরা কোনোদিন সুস্থ হব না, কারণ সবকিছু ঘুরে ফিরে কিন্তু শরীর। সেজন্য মনটাকে ভালো রাখার জন্য প্রথম কথা আমাদের চাহিদাগুলোকে কন্ট্রোলে আনা, আমাদের রাগগুলোকে কন্ট্রোলে আনা, আমাদের এক্সপেকটেশনসগুলোকেও কন্ট্রোলে আনা, কারণ এইগুলো কিন্তু সব মন রিলেটেড। সো মনকে ভালো রাখতে গেলে আনলিমিটেড চাহিদা রাখলে চলবে না, তাহলে জীবনে কোনো দিন আমরা সুখী হতে পারবো না। সুখের যে অ্যাকচুয়াল সিনোনিম যেটা বলি আমরা, হ্যাঁ, সেটা কিন্তু আমরা কোনোদিন খুঁজে পাবো না। সেই জন্য শারীরিক সুস্থতা যদি চান, মানে আমরা যদি চাই, তাহলে কিন্তু আমাদের মানসিকভাবে সুস্থ থাকা খুব প্রয়োজন। এবং মানসিক সুস্থতা শুধুমাত্র আমাদের মনকে খুশি রাখার জন্য, মানে রাখতে গেলেই পসিবল, এবং সেটা আমার বন্ধু বান্ধব, আমার ফ্যামিলি, আমার যারা নিজের লোক, যাদেরকে আমি মন প্রাণ থেকে বিশ্বাস করি যে সে আমাকে ভালোবাসে এবং আমার সাথে আছে, তারাই কিন্তু আমার মনকে সুখ আনতে পারবে।
1: ধন্যবাদ, এত সুন্দর করে গুছিয়ে বলছিলেন। এই মুহূর্তে আমি চলে যাব এস এম ছাবেদ আলী, চাপড়াইল বাজার, কালীগঞ্জ, ঝিনাইদহ, বাংলাদেশ থেকে। মনের স্বাস্থ্য ভালো রাখা খুবই জরুরি, সুস্থ মন আমাদের জীবনকে সুন্দর ও পরিপূর্ণ করে তোলে। মানসিকভাবে ভালো থাকলে কাজের প্রতি আগ্রহ বাড়ে এবং অতিরিক্ত চিন্তা দুশ্চিন্তা মনের স্বাস্থ্য ক্ষতি করে। নিয়মিত বিশ্রাম, ঘুম এবং ব্যায়াম মনকে সতেজ রাখে। পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটালে মন ভালো থাকে, নিজের অনুভূতি প্রকাশ করা মানসিক চাপ কমায়, ইতিবাচক চিন্তা আমাদের আত্মবিশ্বাস বাড়ায়, বই পড়া, গান শোনা এবং প্রার্থনা মনকে শান্ত রাখে। তাই সুখী ও সুন্দর জীবন গড়তে মনের স্বাস্থ্য ভালো রাখা প্রয়োজন। শুভেচ্ছান্তে এস এম ছাবেদ আলী। অনেকেই লিখেছেন, আমরা বলছিলাম যে অনেক আমাদের এখনও পড়া হয়নি। এস এন মণ্ডল বাপি কোড়াকাটি সন্দেশকারী থেকে লিখছেন, মনটা যদি না থাকতো আর কিছুই মনে পড়তো না। শরীর সুস্থ রাখতে যে ভাই চিন্তা একটুও করো না, মনের অসুখ বড় অসুখ, ঔষধে তা সারে না। রাজার অসুখ গল্পখানি আমরা কি গো জানি না, হাকিম বদ্দি ডাক্তার এলো, অসুখ সুস্থ হলো না, যোগাসনার খাওয়া ঘুমে অলসতা করোনা, ঝগড়া বিবাদ যাও এড়িয়ে হাসি খুশি তুলনা, মনের স্বাস্থ্য উচিত বটে অনেকেরই তা মানি না। কবিতা করে তিনি লিখছেন আমাদেরকে মনের স্বাস্থ্যের কথা। এবার বলবো সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন, মন ভালো রাখা সবসময় নিজের হাতে থাকে না, মানুষের। সুতরাং শর্ত সাপেক্ষে মনের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব নয়, সব কিছু নির্ভর করছে পরিবেশ পরিস্থিতির উপরে। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন। এবারে যার কাছে যাব তিনিও আমাদেরকে লিখেছেন, অনেক বড় করে লিখেছেন যে মনের যে স্বাস্থ্য ভালো রাখার দরকার, যেখানে শরীর এবং মন একে অন্যের সঙ্গে একাত্ম হয়ে আছে। এটা লিখেছেন আমাদের ক্যালকাটা ব্লাইন্ড স্কুল থেকে আজিম মণ্ডল। তিনি একটা বড় টেক্সট করেছেন, মোটামুটি সেই টেক্সটে কিন্তু অনেকগুলো বিষয় আমাদের সামনে উঠে এসে আপনার মেসেজের আমরা বা হোয়াটসঅ্যাপের আমরা স্বীকার করছি হোয়াটসঅ্যাপকে। এই মুহূর্তে এবার চলে যাই স্বাগত পাল, তারটা আমরা পড়েছি, এবারে সুচেতারটাই যাবো। সুচেতা লিখেছেন কি, শরীর সুস্থ রাখতে মনের যত্ন নিতেই হবে, মন ভালো থাকলে শরীর এমনিই ভালো থাকবে। আসলে আমাদের মন, মাথা, ইন্দ্রিয় সব যে একে অপরের সঙ্গে জুড়ায় আছে, আর এদের মধ্যে একমাত্র যা কোনো কেনা পথ্যে সারে না, তাই জীবনে এগিয়ে যেতেও আশানুরূপ ফল পেতে নিজের মনের খেয়াল ও যত্নে নিজেকে রাখতে হয়। পশ্চিম বর্ধমান থেকে লিখছেন সুচেতা। শুভ দত্ত লিখেছেন আমাদের, শরীর, মন ও শরীর দুটোই সমান গুরুত্বপূর্ণ, মন ভালো থাকলে জীবনের কঠিন সময়ও সহজ মোকাবিলা করা যায়, আর শরীর সুস্থ থাকলে আমরা স্বাভাবিকভাবেই সব কাজ করতে পারি। মন খারাপ থাকলে শরীরের উপর তার প্রভাব পড়ে, আবার শরীর অসুস্থ হলে মনও ভালো থাকে না। তাই নিয়মিত ব্যায়াম, খাদ্যাভ্যাস করা, পর্যাপ্ত ঘুম, মানসিক শান্তি সব কিছুর প্রয়োজন আছে। সুতরাং সুখী জীবন গড়তে হলে মন এবং শারীরিক যত্ন দুটোরই সমান যত্ন নেওয়া প্রয়োজন। শুভ দত্ত লিখছেন আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ। শারীরিক সুস্থতার প্রয়োজন প্রথমে, এবং তারপরে মানসিক সুস্থতা অবশ্যই প্রয়োজন। আমার শরীর যদি অসুস্থ থাকে তাহলে কিভাবে আমার মন সুন্দর থাকবে? অর্থাৎ শারীরিক ও মানসিক দুই সুস্থতার প্রয়োজন। গোপাল মান্না উলুবেড়িয়া গড়ুয়াটা তেঁতুলতলা থেকে লিখছেন।

0: নমস্কার বিশ্বজিৎ বাবু, আমাদের শরীরের মধ্যে মনের অধিষ্ঠান, শরীর ভালো থাকলে মনও ভালো থাকবে, আবার মন ভালো থাকলে শরীর সুস্থ থাকবে। সুস্বাস্থ্য ছাড়া মানুষ কোনো কাজ করতে সঠিকভাবে সম্পাদনা করতেও পারে না, তেমনি মনের স্বাস্থ্য ভালো না থাকলে সুমনের অধিকারী হওয়া যায় না। আমাদের সুস্থ মন ত্যাগ, দয়া, মায়া, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসার মতো মানবিক গুণগুলোর বিকাশ ঘটায়। মনের স্বাস্থ্য ভালো রাখতে হলে শরীরচর্চার সাথে সাথে কাব্য, সাহিত্য, সংস্কৃতি চর্চা করা উচিত। যেমন স্বাস্থ্য যেমন আমাদের শরীরের সম্পদ, তেমনই মানবিক গুণগুলো আমাদের মনের সম্পদ, তাই মনের স্বাস্থ্য ভালো রাখা দরকার। ভালো থাকবেন, সাধনা মজুমদার ডানলপ থেকে লিখছেন। হ্যাঁ, অনেক বড় বড় আমাদেরকে লিখেছেন, অনেক বড় লিখেছেন। দেখুন, এত প্রদীপ বসাক, হাট সিমলা, সমুদ্রগড়, পূর্ব বর্ধমান, তিনি আপনি অনেক বড় একটা টেক্সট করেছেন। শুরুটা পড়ে শোনাচ্ছি। যে সাধারণত শরীরের সুস্থতার কথা বেশি ভাবি, কিন্তু মনের সুস্থতা অনেক সময় উপেক্ষা করে যায়। অথচ একটি সুস্থ মনই পারে একটি সুন্দর জীবন গড়ে তুলতে। এটা লিখেছেন আমাদের কাছে, আমি একটু আগে বলছিলাম, প্রদীপ বসাক। বন্ধুরা অনেকেই লিখছিলেন এবং এখনো ফোনে আছেন, দেখি কে আছেন। হ্যালো হ্যালো
1: হ্যালো, হ্যাঁ দাদা ভাই
0: বলুন।
1: নমস্কার
0: নমস্কার।
1: আমি আরামবাগ হুগলি থেকে শেখ মোহাম্মদ মহসিন বলছি।
0: বলুন।
1: আমি একটু অন্যরকম বলছি, আমি সব শুনছি, তো সেই থেকে আমি অনেকক্ষণ থেকে লাগাচ্ছি, ট্রাইন আর পাচ্ছি না। তো যাই হোক, পেয়েছি তো। অর্থ না থাকলে, অর্থটাই হচ্ছে মেন, অর্থ না থাকলে শরীরের সঙ্গে মোকাবিলা করা যাবে না, রোগের সঙ্গে মোকাবিলা করা যাবে না, আমি তো এটাই মনে করি। নমস্কার, ভালো থাকবেন, ছোট করেই বললাম।
0: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। বলেছেন মনকেই সবাই প্রাধান্য দিচ্ছে, মন ভালো না থাকলে কিছুতেই আর ভালো থাকা যাবে না, সেই জন্য মনের ভালো রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে যারা আসছেন 2248808 এই মুহূর্তে আছেন আর একজন। হ্যালো
2: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
2: নমস্কার, বলছি মন ভালো না থাকলে শরীর ভালো থাকবে না, এর জন্য একটুখানি শারীরিক পরিশ্রম, যেমন সকালবেলা একটু বিকেলবেলা হাঁটা, একটু ব্যায়াম করা, এই কিছু মানুষের সঙ্গে যখন কথা বলবে বেশ ভালো হবে। আমরা বাজারে টাজারে গেলে পরে কারোর সঙ্গে দেখা হলো, আমার প্রায় অনেক
0: আমাদের ঘড়ির কাঁটা বলছে আজকে এই আপনার কথা থেকে আমরা ছুটি নেবো, তবে 9:30 ফিরে আসবো আরোগ্য নিয়ে। আমার সঙ্গে থাকবেন বিশিষ্ট চিকিৎসক এবং বলতে পারেন যে প্রফেসর ডক্টর রাজীব দে, আর আলোচনা হবে সিকল সেল অ্যানিমিয়া নিয়ে, রক্ত অল্পতা। সঙ্গে থাকবেন 100.1 FM গোল্ডে।

0: excellence and service that define modern India. The Padma Awards are not merely recognitions of achievement, they are acknowledgments of values. Whether it is a teacher preserving traditional knowledge, a scientist pushing the boundaries of innovation, a social worker uplifting marginalized communities, or an artist keeping cultural traditions alive, each Padma Awardee embodies the spirit of service before self. The awards also serve as an inspiration to younger generations. They remind citizens that meaningful contributions can emerge from any corner of the country and from any walk of life. Padma Awards shed a light on people who have spent decades working quietly, often without public recognition. Their journeys reaffirm the belief that dedication, integrity, and commitment eventually find their rightful place in the nation's collective memory. The evolution of the Padma Awards into what is often described as the People's Padma has made these honors more inclusive and representative. As India continues its journey towards becoming a developed nation, such individuals play a crucial role in strengthening society, preserving culture, advancing knowledge, and inspiring future generations. Their stories demonstrate that nation building is not the responsibility of a few, but the collective efforts of millions. From the valleys of Kashmir to the towns of Gujarat, from laboratories and classrooms to cultural institutions and community organizations, the Padma Awardees of 2026 represent the very best of India's talent, compassion, and determination. Their achievements remind us that true success lies not merely in personal accomplishment, but in creating a positive impact on society. As the nation celebrates these distinguished citizens, the Padma Awards continue to reaffirm a timeless message that service, excellence, and dedication remain among the highest ideals of public life. And it is these ideals that continue to shape India's journey forward. As Swami Vivekanand once said, "Arise, awake, and stop, not till the goal is reached." The journey of each Padma Awardee embodies this spirit of perseverance, excellence, and service.
1: You were listening to a special report on Padma Awards 2026. This program was produced and presented by the News Services Division of Akashvani. You can listen to it on our mobile app, News on AIR. This program is also available on our YouTube channel, News on AIR Official. You may share your feedback about this program through email at airnsdtalks@gmail.com or WhatsApp on 9289094044.
2: Spotlight.
3: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য, আরোগ্য শুনছেন 100.1 FM Gold, আরোগ্য, 100.1 FM Gold.
4: আরোগ্য নিয়ে আপনাদের সঙ্গে আপনাদের বন্ধু আমি বিশ্বজিৎ। আর আরোগ্য মানেই আপনারা অপেক্ষা করে থাকেন যে এমন বিষয় থাকবে যে বিষয়ে আপনি হয়তো জানতে চান। দেখুন, রাস্তাঘাটে, বন্ধু বান্ধব, অফিস, যে কোনো প্রতিষ্ঠানে বারবার একটা কথাই শুনতে হয়, তোর ব্লাড কার্ড আছে। তার মানে আপনাকে বুঝতে হবে নিকট আত্মীয় বন্ধু কারো রক্তের প্রয়োজন। কেউ বলে থ্যালাসেমিয়া, আবার কেউ বলেন অ্যানিমিয়া। আর আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার নাম সিকল সেল অ্যানিমিয়া। আপনি হয়তো নামটাকে এইভাবে শোনেননি, কিন্তু কি না বিষয়টা, কি কি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার সিকল সেল অ্যানিমিয়া রয়েছে, সেই বিষয়ে আমাদের সঙ্গে একজন বিশিষ্ট চিকিৎসক রয়েছেন, প্রফেসর ডক্টর রাজীব দে, রক্তরোগ বিশেষজ্ঞ এবং রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ এবং অস্থিমজ্জা প্রতিস্থাপন বিশেষজ্ঞ। আমরা তার সঙ্গে কথা বলবো, তবে তার আগে বিশ্বজিতে প্রান্তে রয়েছে মানে শুধুমাত্র

0: আমি প্রশ্ন করব এমন নয়, যদিও আমি আমাদের অতিথি চিকিৎসককে অনেক প্রশ্নের কথা বলেছি, অনেক প্রশ্ন আমাদের মধ্যে তৈরি হয়েছে এবং আলোচনা করতে করতে আরও প্রশ্নের জন্ম হবে। সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা প্রশ্ন করতে চান সরাসরি চলে আসুন আমাদের কাছে 2248808585 এই নাম্বারে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করুন 9903055992 এই নাম্বারে। আরও একবার বলে দিই, যদি সরাসরি ফোনে আসতে চান 2248808585 এই নাম্বারে চলে আসুন, আর যদি হোয়াটসঅ্যাপ করতে চান 9903055992 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। আর যারা আমাদের ফেসবুক পেজে লাইভ হচ্ছে, দুটো পেজ থেকে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, 100.1 FM গোল্ড এবং সেই সঙ্গে সঙ্গে আকাশবাণী কলকাতা, এই দুটো পেজের লাইভ সেকশনে গিয়ে কমেন্টের কাছে গিয়ে আপনি কমেন্টে প্রশ্ন লিখতে পারেন, অথবা অনুষ্ঠান শুনে আপনার কেমন লাগছে সেটা জানাতে পারেন। প্রথমেই আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই।
1: নমস্কার।
0: আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ রয়েছে, যে সিকল সেল অ্যানিমিয়া কি, এটাকে সিকল সেলই বা আমরা বলি কেন?
1: হ্যাঁ, আমরা আসলে থ্যালাসেমিয়া শব্দটার সঙ্গে অনেক বেশি পরিচিত, কিন্তু সিকল সেল বা সিকল সেল অ্যানিমিয়ার সঙ্গে আমাদের তেমন পরিচয় নেই। যদিও দুটোই কিন্তু রক্তের বা সেরকমভাবে বলতে গেলে হিমোগ্লোবিনের একটা জন্মগত সমস্যা, হ্যাঁ, জেনেটিক ডিসঅর্ডার। থ্যালাসেমিয়াতে আমরা জানি যে জন্মগত ত্রুটির জন্যে হিমোগ্লোবিন কম তৈরি হয়, এটাকে বলি আমরা কোয়ান্টিটেটিভ অ্যাবনর্মালিটি অফ গ্লোবিন চেইন। সিকল সেল এটাও একটি জেনেটিক ডিজিজ, বংশগত রোগ, কিন্তু এতে যেটা হয় সেটা হচ্ছে গ্লোবিন চেনের স্ট্রাকচারের একটা পরিবর্তন হয়, এবং সেই স্ট্রাকচারের পরিবর্তনের ফলে এই সিকল সেলের আমাদের হিমোগ্লোবিনের ধরনটা বদলে যায়, এটাকে বলি আমরা কোয়ালিটেটিভ অ্যাবনর্মালিটি অফ গ্লোবিন চেইন। আমরা জানি যে আমাদের সব কিছুর পেছনেই রয়েছে জিন, এবং হিমোগ্লোবিনের মধ্যে দুটো বড় অংশ, ইম্পর্ট্যান্ট অংশ, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিন। এবার হিমের কাজ কী? হিমের কাজ, হিমোগ্লোবিনের যা যা কাজ আমরা জানি, যে অক্সিজেন বহন করা, কার্বন ডাইঅক্সাইড নিয়ে পাঠিয়ে দেওয়া ফুসফুস দিয়ে, তো এটা কিন্তু করে হচ্ছে হিম, যেটা হিমোগ্লোবিনের মাত্র 4%, আর 96% থাকে হচ্ছে গ্লোবিন। এই গ্লোবিনটা কিন্তু আমাদের হিমোগ্লোবিন মলিকুলকে স্টেবিলিটি দেয়। তো এই গ্লোবিন চেনের একটা জেনেটিক সমস্যা হলো সিকল সেল ডিজিজ। এতে একটি বিশেষ জায়গায় বিটা চেনের 6th পজিশনে একটি অ্যামাইনো অ্যাসিডের চেঞ্জ হয়, এর ফলে কি হয় যে আমাদের রক্তে লোহিত রক্তকণিকার শেপ চেঞ্জ হয়ে যায়।
0: একেবারে আমরা এই আলোচনায় থাকবো, তবে তার আগেই আমাদের আলোচনার বিষয় দেখে প্রচুর লিস্টার তারা ফোন করছেন, সরাসরি যাব ফোনে।
1: হ্যাঁ,
0: হ্যালো, হ্যালো, হ্যালো,
2: নমস্কার,
0: নমস্কার,
1: নমস্কার,
2: নমস্কার ডাক্তারবাবু,
1: নমস্কার।
2: বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। আমার দুটি প্রশ্ন আছে। এই সিকল সেল অ্যানিমিয়া বলছেন, একজন মানুষ সিকল সেল অ্যানিমিয়া নিয়ে কতদিন বেঁচে থাকতে পারেন? আর এই ডায়াবেটিসের ক্ষেত্রে যেমন খাওয়া দাওয়ার একটা নিয়ন্ত্রণ থাকে, সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে কি এরকম কোনো নিয়ন্ত্রণ থাকে? এইগুলো যদি একটু বলেন ভালো হয়।
0: ধন্যবাদ, দুটো প্রশ্নই খুব ভালো প্রশ্ন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা এই প্রশ্নে যাব।
1: হ্যাঁ, দুটো প্রশ্নে একটা করব।
0: হ্যাঁ, তবু একবার আমরা যদি ওই সিকল সেল অ্যানিমিয়া যে জায়গাটায় ছিলাম, যে শেপ চেঞ্জ হয়ে যায়, সেটা কমপ্লিট করে আমরা এই দুটো প্রশ্নে আসবো।
1: ঠিক, তো এবার আমরা জানি যে লোহিত রক্তকণিকা দেখতে কিরকম, সার্কুলার, গোলাকার, এবং রক্ত আমাদের শরীরে ফ্লো করে, শিরা উপশিরার মধ্যে দিয়ে রক্ত ফ্লো করার সময় অত্যন্ত সরু সরু শিরা উপশিরার মধ্যে দিয়েও তারা ফ্লো করে, এবং সেটা ফ্লো করতে পারে এই কারণেই যে যেহেতু রক্তকণিকার আকারটা হচ্ছে গোলাকার, তারা জাস্ট রাউন্ড করে ওখান দিয়ে সহজেই বয়ে যায়। সিকল সেল অ্যানিমিয়ায় কী হয় যে বিশেষ বিশেষ কন্ডিশনে, কন্ডিশনগুলো আমি পরে আলোচনা করছি, এই যে জেনেটিক চেঞ্জটা বললাম হিমোগ্লোবিন মলিকুলের, তার ফলে রক্তকণিকার শেপ চেঞ্জ হয়ে যায়। শেপ চেঞ্জ হয়ে কেমন হয়ে যায়? সিকল মানে আমরা জানি যে কাস্তে, সেরকম একটা বেঁকে যায়, এবং বেঁকে যাওয়ার ফলে কি হয় যে যে সরু সরু শিরা উপশিরাগুলোর মধ্যে দিয়ে রক্ত যায়, সেখানে রক্ত আর ফ্লো করতে পারে না, সেই বেঁকে যাওয়ার, কাস্তের মতো বেঁকে যাওয়ার ফলে ওইখানে রক্তকণিকাগুলো জমাটবে।

0: বেঁধে যায় এবং রক্তকণিকাগুলো শিরা উপশিরাগুলোর ওখানে জমাট বেঁধে গিয়ে ভেঙে যায়, যাকে আমরা বলি হিমোলিটিক অ্যানিমিয়া। তার ফলে দুটো সমস্যা হয়। এক নম্বর হচ্ছে যে যেহেতু রক্তকণিকাটা ভেঙে যাচ্ছে সুতরাং অ্যানিমিয়া বা রক্তাল্পতা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে ওই সিকল সেলগুলো আমাদের শিরা একদম সরু সরু যে শিরা উপশিরা সেগুলোকে ব্লক করে দেয়, তার ফলে তার পরবর্তী জায়গায় আর রক্ত সঞ্চালন হতে পারে না। তার ফলে যে অর্গানগুলো ওখানে থাকে তারা কিন্তু রক্ত না পাওয়ার জন্যে অক্সিজেনের অভাবে নেক্রোসিস বা অর্গান ড্যামেজ হয়। এই দুটোই কিন্তু সিকল সেল অ্যানিমিয়ার মূল, যাকে আমরা বলি প্যাথোফিজিওলজি বা কারণ।
1: আমরা দুটো প্রশ্ন ইতিমধ্যে পেয়েছিলাম যে সিকল সেল অ্যানিমিয়া হলে কতদিন বাঁচে আর খাবার ক্ষেত্রে কি কি রেস্ট্রিকশন রয়েছে, আদৌ আছে কিনা। তবে তার আগে আরও একটা প্রশ্ন 2248 8085 আছে, আমরা শুনে নিই। হ্যালো, না নেই এই মুহূর্তে, তিনি ছিলেন। আমরা তাহলে এবার এই প্রশ্ন দুটোই যাই।
0: সিকল সেল অ্যানিমিয়ার পেশেন্ট কতদিন বাঁচে? যদি আমরা চিকিৎসা না করি তাহলে পরিসংখ্যান বলছে প্রায় 20% বাচ্চা যারা সিকল সেল নিয়ে জন্মায় তারা প্রথম বছর অতিক্রম করতে পারে না, এবং প্রায় 30% মানুষ তারা তাদের অ্যাডোলেসেন্সে পৌঁছতে পারে না। যথাযথ চিকিৎসার মাধ্যমে, এবং আমরা পরবর্তীকালে আলোচনাও করব যে সিকল সেল এখন কিওর করার উপায়ও এসেছে, সেই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কিন্তু প্রায় নর্মাল লাইফ স্প্যান আমরা দিতে পারি সিকল সেল আক্রান্ত পেশেন্টদের। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তারা 5th বা 6th decade অবধি তাদের লাইফ স্প্যান থাকে।
1: ঠিক এর পরে আমরা যে জায়গাটায় যে প্রশ্নটা উনি বলছিলেন,
0: দ্বিতীয় যে প্রশ্নটা উনি করছিলেন যে খাবার দাবার, খাবার দাবারের সঙ্গে অ্যাসাচ সিকল সেলের কোনো সম্পর্ক নেই, তবে সিকল সেল পেশেন্টদেরও কিন্তু যেহেতু বারবার অনেক সময় রক্ত দিতে হয় এদের শরীরেও একটি আয়রন ওভারলোড হওয়ার সম্ভাবনা থাকে, এবং যদি দেখা যায় আয়রন ওভারলোড হয়েছে তাহলে আয়রন জাতীয় খাবার তাকে দেওয়া যাবে না। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে যেমন আমরা জেনে গেছি যে থ্যালাসেমিয়াতে আয়রন ওভারলোড হয়ে যায় এবং আয়রন জাতীয় খাবার দেওয়া যায় না, সিকল সেলের সবার ক্ষেত্রে যে আয়রন ওভারলোড হয় এরকম নয়, তবে যে সিকল সেল পেশেন্টদের রেগুলার ব্লাড দিতে হয় তাদের কিন্তু আয়রন ওভারলোড হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেক্ষেত্রে আয়রন জাতীয় খাবার রেস্ট্রিক্ট করতে হবে,
1: খাওয়া যাবে না।
0: না,
1: ঠিক যদি বলা যায় যে কোন কোন খাবার খাওয়া যাবে না,
0: দেখুন আয়রন তো প্রায় সমস্ত খাবারের মধ্যেই রয়েছে, তবে সবচেয়ে বেশি রয়েছে যেটাকে আমরা অ্যানিমাল প্রোটিন বলি, ধরুন রেড মিটে রয়েছে, হ্যাঁ, তারপরে বিভিন্ন শাকসবজির মধ্যে কুলেখাড়া পাতা যেটা আমরা অ্যানিমিয়া হলেই খাই, তাতে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। সুতরাং আয়রন জনিত রক্তাল্পতা তাতে সেটা খুব ভালো কাজ করে, কিন্তু যে অ্যানিমিয়ায় আয়রন ওভারলোড হয় তাদের ক্ষেত্রে কিন্তু এটা ক্ষতিকারক। সুতরাং অ্যানিমিয়া হলেই যে কুলেখাড়া পাতা খাওয়া যাবে এটা নয়। এবং এছাড়া ধরুন মেটেতে রয়েছে, হ্যাঁ, তারপরে ওই যে বেদানার মধ্যে রয়েছে, তবে এটা বলছি যে খুব স্ট্রিক্ট আয়রন রেস্ট্রিকশন সিকল সেলের ক্ষেত্রে করার দরকার নেই, কারণ তাতে একটা নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হয়ে কিন্তু গ্রোথ হ্যাম্পার হতে পারে।
1: এবারে যে প্রশ্নটা আসবো এটা মানে অনেকের কাছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে এই যে সিকল সেল অ্যানিমিয়া এটা কি বংশগত, মানে বাবা মা দুজনেরই, দুজনেই কি এর বাহক হতে পারেন?
0: একদম, সিকল সেল অ্যানিমিয়া একটি বংশগত রোগ, একটি বংশগত অ্যানিমিয়া, এবং এটাকে আমরা আমাদের বিজ্ঞানের ভাষায় বলি হচ্ছে অটোজোমাল রিসেসিভ। তার মানে যারা এই রোগের বাহক, আমরা জানি প্রত্যেকটা লক্ষণের জন্য আমাদের দুটো করে জিন থাকে, একটি বাবার থেকে আসে একটি মায়ের থেকে আসে। এই হিমোগ্লোবিন তৈরি করার যে জিন, বিটাগ্লোবিন জিন, সেটাও কিন্তু একটি বাবা এবং একটি জিন মায়ের থেকে আসছে। দুটো জিনের মধ্যে যদি একটি জিনে সমস্যা থাকে বা যেটাকে বলা হয় সিকল সেলের মিউটেশান থাকে, তাহলে অন্য জিনটি স্বাভাবিক, তারা সিকল সেলের বাহক এবং তারা সুস্থ এবং স্বাভাবিক বেশিরভাগ ক্ষেত্রে। খুব রেয়ারলি, কোনো কোনো স্ট্রেসফুল মুহূর্তে তাদের সমস্যা হতে পারে, কিন্তু মূলত তারা সুস্থ এবং স্বাভাবিক। কিন্তু দুজন সিকল সেল বাহকের বিয়ে হলে তাদের সন্তানের কিন্তু সিকল সেল অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা থাকবে, হবেই এরকম নয়, সেক্ষেত্রে ওই একই মেন্ডেলিয়ান নিয়ম যে 25% সম্ভাবনা থাকে যে সিকল সেল অ্যানিমিয়ায় আক্রান্ত হওয়ার, প্রায় 50% সম্ভাবনা থাকে বাহক হওয়ার এবং 25% সম্ভাবনা থাকে একদম সুস্থ বাচ্চা হওয়ার। সুতরাং আপনার যে প্রশ্ন তার সরাসরি উত্তর হচ্ছে অবশ্যই সিকেল সেল অ্যানিমিয়া বংশগত রোগ, বাবা মা দুজনেই বাহক হলে তবেই সিকেল সেল অ্যানিমিয়া আক্রান্ত হতে পারে, একজন বাহক একজন স্বাভাবিক হলে তাদের সন্তান বাহক হতে পারে কিন্তু সিকেল সেল অ্যানিমিয়ায় আক্রান্ত হবে না।
1: এবার একটা আতঙ্কের প্রশ্ন, এটা কি ছোঁয়াচে রোগ, মানে রোগীর সংস্পর্শে এলে হতে পারে?
0: একদমই নয়। এটি অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই কারণে, কারণ অনেক সিকেল সেল অ্যানিমিয়া আক্রান্ত বাচ্চা স্কুলে কলেজে বা আত্মীয় পরিজনের মধ্যে কিন্তু এই পরিস্থিতির সম্মুখীন হন। সিকেল সেল অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া এরা কিন্তু বংশগত রোগ, কিন্তু এরা কেউ ছোঁয়াচে নয়। সিকেল সেল অ্যানিমিয়ার সঙ্গে একসঙ্গে থাকলে, একসঙ্গে খেলে, একসঙ্গে বসলে, ছুঁলে, এমনকি যদি তাদের মধ্যে সেক্সুয়াল কন্ট্যাক্ট হয় তাহলেও সিকেল সেল অ্যানিমিয়া ট্রান্সমিটেড হবে না।
1: এবারে যেটা জিজ্ঞাসা করবো, যে প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যে এই যে সিকেল সেল অ্যানিমিয়া ঠিক কোন বয়সে বোঝা যায়, যে লক্ষ্য করা যায় যে সিকেল সেল অ্যানিমিয়া হয়েছে, এটা যেমন একটা গুরুত্বপূর্ণ, আর কি কি লক্ষণ আছে, মানে এটা দেখলেই আমি বুঝবো যে সিকেল সেল অ্যানিমিয়া হয়েছে?
0: ঠিক, প্রথমে আমি লক্ষণগুলো বলি। যেহেতু এর নাম সিকেল সেল অ্যানিমিয়া, তাই এর মূল ম্যানিফেস্টেশন প্রকাশ হচ্ছে রক্তাল্পতা। তার কারণটা কি? তার কারণ যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, যে সিকেল সেল অ্যানিমিয়ায় বিশেষ বিশেষ কন্ডিশনে লোহিত রক্তকণিকার শেপটা, আকারটা পাল্টে গিয়ে সিকেলের মতো বেঁকে যায় এবং বেঁকে গিয়ে এটা ভেঙে যায়। এটাকে বলি আমরা হিমোলিটিক অ্যানিমিয়া, এবং সেই কারণে কিন্তু সিকেল সেলে আক্রান্ত বাচ্চারা প্রাথমিকভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়ায় ভোগেন। দ্বিতীয়ত হচ্ছে, শুধুমাত্র অ্যানিমিয়ায় এর উপসর্গ নয়, এর আরও অসংখ্য উপসর্গ আছে। সেই কারণে সিকেল সেল অ্যানিমিয়াকে এখন বলা হচ্ছে সিকেল সেল ডিজিজ, মানে এর ম্যানিফেস্টেশন শুধুমাত্র রক্তাল্পতা নয়।
1: আচ্ছা,
0: কী ডিজিজ তাতে? তাতে হচ্ছে যেটা আমি বললাম, যে সিকেল সেল অ্যানিমিয়ায় যেহেতু খুব সূক্ষ্ম,
1: আমরা লক্ষণগুলো জানবো, তবে তার আগে আরও একটা ফোন আছে, আমরা সরাসরি যাব ফোনে। হ্যালো, চোখের ডাক্তার তো হওয়ার কথা ছিল না, আপনি অনুষ্ঠান শুনুন, যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠানই হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের অনুষ্ঠান শুনছেন তারা আমাদের অনুষ্ঠানের বিষয় জেনে, আপনার যদি সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন নিয়ে আমাদের কাছে আসবেন। আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আলোচনা করছিলাম, যে সিকেল সেল অ্যানিমিয়া এটা বুঝবো কী করে, লক্ষণ কী?
0: হ্যাঁ, তো এবার যেহেতু সেখানে সিকেল সেল ব্লাডগুলো ক্লগ করে যাওয়ার ফলে তার পরবর্তী যে অর্গানগুলো সেখানে অক্সিজেন পৌঁছচ্ছে না, এবং সেই অর্গানগুলোর নেক্রোসিস হয়ে যাচ্ছে, অক্সিজেনের অভাবে সেই কোষগুলো মরে যাচ্ছে, এবং সেখানে একটি বড় সমস্যা হচ্ছে যে ব্যথা, পেইন, অক্সিজেনের অভাবে যে পেইনটা হয়, মানে এবং এই কারণে বেশিরভাগ সিকেল সেল অ্যানিমিয়ার পেশেন্ট কিন্তু এই ব্যথা নিয়ে প্রেজেন্ট করে, যাকে আমরা বলি সিকেল সেল ক্রাইসিস। সেটা শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে, মূলত মাসল বা বোনি পেইন হতে পারে বোন নেক্রোসিস থেকে, এবং যেই অর্গানে অক্সিজেন কম পৌঁছচ্ছে সেই সমস্ত অর্গান এফেক্ট করতে পারে। এই জন্য বলা হয় সিকেল সেল আসলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত অর্গানকে এফেক্ট করতে পারে। সিকেল সেল অ্যানিমিয়ায় ব্রেইন এফেক্ট হতে পারে, সেখানে স্ট্রোক হতে পারে। হ্যাঁ, দু নম্বর হচ্ছে যে লাংস এফেক্ট করতে পারে, যাকে আমরা বলি অ্যাকিউট চেস্ট সিন্ড্রোম, হঠাৎ করে শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা। সিকেল সেল অ্যানিমিয়ায় কিডনি এফেক্ট হতে পারে, হিম্যাচুরিয়া হতে পারে, পেচ্ছাপের সঙ্গে রক্ত বেরোতে পারে। সিকেল সেল অ্যানিমিয়ায় বিভিন্ন হরমোনাল গ্ল্যান্ড এফেক্ট হতে পারে, লিভার এফেক্ট হতে পারে। তো একাধিক অর্গান যেহেতু এফেক্ট হয়, এই কারণে এখন সিকেল সেল অ্যানিমিয়াকে আমরা বলি সিকেল সেল ডিজিজ।
1: আমরা জানবো এগুলো নিয়ে, তবে তার আগে আরো একজন লিসনার রয়েছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো,
2: হ্যালো,
1: বলুন।
0: হ্যাঁ,
2: আমি বালুরঘাট থেকে চঞ্চল কুমার বর্মন, উত্তরবঙ্গ।
1: বলুন বলুন।
2: তো দাদা, আমার একটা অসুখ হয়, ডাক্তারবাবুকে আপনাকে নমস্কার।
0: নমস্কার।
2: তো আমার একটা অসুখ, আমার এই সর্দি কাশি হলে নো প্রেশার হয়, তো ওষুধ খেলে আমি 15 দিন ধরে শক্তি বল পাই না, 15 দিন এক মাস ধরে, তাই নো প্রেশারটা কি খেলে ভালো হবে?
1: না দেখুন, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি এটা তো সুনির্দিষ্টভাবে একটা বিষয়।

0: নিয়ে আলোচনা করা হয়। প্রত্যেকটা বিষয়ের জন্য অভিজ্ঞ যে চিকিৎসক তারা আসেন আমাদের অনুষ্ঠানে। আজকের বিষয় হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া, সেটা নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এবং সেখানে রক্তাল্পতা আছে বা এই অন্য অ্যানিমিয়ার সঙ্গে অ্যানিমিয়ার পার্থক্যও আছে, সেগুলো নিয়ে আসবেন। এই মুহূর্তে আরও একজন লিস্টার রয়েছেন। হ্যালো,
1: নমস্কার।
2: নমস্কার,
1: আমি বীরভূম জেলার অন্তর্গত ইলামবাজার থানার সন্নিকট ঘুষ গ্রাম থেকে এ রহমান বলছি। স্যার
2: বলুন।
1: অ্যানিমিয়া, আমি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভুগছি। তো আমার প্রশ্ন ডাক্তারবু কাছে যে এই ডায়াবেটিস পেশেন্ট আমরা তো অনেক খাবার বাদ বিচার করতে হয় ডাক্তারের মানে পরামর্শ অনুযায়ী, আর আমাদের এই অ্যানিমিয়াটা হওয়ার সম্ভাবনা কত দূর রয়েছে এবং কি যদি বা হয় কি খাবারে খেলে অ্যানিমিয়া থেকে আমরা রক্ষা পাব, এই কতগুলো এই দুটো জিনিস বলে উত্তর দিলে ভালো হয়।
0: সঙ্গে থাকুন। উনি পরিষ্কার বলেছেন যে ডায়াবেটিস পেশেন্টের কি হওয়ার সম্ভাবনা আছে আর তাতে কি খেতে পারবে তারা।
2: হ্যাঁ, ডায়াবেটিসের সঙ্গে অ্যাজ সাচ সিকেল সেলের কোনো সম্পর্ক নেই, তবে ডায়াবেটিস রোগে বিভিন্ন রকম খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণ থাকে। মূলত যে খাবারে বেশি পরিমাণে ক্যালোরি থাকে, যে খাবারে চিনির পরিমাণ বেশি, মিষ্টির পরিমাণ বেশি, সেই খাবারগুলো বারণ থাকে। আর আমাদের অ্যানিমিয়ার মূল কারণ হচ্ছে, বেশিরভাগ লোক যে ধরনের অ্যানিমিয়ায় ভোগেন সেটা হচ্ছে নিউট্রিশনাল অ্যানিমিয়া, মানে আয়রন ডেফিসিয়েন্সি অথবা ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি। এগুলোর সঙ্গে ডায়াবেটিসের কিন্তু কোনো সম্পর্ক নেই। সুতরাং ডায়াবেটিসে যে খাবারগুলো বারণ করা থাকে সেইগুলো না খেলে অ্যানিমিয়া হওয়ার সম্ভাবনা সাধারণত থাকে না। তবে অ্যানিমিয়া হলে কি কারণে অ্যানিমিয়া হচ্ছে সেটা খুঁজে বার করতে হবে এবং তার যথাযথ চিকিৎসা করতে হবে, তার জন্য যে খাবার প্রয়োজন, যে ওষুধের প্রয়োজন সেটা দিতে হবে।
0: অনেক মানুষ আমাদের ফেসবুক পেজে লাইভ দেখছেন, ইতিমধ্যে ফোন মানে ফেসবুক পেজে লাইভের নিচে কমেন্ট সেকশনে গিয়ে প্রশ্ন করেছেন দীপায়ন সৎপতি। তিনি বলছেন সিকেডি পেশেন্টদের ব্লাড ঠিক রাখা কতটা জরুরি, সিকেডি পেশেন্টরা কিভাবে ব্লাড ঠিক রাখবেন। দীপায়ন সৎপতি এটা লিখে পাঠাচ্ছেন বাঁকুড়া থেকে।
2: যদিও আজকের বিষয় সিকেল সেল ডিজিজ বা সিকেল সেল অ্যানিমিয়া, তবুও যেহেতু এটা রক্তাল্পতা বিষয়ক আমি এটার উত্তর দিচ্ছি। সিকেডি মানে হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। ক্রনিক কিডনি ডিজিজে একাধিক কারণে অ্যানিমিয়া হতে পারে। আমাদের কিডনি থেকে একটি হরমোন নির্গত হয় যার নাম হচ্ছে এরিথ্রোপোয়েটিন, যেটা আমাদের রক্ত তৈরি করতে হেল্প করে। সিকেডি পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু সেই হরমোনটির অভাব থাকে, সেই কারণে সিকেডি পেশেন্টদের রক্ত কম তৈরি হয়। দু নম্বর হচ্ছে, যেই সিকেডি পেশেন্টরা রেগুলার ডায়ালিসিসে আছেন তাদের ওই ডায়ালিসিস করার সময় খানিকটা পরিমাণে রক্ত কিন্তু আমাদের অপচয় হয় ডায়ালিসিস মেশিনের মাধ্যমে। সুতরাং তাদের যারা রেগুলার ডায়ালিসিস নিচ্ছেন, হিমোডায়ালিসিস নিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা অ্যানিমিয়া থাকে এবং এর চিকিৎসা, সিকিডির চিকিৎসা করতে হবে একজন নেফ্রোলজিস্টের আন্ডারে এবং প্রয়োজন হলে এরিথ্রোপোয়েটিন ইঞ্জেকশন দিতে হবে, প্রয়োজন হলে রক্ত ট্রান্সফার করতে হবে যাকে আমরা বলি ব্লাড ট্রান্সফিউশন। এবং অনেক সময় এই যারা ডায়ালিসিসে আছেন তাদের যেহেতু অল্প অল্প করে রক্ত নষ্ট হচ্ছে, তাই তাদের একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে। তাদের সেই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া ডায়াগনোসিস হলে তার চিকিৎসা করতে হবে। সুতরাং সিকেডি পেশেন্টের অ্যানিমিয়ার চিকিৎসা করার জন্যে নেফ্রোলজিস্টের পরামর্শ নিতে হবে এবং হিমাটোলজিস্টের পরামর্শও নিতে হবে।
0: এবারে যে আবার আমরা আলোচনায় ফিরে আসবো, আমাদের যে আলোচনা হচ্ছিল এই যে সিকেল সেল অ্যানিমিয়া, এটা কি আমাদের রাজ্যে বা ভারতবর্ষে খুব বেশি পরিমাণে আছে?
2: হ্যাঁ, এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি আপনার আগের প্রশ্নটা একটু বলে নিই, সেটা হচ্ছে কখন এই ম্যানিফেস্টেশনটা হয়, সিকেল সেল কখন থেকে বোঝা যায়। আসলে সিকেল সেল যদি আমরা স্ক্রিনিং করি, নিউবর্ন স্ক্রিনিং করে কিন্তু ধরা পড়তে পারে যে বাচ্চার, যে নতুন বাচ্চা জন্মালো তার সিকেল সেল ডিজিজ আছে কি না। এবং এখন নিউবর্ন স্ক্রিনিংয়ে আমরা কিছু কিছু রোগ ধরতে পারি, তার মধ্যে কিন্তু সিকেল সেলকেও ইনক্লুড করা হয়েছে, যেটাকে বলা হয় ড্রাই ব্লাড স্পট টেস্ট, মানে জাস্ট বাচ্চা জন্মানোর সঙ্গে সঙ্গে তার একটু প্রিক করে আর ব্লটিং পেপারে আর কি টিস্যু পেপারে আমরা সেই ব্লাড স্পটটা নিয়ে নিই এবং সেখান থেকে কিছু নেসেসারি পরীক্ষা করি, তার মধ্যে

0: সিকল সেলও একটি রোগ। সিকল সেলের ম্যানিফেস্টেশন হয় কিন্তু আস্তে আস্তে বাচ্চা যখন বড় হচ্ছে, মানে ধরুন ছ মাস থেকে এক বছর, তখনই বাচ্চার অ্যানিমিয়া ডেভেলপ করবে, রক্তাল্পতা ঘটবে, বারবার ইনফেকশান হতে থাকে সিকল সেল পেশেন্টদের ক্ষেত্রে, এবং বিভিন্ন সময় এদের ব্যথা হতে থাকে, হঠাৎ করে গা হাত পায়ে ব্যথা, ক্লান্ত হয়ে যাচ্ছে, এবং সেই ব্যথা এমন জায়গায় পৌঁছতে পারে যে পেশেন্টকে হাসপাতালে ভর্তি করতে হয়, যাকে বলা হয় সিকল সেল ক্রাইসিস। সুতরাং প্রথম এক বছরের মধ্যেই সাধারণত সিকল সেলের ম্যানিফেস্টেশনসটা ঘটতে শুরু করে। আর যেটা আপনি বললেন যে পশ্চিমবঙ্গে আমাদের সিকল সেল অ্যানিমিয়া কীরকম রয়েছে,
1: পশ্চিমবঙ্গে এবং
0: ভারতবর্ষে আসলে পৃথিবীর নিরিখে দেখা গেছে যে সিকল সেল রোগ কিছু কিছু দেশেই অত্যন্ত বেশি হয়, এবং এগুলোকে বলা হয় LMIC কান্ট্রি, মানে যেটা লো এবং মিডল ইনকাম গ্রুপ কান্ট্রি, মূলত আফ্রিকান কিছু কান্ট্রিতে এবং ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এই রোগের প্রাদুর্ভাব বেশি। বলা হয় যে যেসব জায়গায় ম্যালেরিয়ার প্রাদুর্ভাব বেশি সেখানে সিকল সেলের প্রাদুর্ভাবও বেশি, এর একটি কারণ আছে, সেটা আমি পরে আলোচনা করতে পারি যদি প্রসঙ্গ ওঠে। এবং তার ফলে আফ্রিকান কান্ট্রিজ, বিশেষ করে নাইজেরিয়া, কঙ্গো, এই দুটো দেশে সিকল সেলের প্রাদুর্ভাব খুব বেশি। থার্ড মোস্ট কমন সিকল সেল অ্যানিমিয়া হচ্ছে ইন্ডিয়াতে পাওয়া যায়, এবং এই সিকল সেল মূলত ট্রাইবাল পপুলেশনে হয় ভারতবর্ষে, এবং তার ফলে যেই রাজ্যগুলোতে ট্রাইবাল পপুলেশন বেশি আছে সেই জায়গায় কিন্তু সিকল সেল বেশি। এটা ইভেনলি সমস্ত রাজ্যে একই রকমভাবে রয়েছে এরকম নয়, তাই উড়িষ্যা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড় এই রকম জায়গায় কিন্তু সিকল সেলের সংখ্যা অনেক বেশি। ভারতবর্ষে প্রতি বছর প্রায় 100,000 সিকল সেল বাচ্চার জন্ম হয় প্রতি বছর, এবং ট্রাইবাল পপুলেশানে সিকল সেল বাহক এবং সিকল সেল ডিজিজের পার্সেন্টেজ প্রায় 20-25%, যেটা কমন পপুলেশানে প্রায় 1-1.5% মতো। তো এবং ভারতে সিকল সেলের রোগীর সংখ্যা বলা হয় 1.4-2 মিলিয়ন, মানে প্রায় 15-20 লক্ষ কিন্তু সিকল সেল পেশেন্ট ভারতবর্ষে আছে, এবং প্রতি বছর প্রায় 100,000 বাচ্চা সিকল সেলে আক্রান্ত হচ্ছে ভারতবর্ষে।
1: এই মুহূর্তে আরও একজন লিস্টার আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি যাব তার কাছে। হ্যালো,
2: হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
2: আমি মহেশতলা থেকে দেবাশিস বলছি। আমার তিনটে স্পেসিফিক প্রশ্ন আজকে ছেড়ে গেছে।
0: বলুন।
2: একটা হচ্ছে যে এইটা কি শূন্য, এই সিকল সেল অ্যানিমিয়া এটা শূন্য থেকে কত বছর বয়স পর্যন্ত হতে পারে, মানে শুধু কি বাচ্চাদের জন্য প্রযোজ্য না বড়দের জন্য হতে পারে কিনা? এটার সঙ্গে যারা আমরা বড়রা যারা নিউরো পেশেন্ট, তাদের আমাদের রক্ত চলাচল মাঝে মাঝে ডিস্টার্ব করে শিরাগুলো, তাদের ক্ষেত্রে পরবর্তীকালে হওয়ার সম্ভাবনা আছে কিনা? আর তিন হচ্ছে ব্লাড ট্রান্সফার যখন করা হয়, এই ব্লাড ট্রান্সফার করার সময় ধরুন অনেক সময় টেস্ট করা হয় না, তখন ধরুন ওই ধরনের কোনো পজিটিভ পেশেন্ট কোনোভাবে যদি ব্লাড ট্রান্সফারের মাধ্যমেও কি এটা ছড়ায়
0: একটা বংশগত রোগ, এটা জন্মগত সূত্রে আসে। সুতরাং সিকল সেল অ্যানিমিয়ায় কিন্তু যখন একটি বাচ্চা জন্মগ্রহণ করছে, সে যদি সিকল সেলে আক্রান্ত হয় তাহলে সে জন্মের সময়ই আক্রান্ত হচ্ছে, পরবর্তীকালে আর সিকল সেল হওয়ার সম্ভাবনা থাকে না। তবে রোগের ম্যানিফেস্টেশন পরবর্তীকালেও হতে পারে, সেটা নির্ভর করছে যে সিকল সেল অ্যানিমিয়ার সিরিয়াসনেস, সিভিয়ারিটি, মানে সিকল সেল অ্যানিমিয়া আক্রান্ত হলেই সবাই যে একই রকমভাবে তার প্রকাশ ঘটবে এরকম নয়। কারো কারো ক্ষেত্রে একদম ছোটোবেলায় ছ মাস থেকে এক বছরের মধ্যেই সে তার বহিঃপ্রকাশ ঘটতে পারে, তার অ্যানিমিয়া হতে পারে, ঘন ঘন সর্দি, কাশি, ইনফেকশান, গা হাত পায়ে ব্যথা, এমনকি শ্বাসকষ্ট, স্ট্রোক ইত্যাদি হতে পারে। আবার কারো কারো ক্ষেত্রে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, বয়ঃসন্ধিকালীন সময়, যখন ওই কিশোর যুবক যুবতী এরকম সময় তার ম্যানিফেস্টেশন ঘটতে পারে। খুব রেয়ারলি কারো কারো ক্ষেত্রে কিন্তু বয়স্ক অবস্থাতেও ঘটতে পারে। অনেক সময় দেখা যায় যে প্রেগন্যান্সির সময় তার বারবার অ্যানিমিয়া হচ্ছে এবং শারীরিক অসুবিধে হচ্ছে, তখন পরীক্ষা করে দেখা গেল যে তার সিকেল সেল অ্যানিমিয়া রয়েছে, এরকমও ঘটতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চা অবস্থাতেই এর ম্যানিফেস্টেশনটা হয়। তিন নম্বর যেটা আপনি বললেন যে সিকেল সেল অ্যানিমিয়ায় আক্রান্ত কারো রক্ত যদি ভুল করে চলে যায় তাহলে সিকেল সেল হতে পারে কি না, উত্তরটা হচ্ছে না। সিকেল সেল অ্যানিমিয়ায় আক্রান্ত কারো, কারণ আমি আগেই বলেছি এটা কোনো ছোঁয়াচে রোগ নয়, এটা ছোঁয়াছুঁই থেকে রক্ত থেকে যে কোনো রকমের কন্ট্যাক্ট থেকে এই রোগ ছড়ায় না। তাই যদি সিকেল সেল অ্যানিমিয়ায় আক্রান্ত ব্যক্তির রক্ত চলে যায় তাহলে সেই পার্টিকুলার রক্তের সেলটা কিছুদিন পরে সে একই রকমভাবে নষ্ট হয়ে যায়, কিন্তু পেশেন্টের কোনো সিকেল সেল ডিজিজ হবে না। এটি একটি জেনেটিক ডিজিজ, যদি সিকেল সেল হয় তাহলে জন্মসূত্রেই তার হবে।
1: এবারে আমরা নানান জন নানান প্রশ্ন করছেন এবং অনেকে আমাদের অনুষ্ঠানের প্রশংসাও করছেন। যারা ফেসবুকে লাইভ দেখছেন তার মধ্যে যাদবেন্দ্র পণ্ডা, তিনি লিখছেন, অসাধারণ সঞ্চালনা এবং উপস্থাপনা এবং প্রশ্ন উত্তর, রক্তাল্পতা বিষয়ে অনেক কিছুই জানতে পারছি এবং খুবই সমৃদ্ধ হয়ে যাচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অসাধারণ অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য FM গোল্ড সহ আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা জানাই, আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে তিনি লিখছেন। আরও একটা বিষয় যেটা যারা আমাদের অনুষ্ঠান নিয়মিত থাকেন আমাদের অনুষ্ঠানে তাদেরকে বলে দেওয়া দরকার যে আপনারা যারা প্রশ্ন করবেন তারা সরাসরি আসতে পারেন আমাদের 2248 8085 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন 9903055992 এই নাম্বারে, আপনার প্রশ্নের উত্তর এখান থেকেই আমরা দেব। তবে যারা অনুষ্ঠান শুনছেন 100.1 FM গোল্ডে তারা ঠিক 10:10 পর্যন্ত অনুষ্ঠান শুনতে পাবেন না, কিন্তু আমরা আমাদের অনুষ্ঠান চালিয়ে যাব। যারা ফেসবুক লাইভে দেখছেন, অর্থাৎ আমাদের যে 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা এই দুটো ফেসবুক পেজে যারা দেখছেন তারা অনুষ্ঠান শুনতে পাবেন, প্রশ্নও করবেন সেখানে। আমরা ফিরে আসবো আবার 10:10, তখন আবার 100.1 FM গোল্ড কানেক্ট হয়ে যাবে। যারা শুধু রেডিও শুনছেন তারা তখন আমাদের সঙ্গে সংযুক্ত হবেন, আমাদের অনুষ্ঠান কিন্তু চলবে, কারণ একটা পাহাড় সমান প্রশ্ন রয়েছে, প্রচুর প্রশ্ন আসছে, আপনারা কমেন্ট করছেন, আপনারা প্রশ্ন করছেন, আপনারা দেখছেন, কয়েক হাজার মানুষ লাইভে আমাদের অনুষ্ঠান দেখছে এই মুহূর্তে। সুতরাং আমাদেরও প্রশ্নগুলোও আসছে পরপর পরপর, সেই প্রশ্নগুলো আমরা উত্তর নেওয়ার চেষ্টা করব, সব প্রশ্নই আলোচনা করব, কারণ বিভিন্ন দিক থেকে এই সিকেল সেল অ্যানিমিয়া এবং সেই সঙ্গে অ্যানিমিয়ার বিষয়টা আমাদের আলোচনার ভিতরে আসবে, কারণ আমরা আবার আপনাদের কাছে আসবো যারা রেডিও শুনছেন 10:10।
3: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিক্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে আজ ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নেন অজিত দোভাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে 65 জনকে পদ্ম সম্মান প্রদান করেছেন, এর মধ্যে পশ্চিমবঙ্গের 5 জন রয়েছেন। এল নিনোর কারণে মৌসুমী বায়ু দুর্বল হয়ে পড়ায় কৃষিক্ষেত্রে সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কেন্দ্রীয় সরকার খরিফ মরশুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশে আগামীকাল পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা, দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিশ্বকাপ ফুটবলে আজ পর্তুগাল উজবেকিস্তানের বিরুদ্ধে এবং ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় সন্ত্রাসবাদ ও সাইবার নিরাপত্তা থেকে শুরু করে উদীয়মান প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিক্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে আজ সন্ধ্যায় ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিক্স গোষ্ঠীর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বরিষ্ঠ নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদী বৈঠক করেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের ব্রিক্স সভাপতিত্বের সময়কালে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষিণী বিশ্বের দেশগুলির চাহিদাকে অগ্রাধিকার দেওয়া, নিরাপদ, সুরক্ষিত ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনে

0: অবদান রাখাই দেশের লক্ষ্য। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আজ নতুন ধরনের নিরাপত্তা ঝুঁকি ও চ্যালেঞ্জ সম্পর্কে সচেতন থাকার উপর গুরুত্ব আরোপ করেছেন। নতুন দিল্লিতে আয়োজিত ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে শ্রী দোভাল বলেন, প্রথাগত নয় এমন নিরাপত্তা ঝুঁকিগুলো এখনও জাতীয় সীমানা ছাড়িয়ে গেছে। তিনি উদ্ভাবনী ও আমূল পরিবর্তনশীল প্রযুক্তি, গোপন সন্ত্রাসবাদ এবং ক্রমশ ডিজিটাল ও সাইবার হুমকির বিষয়গুলির উপর বিশেষ জোর দেন।
1: We need to be cognizant of the new security threats and challenges. Non-traditional threats have transcended national borders and have developed defeat systems against conventional responses. Innovative disruptive technologies, more camouflaged variants of terrorism, cyber threats in a world which is getting increasingly digitized, they all constitute an important threats for us.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাগরিক দেবভব নীতির ওপর জোর দিয়েছেন। তিনি নাগরিকদের দেশের শাসন ব্যবস্থা কেন্দ্রবিন্দুতে রাখতে সরকারি আধিকারিকদের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ বিভিন্ন মন্ত্রক ও বিভাগে সহকারী সচিব হিসেবে নিযুক্ত আইএএস 2024 ব্যাচের 183 জন প্রশিক্ষণরত আধিকারিকের সঙ্গে মতবিনিময়ের সময় শ্রী মোদী তরুণ সিভিল সার্ভেন্টদের বিকশিত ভারত 2047 লক্ষ্যে দেশের যাত্রায় নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী তরুণ সিভিল সার্ভেন্টদের সুদৃঢ় লক্ষ্য, উদ্ভাবনী চিন্তা এবং নাগরিক কেন্দ্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে জাতি গঠনে নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান। অর্থবহ ও দীর্ঘস্থায়ী ফলাফল অর্জনের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম পুরস্কার প্রদান করেছেন। শ্রীমতী মুর্মু আজকের অনুষ্ঠানে 2 জনকে পদ্মবিভূষণ, 7 জনকে পদ্মভূষণ ও 56 জনের হাতে পদ্মশ্রী সম্মান তুলে দেন। সম্মান প্রাপকদের মধ্যে রয়েছেন টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ, ক্রিকেটার রোহিত শর্মা, অভিনেতা মামুট্টি আর মাধবন, সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক প্রমুখ। রাজনীতিবিদ শিবু সোরেনকে মরণোত্তর পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে আজ 5 জনকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। তারা হলেন বিশিষ্ট সন্তুরবাদক তরুণ ভট্টাচার্য, তাঁত শিল্পী জ্যোতিষ দেবনাথ, সাহিত্য ও শিক্ষাক্ষেত্রে অশোক কুমার হালদার, অধ্যাপক ডক্টর মহেন্দ্রনাথ রায় এবং রবিলাল টুডু। এর আগে গত মাসে রাজ্যের 6 জনকে পদ্ম সম্মান দেওয়া হয়। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ চৌহান বলেন, এলনিনোর কারণে দুর্বল মৌসুমী বায়ুর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় কৃষকদের পাশে দাঁড়াতে কেন্দ্র সরকার খরিফ মৌসুমের জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে। নতুন দিল্লিতে আবহাওয়া সংক্রান্ত এক বৈঠকে যোগ দিয়ে শ্রী চৌহান বলেন, এখনও পর্যন্ত দেশে 43% বৃষ্টির ঘাটতি রয়েছে। মোট 315 জেলায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টির প্রভাব পড়তে পারে। এর মধ্যে 111 জেলায় সেচ ব্যবস্থা 25% কম। এর মধ্যে বেশিরভাগ জেলা মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, কর্ণাটক, বিহার, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, ওড়িশার অন্তর্গত। শ্রী চৌহান বলেন, এই রাজ্যগুলোকে ডাল, মোটা দানাশস্য, তৈলবীজ চাষের পরামর্শ দেওয়া হয়েছে। যে সমস্ত চাষে জল কম লাগে এবং সেই সমস্ত শস্য প্রতিকূল পরিস্থিতিতেও ভালো ফলন দিতে সক্ষম বলে তিনি জানান। সামুদ্রিক ক্ষেত্রে এলনিনো পরিস্থিতির সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিশেষ বুলেটিন প্রকাশ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস। হায়দ্রাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে জেভেল্লার সাংসদ কোন্ডা বিশ্বেশ্বর রেড্ডি প্রথম বুলেটিনটি প্রকাশ করেন। সেখানে উল্লেখ করা হয়েছে, এলনিনো পরিস্থিতি ক্রমশ ঘনীভূত হচ্ছে এবং চলতি বছরের নভেম্বর থেকে 2027 জানুয়ারির মধ্যে এটি সর্বোচ্চ মাত্রায় পৌঁছতে পারে। 2027 মে মাস পর্যন্ত ভারত মহাসাগরের উপরিভাগের তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, সামুদ্রিক বাস্তুতন্ত্রে এর প্রভাব পড়বে বলে জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড় এবং পশ্চিম উত্তরপ্রদেশে আগামীকাল পর্যন্ত বজ্রসহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। আজ জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন দেখা দেয়। এই অঞ্চলে ভারী বৃষ্টিপাত, ধূলিঝড় এবং প্রবল বাতাস বয়ে যায়। জাতীয় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 26.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 38.4 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে আসাম, মেঘালয়, কর্ণাটকের অভ্যন্তরীণ অঞ্চল, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা, তেলেঙ্গানা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া আগামীকাল পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, অন্ধ্রপ্রদেশ, বিহার, জম্মু ও কাশ্মীর, লাদাখ প্রভৃতি অংশে বজ্রসহ ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জ্যামিসন গ্রিরের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। সমাজ মাধ্যমের একটি বার্তায় শ্রীমতী সীতারামন বলেন, বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারিত্ব নিয়ে মত বিনিময় করে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যারা হিংসা দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনায় রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবির অভিভাষণের ওপরে ধন্যবাদসূচক ভাষণে আজ মুখ্যমন্ত্রী বলেন, 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে তৃণমূল কংগ্রেসের অত্যাচারে 100,000-এর বেশি বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিল, মৃত্যু হয়েছিল 57 জনের। এই সময় বিভিন্ন থানায় প্রায় 2,000 এফআইআর দায়ের করা হলেও পুলিশ অধিকাংশ ক্ষেত্রে কোনো পদক্ষেপ করেনি। বর্তমান সরকার বিরোধীদের প্রতিটি প্রশাসনিক বৈঠকে ডাকলেও তৃণমূল কংগ্রেসের সামনে এই নজির দেখা যায়নি। প্রায় এক বছর বিরোধী দলনেতাকে বিধানসভার বাইরে রাখা হয়েছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের নামে বণিক সভা ফিকিকে অনৈতিকভাবে 324 কোটি টাকারও বেশি পাইয়ে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। তিনি বলেন, বীরভূমের পাথর খাদানগুলি থেকে পূর্বতন সরকার এক মাসে যেখানে 8 কোটি টাকা রাজস্ব দিয়েছিল, বর্তমান সরকার সেখানে এক মাসে রাজ্যের কোষাগারে 83 কোটি টাকা রাজস্ব দিয়েছে। মহিলাদের সুরক্ষায় রাজ্য সরকার বিশেষ কমিটি তৈরি করেছে, প্রতিটি মহিলা থানায় হেল্প ডেস্ক ছাড়াও 112 হেল্পলাইন নম্বর চালু করা হবে। মুখ্যমন্ত্রী বলেন, অনুপ্রবেশ রুখতে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য মমতা ব্যানার্জির সরকার বিএসএফকে জমি দেওয়ার পরিবর্তে বারবার সীমান্তরক্ষী বাহিনীকে কদর্য ভাষায় আক্রমণ করেছেন। নতুন সরকার অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে যথাযথ ব্যবস্থা নিয়েছে।
2: আপনাদের কেউ কেউ বলেছেন এসআইআর, কারা অনুপ্রবেশকারী, কারা ভারতীয়? আমরা ভারত সরকারের আইন কার্যকর করে ধরো আর বিএসএফকে দাও, নো জেল। আমাদের টাকাতে অন্নপূর্ণা যোজনা হবে, প্রধানমন্ত্রী সূর্য ঘর হবে, বার্ধক্য ভাতা বিধবা ভাতা বাড়বে, কিন্তু ওই লোকগুলোকে জেলের খাওয়ার কাপড় ওষুধ দিতে পারবো না।
0: এবারে বিশ্বকাপ ফুটবল। বিশ্বকাপ ফুটবলে আজ গ্রুপ কের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিরুদ্ধে। হাউস্টন স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় 10:30। এছাড়া গ্রুপ এল এর ম্যাচে ইংল্যান্ড ঘানার মুখোমুখি হবে। ফক্সবোরো স্টেডিয়ামে খেলা শুরু 1:30। লন্ডনে অনুষ্ঠিত এফআইএইচ পুরুষদের প্রো লীগ 2025-26 এক রোমাঞ্চকর ম্যাচে ভারত পাকিস্তানকে 4-3 গোলের ব্যবধানে পরাজিত করেছে। খেলার প্রথম কোয়ার্টারে পাকিস্তান অপ্রত্যাশিতভাবে 1 গোলে এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারে অভিষেক নাইনের গোলে ভারত সমতা ফেরায়। এছাড়াও নীলাকান্ত শর্মা, সুখজিৎ সিং, রাজিন্দর সিং এর গোল ভারতকে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে দেয়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থায় উদ্ভূত বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা এবং নিরাপত্তা সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে ব্রিক্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন দিল্লিতে আজ ষোড়শ ব্রিক্স জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে অংশ নেন অজিত দোভাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে 65 জনকে পদ্ম সম্মান প্রদান করেছেন, এর মধ্যে পশ্চিমবঙ্গের 5 জন রয়েছেন। খবর এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
3: ঠিক এই মুহূর্তে আমরা আবার রেডিওর সঙ্গে যুক্ত হলাম।
4: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold। আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM Gold। আরোগ্য, আরোগ্য 100.1 FM Gold।
3: 100.1 FM Gold আরোগ্য নিয়ে ফিরে এলাম। বিশ্বজিৎ আর আমাদের সঙ্গে রয়েছেন অতিথি অধ্যাপক ডক্টর রাজীব দে। আমরা আলোচনা করছিলাম সিকেল সেল অ্যানিমিয়া, আপনি বলছিলেন ক্রাইসিসের কথা, ঠিক কখন কখন ক্রাইসিস বা পেইনটা হতে পারে?
5: হ্যাঁ, বিশেষ বিশেষ অবস্থায় এই সিকলিং বেশি হয় এবং তখনই ক্রাইসিস হয়। 1 নম্বর হচ্ছে যে যদি শরীরে জলের পরিমাণের ঘাটতি ঘটে, যদি ডিহাইড্রেশন হয়, তাহলে কিন্তু ক্রাইসিসের প্রাদুর্ভাব বেড়ে যায়। এবং সেই কারণে সিকেল সেল অ্যানিমিয়া পেশেন্টদের আমরা বলি যে প্রচুর পরিমাণে জল খেতে, হ্যাঁ, এবং সেই কারণে গরমকালে বা অত্যন্ত যখন ঠান্ডা পড়ছে সেই রকম সময় যদি কেউ মানে এই সিকল সেলের ক্রাইসিস বেড়ে যায়, কেউ অনেকক্ষণ ধরে জল না খেয়ে কাজ করছেন, হাঁটাচলা করছেন, হ্যাঁ শারীরিক পরিশ্রমের কাজ করছেন, মাঠে ঘাটে কাজ করছেন, তাদের কিন্তু এই ক্রাইসিস অনেক বেশি হয়। দু নম্বর হচ্ছে যে যখন অক্সিজেনের অভাব ঘটে সেটা কোনো চেস্ট ইনফেকশান সর্দি কাশির জন্য হতে পারে, আবার সেটা হাই অল্টিটিউডে যাওয়ার জন্যও হতে পারে। যদি অক্সিজেনের পরিমাণ ঘাটতি ঘটে তাহলে কিন্তু সিকল সেলের ক্রাইসিস হয়। তিন নম্বর হচ্ছে কোনো কারণে কোনো ইনফেকশান হলে, ফিভার হলে, জ্বর হলে এই ক্রাইসিসের পরিমাণ বেড়ে যায়। তো এই রকম ঘটনা ঘটলে ক্রাইসিস যেহেতু বাড়ে, সেই কারণে ক্রাইসিস প্রিভেন্ট করার জন্যে সিকল সেল অ্যানিমিয়া পেশেন্টদের আমরা কিছু কিছু নির্দেশ দিই, যেমন প্রচুর পরিমাণে জল খেতে হবে। অ্যাডাল্টদের ক্ষেত্রে বলি আমরা অন্তত পক্ষে 3-4 লিটার জল খেতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি যে 3 লিটার পার মিটার স্কোয়ার, মানে বডি সারফেস এরিয়া অনুযায়ী তাদের একটা মাপ ঠিক করে দিই আমরা। দু নম্বর হচ্ছে যখন সিকল সেল ক্রাইসিস হয় তখন আমরা পেশেন্টকে সঙ্গে সঙ্গে ফ্লুইড চালাই, স্যালাইন চালাই এবং অক্সিজেন দিই। তার অক্সিজেনের পরিমাণ নর্মাল থাকলেও, স্যাচুরেশান থাকলেও আমরা অক্সিজেন দিই। তার কারণ হচ্ছে এই যখন অক্সিজেনটা যায় তখন সেই যেই সেলগুলো অলরেডি সিকল হয়ে গেছে তারা কিন্তু আবার নর্মাল শেপে ফিরে আসতে পারে। এবং ব্যথা, এই ব্যথাটা আটকানোর জন্য ব্যথার ওষুধ দিতে হবে এবং ইনফেকশনের জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিই। এগুলো সাধারণত সিকল সেল ক্রাইসিসের ম্যানেজ করার জন্য সাপোর্টিভ কেয়ার হিসাবে ইউজ করা হয়।
3: এই যে পায়ে স্ক্র্যাম লাগা বা হঠাৎ করে টান লাগা শিরাতে, সবাই বলে যে জল কম খাচ্ছিস বলে হচ্ছে, এইগুলোর সঙ্গে কি সিকল সেলের কোনো যোগ আছে?
5: এগুলোর সঙ্গে সিকল সেলের যোগ নেই, তবে এগুলো ডিহাইড্রেশন থেকে হয়। সিকল সেল অ্যানিমিয়া পেশেন্টদের ক্ষেত্রে এগুলো অনেক অনেক বেশি হয়। মানে আমাদের সাধারণ যাদের সিকল সেল অ্যানিমিয়া নেই তাদের কিন্তু এটা খুব তাড়াতাড়ি রিকভার করে যায়, একটু জল খেলে বা একটু রেস্ট নিলে ঠিক হয়ে যায়। সিকল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে অনেক সময় এই যে পায়ে টান লাগা সেটা সিকল সেল ক্রাইসিসে পরিবর্তন হয়ে যেতে পারে এবং তার জন্য হাসপাতালে অ্যাডমিট করার প্রয়োজন হতে পারে।
3: সেটা বুঝবো কি করে যে সিকল সেলের কারণে হচ্ছে বা এমনি?
5: তা যে কোনো সিকল সেল অ্যানিমিয়ার ডায়াগনোস পেশেন্ট যে জানে যে তার সিকল সেল আছে, তার যে কোনো ব্যথাকেই কিন্তু সিরিয়াসলি নিতে হবে। যে কোনো ব্যথা হলে সঙ্গে সঙ্গে যেটা আমরা বলি যে প্রচুর পরিমাণে জল খাওয়া এবং ব্যথার ওষুধ, প্যারাসিটামল বা ওপিওয়েড অ্যানালজেসিক, সেগুলো শুরু করে দেওয়া, এবং যদি দেখা যায় যে কিছুক্ষণের মধ্যে ব্যথা কমছে না তাহলে কিন্তু হাসপাতালে নিয়ে যেতে হবে। কারণ এইখান থেকে শ্বাসকষ্ট এবং ক্রাইসিস যেটা লাইফ থ্রেটনিং পর্যন্ত হতে পারে।
3: কোশ্চেন ব্যাংক রয়েছে আমাদের কাছে এবং এর মধ্যে ফোনও আসছে, কিন্তু কোনোটাই করতে পারছি না একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির আগে।
5: আচ্ছা,
6: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
4: আপনার ভালো থাকার পাসওয়ার্ড আরোগ্য। আরোগ্য শুনছেন 100.1 FM গোল্ডে। আরোগ্য, আরোগ্য 100.1 FM গোল্ডে।
3: ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে তো আমরা রয়েছি, আর সঙ্গে আমাদের লিসনাররা রয়েছেন। সরাসরি যাবো লিসনারের কাছে। হ্যালো,
7: হ্যালো,
3: হ্যাঁ বলুন।
7: আমি হাওড়া থেকে রঞ্জন বলছিলাম।
3: বলুন।
7: আচ্ছা ডাক্তার, কথা একটাই আমার প্রশ্ন যে ডাক্তারবাবু, যে কোনো অ্যানিমিয়াতে কি মাথা ঘোরায়? একটাই প্রশ্ন
5: বুঝতে পেরেছি। হ্যাঁ, অ্যানিমিয়ার কিছু কিছু লক্ষণ বা উপসর্গ আছে। তার মধ্যে যেমন রয়েছে যে ক্লান্ত ভাব বোধ করা, দুর্বল বোধ করা, তেমনি মাথা ঘোরানোও কিন্তু একটা উপসর্গ। এবং সেক্ষেত্রে যে কোনো অ্যানিমিয়ারই একটা উপসর্গ হলো কিন্তু মাথা ঘোরানো, ক্লান্তি বোধ করা,

0: ফেল না অন্য কিছু ব্যাপার আছে? আর ওইটা আমি কিভাবে বুঝবো আমার সিভিল সেলস আছে কি পরীক্ষার মাধ্যমে? আর একটা প্রশ্ন, আমার তো আমার বাবা এবং মা উভয়ই ছিলেন অ্যানিমিয়া পেশেন্ট, অর্থাৎ হিমোগ্লোবিন ডাউন থাকে, কিন্তু আমারও আছে তাই, কিন্তু এর জন্য আমার কোনো অসুবিধে হয় না, এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমার মুখের কালারটা দেহের থেকে কালো, তার মানে কি আমার হিমোগ্লোবিনটা ডেফিসিয়েন্সির জন্য হচ্ছে? এই কতগুলো প্রশ্ন ডাক্তারকে আমি জানতে চাইছি।
1: আচ্ছা, আপনার প্রথম প্রশ্নটা অত্যন্ত প্রাসঙ্গিক প্রশ্ন, যে অ্যানিমিয়া মানে কি সিকল সেল, এটা কিন্তু নয়। অ্যানিমিয়া অনেক কারণে হতে পারে, মোস্ট কমন সবচেয়ে বেশি যে কারণে অ্যানিমিয়া হয় সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া বা আয়রন কমে যাওয়ার জন্য অ্যানিমিয়া। এর পরের যে কারণটিতে অ্যানিমিয়া হয় সেটা হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, এগুলোকে বলা হয় নিউট্রিশনাল অ্যানিমিয়া, এটা হচ্ছে মোস্ট কমন, প্রায় 60-67% পর্যন্ত অ্যানিমিয়ার কারণ কিন্তু নিউট্রিশনাল অ্যানিমিয়া। তবে সমস্ত অ্যানিমিয়াই কিন্তু নিউট্রিশনাল অ্যানিমিয়া নয়, যেটা আমরা বলি যে সবচেয়ে কমন অ্যানিমিয়ার কারণ আয়রন ডেফিসিয়েন্সি, কিন্তু সমস্ত অ্যানিমিয়াই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নয়। এর পরবর্তী যে কারণটায় অ্যানিমিয়া হয় সেটা হচ্ছে থ্যালাসেমিয়া এবং কিছু কিছু অঞ্চলে সিকল সেল ডিজিজ। যদি আমরা সারা পৃথিবীর নিরিখে দেখি তাহলে সেখানে সিকল সেলের সংখ্যা কিন্তু থ্যালাসেমিয়ার থেকে অনেক বেশি, কিন্তু আমাদের দেশে ওভারঅল থ্যালাসেমিয়ার সংখ্যা বেশি, এবং কোনো কোনো রাজ্যে বা কোনো কোনো জনগোষ্ঠীর মধ্যে সিকল সেল অনেক বেশি থাকে। আর দ্বিতীয় যে প্রশ্নটা আপনি করছিলেন যে
2: মুখের রং,
1: মুখের রং পাল্টে যাওয়ার সঙ্গে অ্যানিমিয়ার সম্পর্ক নেই,
2: উনি আরেকটা বলেছিলেন যে ওনার বাবা মায়ের আছে, ওনার আছে, ওনার কোনো অসুবিধা হয়,
1: অসুবিধা হয় না। এই যে আপনার দ্বিতীয় প্রশ্নটি, দেখুন অনেক সময় কি হয় যে খাদ্যাভ্যাসের জন্যে পরিবারের মধ্যে নিউট্রিশনাল অ্যানিমিয়া থাকতে পারে, তো সেই জন্য কি কারণে আগে অ্যানিমিয়া কোনো রোগ নয় এটা মনে রাখতে হবে, অ্যানিমিয়া একটি উপসর্গ, কি কারণে অ্যানিমিয়া হচ্ছে সেইটা খুঁজে বার করতে হবে, তার জন্য চিকিৎসকের কাছে যেতে হবে, প্রয়োজন হলে হিমাটোলজিস্টের কাছে যেতে হবে, গিয়ে অ্যানিমিয়ার কারণ খুঁজে বার করতে হবে। আর মানে পরিবারের মধ্যে যদি বংশ পরম্পরায় একটা অ্যানিমিয়া থাকে তাহলে অবশ্যই থ্যালাসেমিয়া বা সিকল সেল পরীক্ষা করে দেখতে হবে, এটি একটিই পরীক্ষা, হিমোগ্লোবিন HPLC বা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস, এই পরীক্ষাটি করে দেখে নিতে হবে যে অ্যানিমিয়ার কারণটা কী। আর অনেক কারণেই মুখের রং পাল্টাতে পারে, কারণ আমাদের মুখ যেহেতু এক্সপোজ থাকে, যদি আপনি সূর্যের আলোতে বেশি এক্সপোজ থাকেন, হ্যাঁ সূর্যের আলোতে আপনাকে বেরোতে হয় ব্রাই, তাহলে অনেক সময় মুখ কালো হয়ে যেতে পারে, তার সঙ্গে অ্যানিমিয়ার সম্পর্ক নেই। অ্যানিমিয়া হলে ফ্যাকাশে বা রক্তাল্পতা মানে সেইটা দেখা যায় রাদার দেন কালো হয়ে যাওয়া।
2: এবারে একেবারে অনেকক্ষণ ধরে এই বিষয়গুলো আলোচনা করলাম, এবারে আমরা তার ট্রিটমেন্ট এবং তার কিওর কি করে হয়। প্রথম প্রশ্নটাই আমি বলি যে সিকল সেল অ্যানিমিয়া কি সম্পূর্ণভাবে সেরে যেতে পারে, মানে সেটা একেবারে নির্মূল করা সম্ভব? এবং এর যে চিকিৎসা পদ্ধতি, যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা স্টেম সেল ট্রান্সপ্লান্ট, এগুলো কি?
1: প্রথমত সিকল সেলের যে চিকিৎসা পদ্ধতি নিয়ে বলি, প্রথমেই বললাম যেটাকে বলি আমরা সিকল সেল অ্যানিমিয়া, মানে প্রাথমিকভাবে এটি প্রেজেন্ট করে রক্তাল্পতা বা অ্যানিমিয়া নিয়ে, এবং এই অ্যানিমিয়ার চিকিৎসা হচ্ছে অনেক সময় রক্ত দেওয়া, কারণ সিকল সেলের যে অ্যানিমিয়া সেটি আয়রন দিয়ে ঠিক হবে না, কারণ এটি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নয়, এটি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নয়, এটি কৃমির জন্য হওয়া অ্যানিমিয়া নয়, সুতরাং এর কারণ সম্পূর্ণ আলাদা, জেনেটিক কারণে রক্ত ভেঙে যাওয়া। তাই এই যে অ্যানিমিয়া এর চিকিৎসার জন্য দিতে হবে হচ্ছে রক্ত দিতে হয়। রক্ত দেওয়ার দুটো উদ্দেশ্য, একটা হচ্ছে অ্যানিমিয়াকে কারেক্ট করা, কারণ অ্যানিমিয়াকে কারেক্ট করলে দেখা যায় যে সিকল সেল ক্রাইসিস কম হয়, কারণ অ্যানিমিয়া হলেই তার শরীরে কিন্তু অক্সিজেনের পরিমাণ কম যাবে, এবং আমি যেহেতু কিছুক্ষণ আগেই বলেছি যে অক্সিজেন কম হলে তাদের সিকল সেল ক্রাইসিস বেশি হয়, তাই অ্যানিমিয়ার চিকিৎসা করতে হবে। আর অ্যানিমিয়ার চিকিৎসা করে সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা গেছে যে হিমোগ্লোবিন 10 বা 11-র

0: বেশি ওপরে তোলা যাবে না, 10 বা 11 রাখতে হবে, কারণ এর থেকে বেশি হিমোগ্লোবিন রাখলেই রক্তের ঘনত্ব বেড়ে গিয়ে তাদের আবার সিকল সেল ক্রাইসিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই যদি সিকল সেল চিকিৎসার জন্য 10 থেকে 11 আমাদের হিমোগ্লোবিন রাখতে হবে। আরেকটা কারণে আমরা রক্ত দিতে বলি, সেটা হচ্ছে রক্তে সিকল হিমোগ্লোবিনের পরিমাণ। দেখা গেছে রক্তে সিকল হিমোগ্লোবিনের পরিমাণ 30%-এর নিচে রাখলে ক্রাইসিস কম হয়। সুতরাং বাইরে থেকে সুস্থ রক্ত দিলে আমরা পেশেন্টের শরীরে যে সিকল হিমোগ্লোবিন আছে তার পার্সেন্টেজটাও কমিয়ে দিতে পারবো নর্মাল হিমোগ্লোবিন দিয়ে। তো এই তিনটে কারণের জন্য সিকল সেলের অ্যানিমিয়ার মূল চিকিৎসা হচ্ছে রক্ত দেওয়া, এটা এক। 2 নম্বর হচ্ছে যে সিকল সেল অনেক সময় যাদের রেগুলার রক্ত দিতে হয় তাদের কিন্তু রক্তে লোহার পরিমাণ জমে যায়, আয়রন ওভারলোড হয়ে যায়, তাদের আয়রন বার করার জন্য অনেক সময় চিলেশান বা ওষুধ দিতে হয় যেটা দিয়ে আমরা আয়রন বের করে নিতে পারি। 3 নম্বর চিকিৎসা হচ্ছে একটি ওষুধ রয়েছে যেটার নাম হচ্ছে হাইড্রক্সিউরিয়া। এই ওষুধটি রক্তের মধ্যে একটি বিশেষ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন এফ, ফিটাল হিমোগ্লোবিন, যেটা জন্মের সময় জন্মের আগে আমাদের মেন হিমোগ্লোবিন থাকে হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন, জন্মের পরে সেটা আস্তে আস্তে অ্যাডাল্ট হিমোগ্লোবিনে কনভার্ট হয়ে যায়। এই ফিটাল হিমোগ্লোবিনের অক্সিজেন রেখে দেওয়ার ক্ষমতা অনেক বেশি, তাই ফিটাল হিমোগ্লোবিন থাকলে কিন্তু তাদের সিকল সেল ক্রাইসিস হয় না। যখন থেকে ফিটাল হিমোগ্লোবিনটা অ্যাডাল্ট হিমোগ্লোবিনে কনভার্ট হয়ে যাচ্ছে তখন থেকেই সিকল সেল ক্রাইসিস হওয়া শুরু করে। এই হাইড্রক্সিউরিয়া ওষুধটি আমাদের শরীরে ফিটাল হিমোগ্লোবিনের পরিমাণ বাড়িয়ে দেয়, তাই রেগুলার হাইড্রক্সিউরিয়া ওষুধটি নিতে হবে, তাতে এই ক্রাইসিস অনেক কম হবে।
1: আমরা আরও পদ্ধতিগুলো সম্পর্কে জানবো, বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট এবং স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট, তবে তার আগে সরাসরি যাবো লিসনারদের কাছে। হ্যালো,
2: হ্যাঁ বলুন। নমস্কার দাদা, নমস্কার। তো আমি শাহরুখুল থেকে অসম বলছি। আমার মেয়ের 33 বছর বাচ্চা, ওর ওই আপনি বললেন আয়রন জনিত যে ওই মেয়েটা আছে ওইটা মাঝে মাঝে হয়, কিন্তু ডাক্তারবাবু কাছে ওই দেখেছি তো সেই আয়রনের
0: দেখুন, বাচ্চাদের অ্যানিমিয়া হওয়ার মূল কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি। কেন সেটা হয়? সেটা হয় মূলত কৃমির জন্যে, সেই জন্য খুব রেগুলারলি ডিওয়ার্মিং করতে হয়, 3 মাস থেকে 6 মাস অন্তর অন্তর ডিওয়ার্মিং করতে হয়, কারণ বাচ্চারা অনেক সময় বাইরের খাবার দাবার খান বা প্রপারলি হাত না ধুয়ে খাবার খান বা যে খাবার খায় তার সঙ্গে সঙ্গে এবং খালি পায়ে হাঁটা চলা করে, সেখান থেকেও কৃমি হতে পারে। তো এই জন্যে এটাই মূল কারণ বাচ্চাদের বারবার অ্যানিমিয়া হওয়ার, তাই রেগুলারলি একটা ডিওয়ার্মিং বা কৃমির ওষুধ খেতে হবে।
1: অনেকে আমাদের অনুষ্ঠান বারবার বলছি যারা লাইভে দেখছেন, এবং কয়েক হাজার মানুষ লাইভে দেখছেন, অনুষ্ঠান শুনছেনও, প্রশ্ন এসছে, নবনীতা ঘোষ লিখছেন 6 মাসের নিচের বাচ্চার হিমোগ্লোবিন কম থাকার কি কি কারণ হতে পারে, বাবা মায়ের সেক্ষেত্রে কি করণীয়?
0: 6 মাসের নিচে বাচ্চার যদি হিমোগ্লোবিন কম হয় তাহলে অবশ্যই কোনো বংশগত ত্রুটির জন্য হিমোগ্লোবিন কম আছে কি না সেটা দেখতে হবে। তার মধ্যে ইম্পর্ট্যান্ট ডিজিজ হচ্ছে সিকল সেল ডিজিজ এবং থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া অনেক সময় 6 মাসে পুরোপুরি ডায়াগনোসিস করা যায় না, সেখানে বাবা মায়ের পরীক্ষা করে ডায়াগনোসিস করতে হয় যে বাচ্চার থ্যালাসেমিয়া আছে কি না। সিকল সেল ডিজিজ কিন্তু 6 মাসের মধ্যেই ডায়াগনোসিস করা যায়। তবে অবশ্যই যদি এরকম হয় যে বাচ্চার 6 মাসের মধ্যে অ্যানিমিয়া হচ্ছে, বারবার অ্যানিমিয়া হচ্ছে, তাহলে হিমাটোলজিস্টের কাছে বা পেডিয়াট্রিশিয়ানের কাছে দেখিয়ে কি কারণে অ্যানিমিয়া হচ্ছে সেটা বার করতে হবে এবং তার যথাযথ চিকিৎসা করতে হবে।
1: এবার আপনার দুজন শুভাকাঙ্ক্ষী অনুষ্ঠান শুনতে শুনতে লিখেছেন, প্রান্তিক দাস, ডক্টর রাজীব দে ইজ এ জিনিয়াস, আর রবীন মান্না লিখেছেন সাথে আছি শুনছি মূল্যবান পরামর্শ পাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, তাহলেই তো আমাদের এই অনুষ্ঠানগুলো করা সার্থক হয় এবং মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা নেই, এই অ্যাওয়ারনেসটা যদি ছড়িয়ে পড়ে তাহলে এই বিষয়ে অনেক বেশি সচেতন হতে পারে। আমরা যে আলোচনায় ছিলাম ওই বোন ম্যারো

0: ট্রান্সপ্ল্যান্ট এবং স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট করে কি
1: ট্রিটমেন্ট? আমি আমি সেটা নিয়ে ডিটেইল বলছি। আর এর আগে আরও দু একটা কথা বলিনি, সেটা হচ্ছে যে সিকল সেল পেশেন্টদের ট্রিটমেন্ট তো বললাম, একটা যে নির্দেশ আমি আগেও দিয়েছি সেটা বারবার বলতে চাই, সিকল সেল পেশেন্টকে কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে, একদম যেন ডিহাইড্রেশন না হয়। এবং
0: তাতে কিডনির উপরে চাপ পড়বে না?
1: না, কিডনির ওপরে চাপ তখনই পড়বে যখন সেই কিডনিটা খারাপ থাকে। যদি নর্মাল কিডনিতে আমাদের তারা কিন্তু অ্যাডিকোয়েটলি ওয়াটার হ্যান্ডেল করতে পারে, যখন কিডনিটা খারাপ হয়ে গেল বা সিকেডি হলো তাদের ক্ষেত্রে জল রেস্ট্রিক্টেড, এবং যে জলের পরিমাণটা আমরা বললাম অন্তত পক্ষে 3-4 লিটার জল খাওয়া উচিত। আর হচ্ছে যে ইনফেকশান হলে সঙ্গে সঙ্গে তার চিকিৎসা করতে হবে, প্রপারলি ভ্যাকসিন দিতে হবে এবং যেন ইনফেকশান না হয় বা কম হয়, সর্দি কাশি হলে সঙ্গে সঙ্গে তার জন্য অ্যান্টিবায়োটিক বা তার যথাযথ চিকিৎসা করতে হবে। এগুলো হচ্ছে সিকল সেল ক্রাইসিসকে প্রিভেন্ট করার উপায়। এবার যেটা আপনি বলছিলেন যে সিকল সেলকে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলার কি চিকিৎসা পদ্ধতি, সিকল সেলকে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলার চিকিৎসা পদ্ধতি দুটো, কিন্তু প্র্যাকটিক্যালি বলতে গেলে একটি, সেটা হলো বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। তার কারণ আরেকটি পদ্ধতিও আছে, জিন থেরাপি, সেটি সবার জন্য অ্যাভেলেবেল নেই, সেটি গবেষণামূলকভাবে কিছু কিছু জায়গায় হয়। তো আমি প্রথমত এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট নিয়ে বলছি। আমরা জানি যে আমাদের রক্তটা তৈরি হয় হাড়ের ভেতরকার যে মজ্জা বোন ম্যারো সেখান থেকে, তাই রক্তের কোনো দুরারোগ্য রোগ, সেটা লিউকেমিয়া হতে পারে, সেটা ব্লাড ক্যান্সার হতে পারে, সেটা মাইলোডিসপ্লাস্টিক সিন্ড্রোম হতে পারে, সেটা জেনেটিক ব্লাড ডিসঅর্ডার লাইক থ্যালাসেমিয়া এবং সিকল সেল হতে পারে, এগুলোকে সারিয়ে ফেলার উপায় হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বলি তার কারণ সত্যি সত্যি আগে আমরা পুরো বোন ম্যারোটাই ট্রান্সপ্লান্ট করতাম, যে সুস্থ ব্যক্তির থেকে বোন ম্যারো নিয়ে।
0: আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন নিয়ে বিস্তারিত শুনবো আপনার কাছে এবং স্টেম সেলের কথাও শুনবো, তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি নিয়ে আবার ফিরে আসবো আপনাদের কাছে।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার, অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিশুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
3: কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold।
0: ফিরে এলাম আমরা FM গোল্ডে। আজকের বিষয় ছিল সিকল সেল অ্যানিমিয়া, ছিল নয়, আছেন। আর আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর প্রফেসর ডক্টর রাজীব দে, হেমাটোলজিস্ট এবং অঙ্ক হেমাটোলজিস্ট। আমরা আলোচনা করছি বিভিন্ন দিক নিয়ে, যেটা নিয়ে আমরা অত্যন্ত চিন্তিত যে এই সিকল সেল অ্যানিমিয়া একেবারে নির্মূল করা যায় কিনা। উনি বলছিলেন বোন ম্যারো ট্রান্সপ্লান্টের কথা, সেটা শুনবো, আর সঙ্গে শুনবো স্টেম সেল ট্রান্সপ্লান্টও সম্ভব, এই যে এখন জন্মের পরে শিশুদের স্টেম সেলকে প্রিজার্ভ করে রাখা হয় কেন।
1: যেটা আমি বলছিলাম যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, তো আগে আমরা বোন ম্যারোটাই কালেক্ট করতাম, তারপরে গবেষণা করে দেখা গেছে যে পুরো বোন ম্যারো আমাদের লাগে না, বোন ম্যারোর ভেতরে যে স্টেম সেল থাকে সেখান থেকেই আসলে নতুন ব্লাড সেল তৈরি হয়, এবং স্টেম সেলের মাধ্যমেই আমরা পুরো বোন ম্যারোটা নতুন করে তৈরি করতে পারি। তাই এখন এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টকেই আমরা বলি স্টেম সেল ট্রান্সপ্লান্ট বা হিম্যাটোপোয়েটিক স্টেম সেল ট্রান্সপ্লান্ট। এখন আমরা কি করি, এখন আমরা পুরো বোন ম্যারো কালেক্ট করি না, আমরা একটি বিশেষ ওষুধ আছে, ইঞ্জেকশন আছে, যেটা দিয়ে ডোনারের বোন ম্যারো থেকে স্টেম সেলগুলোকে মোবিলাইজ করে ব্লাডের মধ্যে নিয়ে আসি, রক্তের মধ্যে নিয়ে আসি। তারপরে সেই রক্তটা একটি বিশেষ মেশিন, অ্যাফেরেসিস মেশিন, তার মাধ্যমে প্রসেস করে স্টেম সেলটা আলাদা হয়ে যায় এবং রক্তটা আবার শরীরে, ডোনারের শরীরে চলে যায়। সেই স্টেম সেলটা আমরা প্রিজার্ভ করে রাখি, এবং সেই স্টেম সেলটা দিয়ে ট্রান্সপ্লান্ট করলে আমরা কিন্তু এই রোগকে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলতে পারি। কী করে ট্রান্সপ্লান্ট করব, সেটা হলো খুব হাই ডোজ।

0: কেমোথেরাপি বা টোটাল বডি রেডিয়েশন দিয়ে দূষিত যে বোন ম্যারো, পেশেন্টের বোন ম্যারো, সেটাকে পুরো ডিস্ট্রয় করে দেওয়া হয়। তারপরে যেই হেলদি স্টেম সেলটা কালেক্ট করে রাখা হয়েছে সেই স্টেম সেলটা ইনফিউজ করে দিয়ে দেওয়া হয়। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বা স্টেম সেল ট্রান্সপ্লান্টের সঙ্গে অন্যান্য যে অর্গান ট্রান্সপ্লান্ট, তার ডিফারেন্স হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টে আমাদের কিন্তু কোনো অপারেশন বা সার্জারির প্রয়োজন হয় না। আমরা স্টেম সেলটা আলাদা করি এবং স্টেম সেলটা যেভাবে ব্লাড দেওয়া হয় শিরার মধ্যে দিয়ে, ওই রকমভাবেই প্যাকেটের মধ্যে দিয়ে আমরা চালিয়ে দিই। সেই স্টেম সেলটা শরীরের মধ্যে গিয়ে, রক্তের মধ্যে গিয়ে, সে ঘুরতে ঘুরতে যখন বোন ম্যারোতে যাবে তখন সে বোন ম্যারোতে স্টে করবে এবং স্টে করে সেই স্টেম সেলের পপুলেশান বাড়াবে এবং আস্তে আস্তে প্রত্যেকটা স্টেম সেল থেকে ম্যাচিওর সেল তৈরি হবে। এইভাবেই আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করি। তবে মনে রাখতে হবে, যে কারো বোন ম্যারো বা যে কারো স্টেম সেল যে কারোকে দেওয়া যায় না, এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে একটা জেনেটিক ম্যাচিং, যেটাকে বলা হয় এই ছেলে ম্যাচিং। কারণ যদি আমরা ম্যাচিং না করে, এটা কি
1: কিডনি ট্রান্সপ্লান্টের সময় করা হয়?
0: কিডনি ট্রান্সপ্লান্টের সময় করা হয়, তবে বোন ম্যারোর সময় মানে ম্যাচিংয়ের বিভিন্ন রকমের স্টেজ আছে। হ্যাঁ, একটা হচ্ছে হাই রেজলিউশন ম্যাচিং, একটা হচ্ছে ইন্টারমিডিয়েট রেজলিউশন ম্যাচিং, লো রেজলিউশন ম্যাচিং। বোন ম্যারো ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে আমাদের মলিকিউলার ম্যাচিং বা হাই রেজলিউশন ম্যাচিং করতে হয়, কারণ না হলে আমাদের শরীর কিন্তু সেই স্টেম সেলকে রিজেক্ট করে দেবে। তো আগে আমরা সেই ম্যাচিংটা করাই, যেই ম্যাচিংয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি হচ্ছে ভাই বোনের মধ্যে, কারণ এখানে যেহেতু বাবা মা এক, সুতরাং সেখানে ভাই বোনদের মধ্যে 100% ম্যাচিংয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। তবে সেখানেও কিন্তু সেই 25%-এর গল্পটি রয়েছে যে ভাই বোনের মধ্যে 25% সম্ভাবনা আছে পুরো ম্যাচ করার। আর এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি, অনেক সময় ভাই বোন থাকে না। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু যদি ট্রান্সপ্লান্ট করতে হয়, আইদার ডোনার রেজিস্ট্রি থেকে, স্টেম সেল রেজিস্ট্রি থেকে আমাদের ডোনার নিয়ে আসতে হয়, অথবা এখন 50% ম্যাচিং হলেও আমরা হ্যাপ্লো ট্রান্সপ্লান্ট বা হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট করে সিকল সেলকে ভালো করতে পারি। কতটা ভালো করতে পারি? বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে প্রায় 90-95% কেসে আমরা সিকল সেলকে সম্পূর্ণরূপে কিওর করে ফেলতে পারি, যেটা হ্যাপ্লো ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে প্রায় 85-90% সম্ভাবনা যে সম্পূর্ণরূপে ঠিক করে দেওয়ার। তাই এই স্টেম সেল ট্রান্সপ্লান্ট বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে আমরা সিকল সেলকে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলতে পারি।
1: খুব তাৎপর্যপূর্ণ একটা কথা বা আশ্বাসের একটা কথা দিলেন। আমরা তো এই ধরনের অনুষ্ঠানে শুধুমাত্র আতঙ্কের কথা শুনি, সেই সঙ্গে আশ্বস্ত হলাম। এবার যে কথাটা আমি বলবো, এই যে যার ধরুন বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হয়েছে বা স্টেম সেল ট্রান্সফরমেশন হয়েছে, তারা কী কী সতর্ক, পরবর্তী জীবনে তাকে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে, সে কি সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে পারবে?
0: ঠিক, এর আগে আমি একটি কথা বলি, যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট না শুনলেই আমরা আগে শুনতাম এবং আমরা জানতাম যে এই ট্রান্সপ্লান্ট করতে গেলে এই পশ্চিমবঙ্গে সেটি করা সম্ভব না, তার জন্য আমাকে চলে যেতে হবে হয়তো দক্ষিণে, হয়তো অন্য রাজ্যে। সেটা কিন্তু নয়, পশ্চিমবঙ্গে এখন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে, একাধিক সেন্টারে হচ্ছে, সরকারি বেসরকারি হাসপাতালে যেখানে হিমাটোলজি ডিপার্টমেন্ট আছে সেখানে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট হচ্ছে এবং অত্যন্ত সফলতার সঙ্গে হচ্ছে। সুতরাং বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে গেলে এখন কিন্তু আর পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে ট্রান্সপ্লান্ট করিয়ে আনার কোনো প্রয়োজন নেই। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যাদের হয় তাদের পরবর্তীকালে কিছুদিন, সেই কিছুদিনটা প্রায় 6-1 বছর অত্যন্ত নিয়মের মধ্যে থাকতে হয়। তার কারণ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যাদের করা হলো তাদের ইমিউনিটি কিন্তু প্রাথমিকভাবে খুব কম থাকে এবং প্রায় 6-1 বছর সময় লাগে সেই ইমিউনিটি গ্রো করার। সেই জন্য প্রত্যেক বোন ম্যারো ট্রান্সপ্লান্ট পেশেন্টদের ট্রান্সপ্লান্ট হয়ে যাওয়ার 1 বছর পরে আমরা আবার ছোটোবেলায় যে ভ্যাকসিন দেওয়া হয়েছিল সেই ভ্যাকসিনগুলো দিই আবার সেই ইমিউনিটি তৈরি করার জন্যে। এদের রেগুলার বেসিসে ট্রান্সপ্লান্ট ফিজিশিয়ান বা হিমাটোলজিস্টকে দেখাতে হবে, এদের অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকতে হবে, সবসময় রান্না করা খাবার, জাস্ট ফ্রেশলি কুকড ফুড খেতে হবে, বাইরের খাবার খাওয়া যাবে না, পুরনো খাবার খাওয়া যাবে না, একদিনের খাবার অন্য দিন খাওয়া যাবে না।

0: তাদের জ্বর যদি হয় 99.5-এর ওপরে উঠলেই সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে ট্রান্সপ্লান্ট সেন্টারে যেতে হবে, এই রকম কিছু কিন্তু নির্দেশাবলী ফলো করতে হবে। এবং বেশিরভাগ ক্ষেত্রে এক বছরের মধ্যেই তারা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং নর্মাল জীবন যাপন করতে পারে। আরেকটি চিকিৎসা পদ্ধতি যেটা আমি বলবো যে জিন থেরাপি, তার মাধ্যমেও কিন্তু সিকল সেলের কিওর করা সম্ভব বেশ কয়েকটি জায়গায় পৃথিবীর।
1: আমি আর একটা প্রশ্ন যোগ করে দিই, যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন বা স্টেম সেল ট্রান্সপ্লান্টেশন, এটা কি পেইনফুল?
0: বোন ম্যারোর ক্ষেত্রে দুটি টার্ম আছে, একটা হচ্ছে বোন ম্যারো পরীক্ষা, বোন ম্যারো এক্সামিনেশন, যেটা আমরা হাড়ের ভেতর থেকে মজ্জা নিয়ে পরীক্ষা করি, সেটা আমরা সাধারণত লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে অবশ করে করি। তা সত্ত্বেও এটা একদম পেইনলেস নয়, একটু ব্যথা হয়। কিন্তু বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যে প্রক্রিয়াটা, সেটা কিন্তু একদমই পেইনফুল নয়। কারণ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট যেভাবে আমরা রক্ত দিই, ঠিক সেই রকমভাবেই শিরার মধ্যে দিয়ে স্টেম সেলটা পাঠিয়ে দেওয়া হয়। তবে হ্যাঁ, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে গেলে যেহেতু পেশেন্টের নিজস্ব বোন ম্যারোকে আমরা ডিস্ট্রয় করে দিই তার আগে, কারণ না হলে সে বাইরের স্টেম সেলটাকে রিসিভ করতে পারবে না, সেই সঙ্গে সঙ্গে পেশেন্টের ইমিউনিটিকেও পুরো নষ্ট করে দেওয়া হয়। এবং এই যে নতুন স্টেম সেল দেওয়া হলো, তার কিন্তু 2-3 সপ্তাহ সময় লাগে নতুন বোন ম্যারো তৈরি করতে, নতুন সেল তৈরি করতে। ওই 2-3 সপ্তাহ পেশেন্টের কোনো ইমিউনিটি থাকে না, তাদের বিশেষ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিটের ভেতরে রাখতে হয়, যেখানে হেপা ফিল্টার দিয়ে এয়ারটাকে পিউরিফাই করে ঢোকানো হয়, যেখানে ঘরটার মধ্যে পজিটিভ প্রেশার রাখা হয় যেন বাইরের হাওয়া না ঢুকতে পারে, সেইখানে সমস্ত খাবার দাবার আল্ট্রাভায়োলেট চেম্বারের মধ্যে দিয়ে বিশুদ্ধ করে তারপরে দেওয়া হয়। তো এই রকম প্রিকশনস নিতে হয়, এবং যখন সেল আবার তৈরি হয়ে যায় 3-4 সপ্তাহের মধ্যে আমরা পেশেন্টকে ছুটি করে দিই। তো এইটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের প্রক্রিয়া। এবার যে জিন থেরাপির কথা বলছি, যে সেই জিন থেরাপি দুরকমভাবে হয়। একটা হচ্ছে যে যাকে আমরা সাধারণভাবে জিন থেরাপি বলি, সেটা কি? সেটা হলো যে দূষিত জিনটি রয়েছে, যে খারাপ জিনটি রয়েছে, সেই জিনটিকে একটা ভাইরাস ভেক্টরের মাধ্যমে হেলদি জিন দিয়ে রিপ্লেস করা, এটা হচ্ছে জিন থেরাপি। আরেকটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সেটা যেরকমভাবে ইঞ্জিনিয়ারদের কাজ যে কোনো কিছু ডিফেক্টিভ থাকলে ঠিক করে দেওয়া, ঠিক এই রকমভাবেই জিনকেও রিপেয়ার করা যায়, জেনেটিক রিপেয়ার বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এটাকে ওই ক্রিসপার ক্যাস নাইন বলে একটি পদ্ধতি আছে, যেটাকে বলা হয় মলিকিউলার সিজার, মানে সেটা একটি জিনকে কেটে দূষিত জিনটাকে জাস্ট জোড়া লাগিয়ে দেওয়া, এর মাধ্যমে কিন্তু আমরা সুতরাং জিন রিপেয়ার এবং জিন থেরাপি, এই দুটোর মাধ্যমেই কিন্তু সিকল সেলকে সম্পূর্ণরূপে সারিয়ে ফেলা যায়। তবে হ্যাঁ, এই সুযোগ খুব কম জায়গায় গবেষণামূলকভাবে রয়েছে, সব পেশেন্টের জন্য এই সুযোগ নেই।
1: জিন থেরাপি কতদিন ধরে চলে? আর এই যে দুটো কথা বললেন, এটা কতটা খরচাবহুল?
0: বোন ম্যারো ট্রান্সপ্লান্ট খরচাবহুল, সাধারণত সরকারি পরিকাঠামোয় বোন ম্যারো ট্রান্সপ্লান্ট একদম বিনামূল্যে হয়, আর বিভিন্ন প্রাইভেট সেটআপে ডিপেন্ড করে কি ধরনের ট্রান্সপ্লান্ট হচ্ছে, তাতে প্রায় 10-15 লক্ষ টাকা, বা কোনো কোনো ক্ষেত্রে যদি হাফ ম্যাচ ট্রান্সপ্লান্ট হয় প্রায় 25-30 লক্ষ টাকা অবধিও খরচা হয়। তবে এক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে, যে একটি সিকল সেল পেশেন্টকে যে সাপোর্টিভ ট্রিটমেন্ট দেওয়া হয় তাকে যে বছরের পর বছর, এটি কিন্তু একটি কিউমুলেটিভ খরচ, এবং এতে বছরে অন্ততপক্ষে 2-3 লক্ষ টাকা মিনিমাম খরচ হয়, এবং যদি পেশেন্টকে ভর্তি করতে হয় সেই খরচটা আরও অনেক দূরে গিয়ে পৌঁছয়। এবং একটি সিকল সেল বাচ্চা যে ধরুন ভবিষ্যতে 50 বা 60 বছর বাঁচবে, তার জন্যে কিন্তু প্রচুর পরিমাণে খরচা হয়। সেক্ষেত্রে যদি এককালীন খরচ করে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়, তাহলে সেই বাচ্চাটি সম্পূর্ণরূপে সারা জীবনের জন্য সুস্থ হয়ে যাচ্ছে, সে কিন্তু আর পেশেন্ট রয়েছে না। তো সেই কারণে কস্ট এফেক্টিভনেসের যদি কথা ভাবি, তাহলে বলবো যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সবচেয়ে কস্ট এফেক্টিভ চিকিৎসা সিকল সেলের জন্যে। আর
1: যার থেকে নেওয়া হচ্ছে তার কী কী সতর্কতা দরকার?

0: এটি খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, যেই প্রশ্নটি যখন আমি ট্রান্সপ্লান্ট করি সবচেয়ে আগে এই প্রশ্নটি সম্মুখীন হতে হয়, যে যে ডোনার তার কোনো ক্ষতি হবে না তো? কারণ যে বাবা মা একটি সিকল সেল বাচ্চাকে নিয়ে আসছেন, যখন আমি বলছি যে তার আরেকটি ভাই বোন যে সুস্থ তার থেকে আমি স্টেম সেল নিয়ে ট্রান্সপ্লান্ট করব, তখন তারা ভয় পেয়ে যান যে সুস্থ বাচ্চাটা কিছু হয়ে যাবে না তো? এটি একদম নির্ভাবনায় থাকুন যে ডোনারের বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করলে ডোনারের কোনো ক্ষতি হয় না। কারণ আমরা বললাম যে আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টে শুধুমাত্র স্টেম সেল নিই, এবং সেটাও খুব সামান্য, তার শরীরে যত স্টেম সেল আছে সেই তুলনায় খুব সামান্য পরিমাণ স্টেম সেল নেওয়া হয় এবং তার শরীরে সেটা তৈরিও হয়ে যায়। সুতরাং ডোনারের স্টেম সেল দিলে তার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা, তার রক্ত কমে যাওয়ার সম্ভাবনা, তার বোন ম্যারো না তৈরি হওয়ার সম্ভাবনা এসব কিচ্ছু নেই। তবে হ্যাঁ, তাকে চার দিন একটা ইঞ্জেকশান নিতে হয়, পরপর চার দিন সামান্য যেমন করে আমরা ইনসুলিনের ইঞ্জেকশান নিই চামড়ার নিচে, এবং পঞ্চম দিনে আমরা স্টেম সেল কালেক্ট করে, আইদার সেই পঞ্চম দিনের দিন স্টেম সেল কালেক্ট করার পরে সন্ধ্যাবেলা বা পরের দিন সকালবেলা আমরা ছুটি করে দিই, তার কোনো মানে ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
1: এই আর একটা আশ্বস্ত কথা বললেন, কিন্তু যারা আমাদের অনুষ্ঠান শুনছে, অনেক মানুষ শুনছে, এখন খেলা চলছে তবু এত মানুষ অনুষ্ঠানটা শুনছে, এটা আমরা কৃতজ্ঞ তাদের কাছে। দেবু বেবি ব্যানার্জি তিনি লিখছেন, আমরা সাথে আছি, ডাক্তারবাবুর কথা খুব ভালোভাবেই বুঝতে পারছি ও জানতে পারছি। মোহাম্মদ তারিফউদ্দিন তিনি লিখছেন, স্যার আমি সিকেল বেটা পেশেন্ট, আমি এনএসআরে ওপিডি করি, কিন্তু ইমেটিনিভ পিএসএসআই এআইআই মেডিসিন কি পেন কমবে? সিকেল সেলের এত পেন হয় যে ওঠার মতো অবস্থা থাকে না স্যার অনেক দিন করে।
0: হ্যাঁ, মানে উনি সাফার করছেন বলেই বুঝতে পাচ্ছেন যে সিকেল সেলের যন্ত্রণা ভয়ঙ্কর যন্ত্রণা, এবং সেই কারণে প্রিকশনস নিতে হবে যে যেন সিকেল সেল ক্রাইসিস না হয়। সেই প্রিকশনসগুলো হচ্ছে যে, যেটা বারবার বললাম এই অনুষ্ঠানে, যে হাইড্রেশন, জল বেশি করে খাওয়া, কখনো কোনো ইনফেকশন হলে সঙ্গে সঙ্গে তার চিকিৎসা করা, রক্তাল্পতা থাকলে সেই রক্তাল্পতা কারেক্ট করা, এবং সিকল সেলের পেইন শুরু হলে যে সিকল সেলে আক্রান্ত সেই কিন্তু বুঝতে পারে যে এই পেইনটি ক্রাইসিসের পেইন হতে যাচ্ছে, এবং সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে যাওয়া উচিত। কারণ এই সিকল সেলের পেইনটি সময়ের সঙ্গে সঙ্গে বাড়ে, এবং তাকে যদি আমরা ইমিডিয়েটলি পেইন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু না করি, পরবর্তীকালে কিন্তু সেই ক্রাইসিসটাকে ট্রিটমেন্ট করতে অনেক সময় লাগে এবং বহুদিন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয় এবং প্রায় প্রাণ সংশয় হতে পারে। তাই সিকল সেলের পেইন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা করতে হবে। আরেকটি ইম্পর্ট্যান্ট কথা উনি বলেছেন যে উনি সিকল বিটার পেশেন্ট, এই প্রসঙ্গটি নিয়ে আমি এখনও আলোচনা করিনি। আসলে আমাদের কমিউনিটিতে যেমন শুধু সিকল সেল আছে এরকম তো নয়, থ্যালাসেমিয়াও আছে, সিকল সেলও আছে, এবং অনেক সময় থ্যালাসেমিয়ার বাহকের সঙ্গে সিকল সেল বাহকের বিবাহ হতে পারে এবং তাদের বাচ্চা সেই সিকল বিটা মানে সিকল এবং থ্যালাসেমিয়ার সংযুক্ত একটা রোগ হতে পারে। তাদের থ্যালাসেমিয়ার মতো রক্তাল্পতাও হয়, আবার তাদের সিকল সেলের মতো ব্যথা বা পেইনফুল ক্রাইসিসও হয়। এদের ক্ষেত্রে ওই হিমাটোলজিস্টের পরামর্শ নিয়ে চলা উচিত, এবং যে যে চিকিৎসা পদ্ধতিগুলো রয়েছে, হাইড্রেশন, ব্লাড দেওয়া, হাইড্রক্সিউরিয়া বলে যে ওষুধটি রয়েছে সেইগুলো নেওয়া উচিত, এবং যদি সম্ভব হয় তাহলে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা উচিত। কারণ বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করলে কিন্তু সিকল সেলের ক্ষেত্রে সত্যি ম্যাজিকের মতো কাজ করে। কারণ মানে কিছু কিছু ব্লাড ক্যান্সার আছে যেখানে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করলেও অতটা সাকসেস পাওয়া যায় না, 60-70% সাকসেস পাওয়া যায়, কিন্তু সিকল সেলের ক্ষেত্রে বোন ম্যারো ট্রান্সপ্লান্টে কিন্তু 90-95% সাকসেস রেট পাওয়া যায়। সুতরাং অবশ্যই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে এই রোগ মুক্ত হওয়া উচিত।
1: অবশ্যই একটা আশার বাণী এটা, এবং আমাদের যারা অনুষ্ঠান শুনছেন, দেখছেন এবং হোয়াটসঅ্যাপ করছেন তাদের কতগুলো প্রশ্ন বলে দিই। নমস্কার ডাক্তারবাবু, অ্যানিমিয়া এবং সিকল সেল

0: অ্যানিমিয়ার মধ্যে পার্থক্য কি? বয়স্ক মহিলাদের ক্ষেত্রে যে অ্যানিমিয়া হয় তার চিকিৎসা কি, এবং এই অ্যানিমিয়া কি কারণে হয়, কি খেতে হয়? গোপাল মান্না উলুবেড়িয়া গরুহাটা তেঁতুলতলা থেকে লিখছেন। আর একজন লিখছেন, হিমোগ্লোবিন আমার এখন 10.5, আমার শরীরে কি অ্যানিমিয়া আছে, বয়স 59, কিভাবে সুস্থ থাকবো ডাক্তারবাবু যদি বলেন। প্রভাতী ভট্টাচার্য, বেহালা।
1: অ্যানিমিয়ার ক্ষেত্রে তিনটি সংখ্যা মনে রাখতে হবে, 11, 12 এবং 13। মেল পেশেন্টদের ক্ষেত্রে যারা পূর্ণবয়স্ক ছেলে তাদের 13-র নিচে থাকলে আমরা বলি অ্যানিমিয়া, যারা পূর্ণবয়স্কা নারী তাদের ক্ষেত্রে বলি 12-র নিচে থাকলে অ্যানিমিয়া, 12-র উপরে হচ্ছে নর্মাল। এবং যারা প্রেগন্যান্ট মহিলা তাদের ক্ষেত্রে 11-র উপরে থাকা হচ্ছে নর্মাল, 11-র নিচে থাকলে তাকে অ্যানিমিয়া বলি। সুতরাং এর নিচে যাদের আছে তাদের অ্যানিমিয়া আছে। এবং আমি আগেও বললাম যে অ্যানিমিয়া কোনো একটি রোগ নয়, অ্যানিমিয়া একটি রোগের উপসর্গ, কি কারণে অ্যানিমিয়া আছে সেটা খুঁজে বার করতে হবে। এবং মোস্ট কমন কজ অফ অ্যানিমিয়া হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং নিউট্রিশনাল অ্যানিমিয়া, কিন্তু সমস্ত অ্যানিমিয়াই আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নয়। যদি দেখা যায় যে এই অনেক সময় আমরা অ্যানিমিয়া হলেই আয়রন খাই এবং তাতে ইম্প্রুভ করছে না, তাহলে কিন্তু কোনো হিমাটোলজিস্টের পরামর্শ নিয়ে দেখতে হবে কি কারণে অ্যানিমিয়াটা হচ্ছে, এবং তারপরে তার যথাযথ চিকিৎসা করতে হবে।
0: আচ্ছা, যারা গর্ভবতী মহিলা তাদের গর্ভ মধ্যে শিশু যখন রয়েছে তার অ্যানিমিয়া আছে কিনা এটা বোঝা যাবে কি করে?
1: যখন গর্ভে আছে তখন অ্যানিমিয়া আছে কিনা এইটা মানে আমরা প্রেগন্যান্ট মহিলাদের কিছু কিছু পরীক্ষা করা হয় এবং তার মধ্যে আয়রন পরীক্ষা খুব ইম্পর্ট্যান্ট, তার থ্যালাসেমিয়া পরীক্ষা খুব ইম্পর্ট্যান্ট, কারণ প্রেগন্যান্ট মহিলা প্রেগন্যান্সি ডায়াগনোসিস হওয়ার সঙ্গে সঙ্গেই ফার্স্ট ট্রাইমেস্টারে প্রথম 3 মাসের মধ্যেই কিন্তু থ্যালাসেমিয়া পরীক্ষা করা বা সিকল সেল পরীক্ষা করাটা করে নিতে হবে। যদি দেখা যায় যে তিনি বাহক তাহলে হাজব্যান্ডের পরীক্ষা করতে হবে, যদি হাজব্যান্ডও বাহক হয় তাহলে কিন্তু ভ্রূণের পরীক্ষা করে জেনে নেওয়া সম্ভব যে ভ্রূণটি থ্যালাসেমিয়া অথবা সিকল সেলে আক্রান্ত কিনা। এবং যদি সত্যি সত্যি আক্রান্ত হয় তাহলে এখন সরকারি নিয়ম অনুসারে 24 সপ্তাহ পর্যন্ত কিন্তু মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি করা যায় এবং যেটা করা উচিত। যদি দেখা যায় যে গর্ভস্থ ভ্রূণ স্বাভাবিক অথবা বাহক তাহলে বাচ্চা ক্যারি করতে পারে। দেখতে হবে গর্ভ অবস্থায় মার যেন আয়রন ডেফিসিয়েন্সি না থাকে, প্রপারলি আয়রন সাপ্লিমেন্ট থাকে, কারণ মা যদি আয়রন ঘাটতি থাকে তাহলে গর্ভস্থ ভ্রূণের কিন্তু আয়রন ঘাটতি ঘটবে এবং জন্মের পরে তার অ্যানিমিয়া ঘটবে। এবং ওই ফোলিক অ্যাসিড, হ্যাঁ, সেটি যেন যথাযথ সাপ্লিমেন্ট হয়, এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে।
0: এবারের প্রশ্নটা একটু অন্যরকম, যে এই যে সিকল সেল অ্যানিমিয়া এটা পুরুষদের মধ্যে বেশি হয়, মহিলাদের হয় না শিশুদের?
1: সিকল সেল অ্যানিমিয়া পুরুষ নারী নির্বিশেষে যে কারো হতে পারে, আর এটা হয় হচ্ছে জন্মের সময়, কিন্তু এটা ম্যানিফেস্ট হচ্ছে, প্রকাশ ঘটে ছোটবেলায়, বেশিরভাগ ক্ষেত্রে 1 বছরের মধ্যে ঘটে, কিন্তু পরবর্তীকালেও ঘটতে পারে।
0: আমরা এর উপসর্গগুলোর কথা বলছিলাম যখন একাধিক উপসর্গের কথা বললেন, যে ক্লান্তি হচ্ছে, ধরুন একজন সুগারের পেশেন্ট তারও তো ক্লান্তি হয়, যা থাইরয়েড হয়েছে তারও ক্লান্তি হয়, তাহলে অ্যানিমিয়া বুঝবো কী করে?
1: হ্যাঁ, মানে যখনই তার কারো একটি ক্লান্তি বোধ করবে, ক্লান্তি বোধ করার ক্ষেত্রে আমি বলবো যে যে কাজগুলো তিনি আগে করতে পারছিলেন সেই কাজগুলো করতে গেলে উনি হাঁপিয়ে যাচ্ছেন, উনি সহজেই দোতলায় সিঁড়ি বেয়ে উঠতে পারতেন কিন্তু এখন দেখছেন যে একতলায় উঠতে গেলে একটু রেস্ট নিতে হচ্ছে। হ্যাঁ, আগে বাজার যেতে কোনো অসুবিধে হতো না, মানে 2 ব্যাগ নিয়ে চলে আসতে পারতেন, এখন যেন একটু হেঁটে যেতেও অসুবিধে হয়। যখন এই সিমটমগুলো হবে তখন কিন্তু অবশ্যই রক্ত পরীক্ষা করে দেখে নেওয়া উচিত যে অ্যানিমিয়া আছে কি না। এবং অ্যানিমিয়া থাকলে, মানে অ্যানিমিয়া আছে মানে আমি নিজের মতো করে কিছু ওষুধ খেয়ে নিলাম, এটা না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে দেখা উচিত যে কি কারণে অ্যানিমিয়া হচ্ছে, কারণটা বের করা খুব জরুরি। কারণ দেখুন, অ্যানিমিয়া যেমন খুব মানে সাধারণ অর্থে আয়রন ডেফিসিয়েন্সি থেকেও অ্যানিমিয়া হতে পারে, কৃমির থেকেও অ্যানিমিয়া হতে পারে।

0: পারে, আবার কিন্তু ব্লাড ক্যান্সার থেকেও অ্যানিমিয়া হতে পারে। মানে এই অ্যানিমিয়াটা কি কারণে হচ্ছে, আমি যদি খুব ভাবি যে শুধু কুলেখাড়া পাতা খেয়েই আমার অ্যানিমিয়া সেরে যাবে, তাহলে কিন্তু হয়তো আমি দেখব যে আমার থ্যালাসেমিয়া রোগটা ডায়াগনোসিস হলো না, অথবা আমার মানে না হোক ব্লাড ক্যান্সারটি ডায়াগনোসিস হলো না, এবং যখন ডায়াগনোসিস হলো তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে। সেই কারণে অ্যানিমিয়া হলেই চিকিৎসকের কাছে গিয়ে অ্যানিমিয়ার কারণটি জানতে হবে এবং তার যথাযথ চিকিৎসা করতে হবে।
1: চন্দন চক্রবর্তী কল্যাণী সেন্ট্রাল পার্ক থেকে লিখছেন, এই অ্যানিমিয়া কি কিউরেবল?
0: বেশিরভাগ অ্যানিমিয়াই কিউরেবল, কারণ বেশিরভাগ অ্যানিমিয়াই হচ্ছে নিউট্রিশনাল অ্যানিমিয়া, তার যথাযথ চিকিৎসা করলে সেটা সেরে যায়। কিছু কিছু অ্যানিমিয়া যেগুলো দুরারোগ্য, যেমন ধরুন থ্যালাসেমিয়া, সেটাও কিউরেবল যদি আমরা বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করি। সিকেল সেল অ্যানিমিয়া, সেটাও কিন্তু কিউরেবল বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে। আবার এখন কিন্তু অনেক ব্লাড ক্যান্সার জনিত যে অ্যানিমিয়া, সেগুলোকেও অনেক আমরা সারিয়ে ফেলতে পারি। সুতরাং বেশিরভাগ অ্যানিমিয়াই আমি বলবো কিউরেবল, কি কারণে অ্যানিমিয়া হচ্ছে সেইটি জেনে তারপরে তার যথাযথ চিকিৎসা করতে।
1: এই মুহূর্তে লিসনার রয়েছেন, সরাসরি যাবো তার কাছে। হ্যালো, না ছিলেন তিনি এতক্ষণ আমাদের সঙ্গে, এবং প্রচুর মানুষ যে আশঙ্কা বা আতঙ্ক আমাদের ছিল যে আমরা এখানে অনুষ্ঠান করছি আর কলকাতা শহর আর পুরো বিশ্ব তো বিশ্বকাপে ভেসে আছে, প্রায় 5K এখন লাইভ রয়েছে আমাদের সঙ্গে অনুষ্ঠান শুনছেন। সুতরাং আমাদের বিভিন্ন প্রশ্ন আসছে এখনও, যেমন একটি প্রশ্ন যে সিকেল সেল অ্যানিমিয়া হলে অন্যান্য যে সংক্রমণ বা ভাইরাসে আক্রান্ত হয় কি বেশি সম্ভাবনা থাকে, এবং কোভিডের মতো ভাইরাস হয়ে গেল তার ফলে কি যে পেশেন্টগুলো আছে তাদের অনেক ক্ষতি হয়?
0: সিকেল সেল অ্যানিমিয়া দেখা গেছে বিশেষ করে ভাইরাসের ইনফেকশান যে বেশি হয় এই রকম খুব একটা প্রমাণ পাওয়া যায়নি, তবে কিছু কিছু ব্যাকটেরিয়ার ইনফেকশান অবশ্যই বেশি হয়, বিশেষ করে যেগুলোকে আমরা ক্যাপসিউলেটেড অর্গানিজম বলি, যেমন আমি কিছুক্ষণ আগে বললাম যে নিউমোনিয়া, মেনিঙ্গোকক্কাল ইনফেকশান বা ইনফ্লুয়েঞ্জা, এবং সেই কারণে এই সেই ক্ষেত্রে এই বিশেষ ভ্যাকসিনগুলো কিন্তু দিয়ে দিতে হবে বাচ্চা অবস্থাতেই, নিউমোনিয়ার ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন এবং মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন।
1: এবারে একটা কঠিন প্রশ্ন, এই যে সিকেল সেল অ্যানিমিয়া, এটার কি ভ্যাকসিন পাওয়া যায়?
0: সিকেল সেল অ্যানিমিয়ার স্পেসিফিক কোনো ভ্যাকসিন পাওয়া যায় না, যে যে ভ্যাকসিনটি দিলে সিকেল সেল অ্যানিমিয়ার হবে না, এর কোনো স্পেসিফিক ভ্যাকসিন নেই। তবে সেইটা আমাদের সবার দায়িত্ব যে জেনে নেওয়া আমরা সিকেল সেল অথবা থ্যালাসেমিয়ার বাহক কিনা, এবং একটি সিকেল সেলের সন্তান চলে এলো তারপর সেটা কিন্তু পরিবারের পক্ষেও একটি অত্যন্ত দুশ্চিন্তার কারণ এবং সমাজের জন্যও তাই। সেই কারণে আমাদের দায়িত্ব যে সিকেল সেল বা থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো সন্তানকে পরিবারে বা এই পৃথিবীতে না আনা।
1: এই মুহূর্তে আরও একজন লিস্টার রয়েছেন, না আসছেন বারবার শেষ মুহূর্তেও, কিন্তু আমাদের সঙ্গে কথা হচ্ছে না, ঘড়ির কাঁটা বলছে আর অল্প সময় রয়েছে, প্রশ্ন অনেক আছে, যেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই সিকেল সেল অ্যানিমিয়া নিয়ে অ্যাওয়ারনেস খুব কম আছে, এই অ্যাওয়ারনেসটা বাড়ানো হবে কী করে?
0: এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমার মনে হয় যে যেটুকু সময় আছে আমরা এটা নিয়েই একটু কথা বলি যে সিকেল সেল নিয়ে অ্যাওয়ারনেস সত্যি আমাদের অনেক কম। তার কারণ হচ্ছে, যদিও এটা মানে এই কারণটি মেনে নিতে অসুবিধে হলেও এটা সত্যি, যেহেতু এটা মার্জিনাল পিপুলদের, ট্রাইবাল পিপুলদের ক্ষেত্রে হয়, সেই কারণে এটি সবার মধ্যে এইটা নিয়ে সচেতনতা নেই। এইটা নিয়ে সচেতনতা তৈরি করার জন্যই এবং সিকেল সেলকে নির্মূল করার জন্যে 2023 সালে কিন্তু ন্যাশনাল সিকেল সেল এলিমিনেশান মিশন শুরু হয়েছে, যে বাই 2047 2047 সালের মধ্যে সিকেল সেল এলিমিনেট করার জন্য, যেন আর সিকেল সেলের বাচ্চা না জন্মায়। এবং এর মধ্যে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সিকেল সেল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, 2 নম্বর সিকেল সেল স্ক্রিনিং, কমন পিপুলের মধ্যে পরীক্ষা করে দেখা যে তারা সিকেল সেল বাহক বা সিকেল সেল রোগে আক্রান্ত কিনা, বিশেষ বিশেষ পপুলেশনের মধ্যে কমপ্লিটলি স্ক্রিনিং করতে হবে, এবং তার জন্যে আর সবার মধ্যে যে টার্গেটেড স্ক্রিনিং করতে হবে, এরকম লক্ষ্য নেওয়া হয়েছে যে প্রায় 7 কোটি মানুষকে স্ক্রিনিং করে ফেলতে হবে, এবং এর মাধ্যমে আমরা চেষ্টা করব 2047 সালের মধ্যে সিকল সেলকে নির্মূল করে ফেলার, এবং যেন সিকল সেলের বাচ্চা আর না জন্মায় বা যারা জন্মাচ্ছে তাদের যেন আমরা যথাযথ চিকিৎসা করতে পারি। তো এই মিশনে যথেষ্ট সাড়া পাওয়া যাচ্ছে সিকল সেল নিয়ে, সেই কারণে সচেতনতা বেড়েছে অনেক। এবং এক্ষেত্রে আরেকটি ইম্পর্টেন্ট পরীক্ষা হচ্ছে যে দেখুন, সিকল সেলের পরীক্ষার জন্য আমরা বললাম যে HPLC বা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস পরীক্ষা করতে হবে। এই ন্যাশনাল সিকল সেল এলিমিনেশনের পার্ট হিসেবে এসছে পয়েন্ট অফ কেয়ার। পয়েন্ট অফ কেয়ার মানে আমাকে রোগ নির্ণয় প্রক্রিয়াকে চলে যেতে হবে হচ্ছে রোগীর কাছে, মানে গ্রামে গ্রামে কমিউনিটি লেভেলে আমরা যেন ওখানেই পরীক্ষাটি করে তার ডায়াগনোসিস করতে পারি, সেই জন্য পয়েন্ট অফ কেয়ার ডায়াগনোসিসটাও ডেভেলপ করেছে, এবং এর মাধ্যমে সচেতনতা অনেক বেড়েছে। আশা করছি 2047 মধ্যে আমরা সিকল সেলকে নির্মূল করে ন্যাশনাল সিকল সেল এলিমিনেশন মিশনকে সাকসেসফুল করতে পারব।
1: সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু প্রশ্ন শেষ হচ্ছে না, যে লাস্ট এই প্রশ্নটা শেষ করব, তারপরে টেক অ্যাওয়ে মেসেজ, না আর প্রশ্ন হবে না, টেক অ্যাওয়ে মেসেজে আমাদের যেতে হবে যে অনুষ্ঠান যারা শুনছেন সিকল সেল অ্যানিমিয়া নিয়ে, তাদের জন্য কি বার্তা দেবেন, তাদের সচেতনতা কিভাবে পরীক্ষা এগুলো কি করবে?
0: প্রথমত আমাদের জেনে নিতে হবে যে সিকল সেল ডিজিজ একটি বংশগত রোগ। দুজন সিকল সেল বাহকের বিয়ে হলেই তাদের সন্তানের সিকল সেল হওয়ার সম্ভাবনা থাকবে। 3 নম্বর হচ্ছে আমাদের সবার দায়িত্ব যে জেনে নেওয়া আমরা সিকল সেলের বাহক কিনা, এবং বাহক থাকলে আমাদের দায়িত্ব একটি সিকল সেল সন্তানকে এই পৃথিবীতে ভূমিষ্ঠ না করানোর। আর চতুর্থত সিকল সেলের চিকিৎসা, রক্তদান থেকে শুরু করে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সমস্ত চিকিৎসা পদ্ধতি অ্যাভেলেবেল আছে, আমাদের এই পশ্চিমবঙ্গতেই অ্যাভেলেবেল আছে, এবং আমরা সিকল সেলকে কিওর করতে পারি।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে বোঝালেন এবং সময় দিলেন। পরে কখনো আবার কথা হবে।
0: নমস্কার, ধন্যবাদ।
2: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে পুনম। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज कतर के अमीर शेख तमीम बिन हमद अल थानी से टेलीफोन पर बातचीत की। कतर के रस लफान औद्योगिक क्षेत्र में हुई दुर्घटना में भारतीय नागरिकों की मृत्यु पर अमीर ने संवेदना व्यक्त की और घायलों के शीघ्र स्वस्थ होने की कामना की। प्रधानमंत्री मोदी ने घायलों को चिकित्सा सहायता उपलब्ध कराने के लिए कतर का आभार व्यक्त किया। दोनों नेताओं ने पश्चिम एशिया की स्थिति पर भी चर्चा की और क्षेत्र में शांति और स्थिरता के प्रयासों का समर्थन किया। साथ ही भारत कतर सहयोग को विभिन्न क्षेत्रों में और मजबूत बनाने पर सहमति जताई। प्रधानमंत्री नरेंद्र मोदी ने आज कहा कि बदलते वैश्विक परिदृश्य में सुरक्षा सहयोग को मजबूत करने और आतंकवाद तथा साइबर सुरक्षा से लेकर उभरती प्रौद्योगिकियों तक की साझा चुनौतियों से निपटने में ब्रिक्स की महत्वपूर्ण भूमिका है। प्रधानमंत्री ने आज शाम ब्राजील, रूस, भारत, चीन और दक्षिण अफ्रीका सहित ब्रिक्स देशों के राष्ट्रीय सुरक्षा सलाहकारों तथा वरिष्ठ सुरक्षा अधिकारियों से मुलाकात की। सोशल मीडिया पोस्ट में श्री मोदी ने कहा कि भारत की ब्रिक्स अध्यक्षता व्यावहारिक सहयोग को बढ़ावा देने, ग्लोबल साउथ की प्राथमिकताओं को समर्थन करने और एक सुरक्षित, अधिक संरक्षित तथा समावेशी विश्व में योगदान देने का प्रयास करेगी। इस बीच ब्रिक्स देशों के राष्ट्रीय सुरक्षा सलाहकारों NSA की 16वीं बैठक आज नई दिल्ली में हुई। इसमें ब्रिक्स देशों के राष्ट्रीय सुरक्षा सलाहकार और प्रतिनिधिमंडल के प्रमुखों ने दुनिया के सामने मौजूदा सुरक्षा चुनौतियों पर विचार विमर्श किया। इस दौरान पारंपरिक सुरक्षा के अलावा ऊर्जा, खाद्य आपूर्ति श्रृंखला और साइबर सुरक्षा तथा आतंकवादी नेटवर्क द्वारा इस्तेमाल की जा रही नई तकनीकों और जलवायु परिवर्तन जैसी चुनौतियों पर भी चर्चा की गई। राष्ट्रपति द्रौपदी मुर्मू ने आज शाम राष्ट्रपति भवन में आयोजित दूसरे नागरिक सम्मान समारोह में पद्म पुरस्कार प्रदान किए। पद्म पुरस्कार देश के सर्वोच्च नागरिक सम्मानों में से एक है। पत्रकार पी नारायणन को साहित्य और शिक्षा के क्षेत्र में पद्म विभूषण और पूर्व न्यायाधीश के टी थॉमस को समाज सेवा के लिए पद्म विभूषण से सम्मानित किया गया। कृषि और किसान कल्याण मंत्री शिवराज सिंह चौहान ने आज कहा कि सरकार एलनीनो के कारण मानसून के संभावित दुष्प्रभाव से निपटने में किसानों की मदद के लिए अग्रिम तैयारियां कर रही है। नई दिल्ली में संवाददाताओं से बातचीत में श्री चौहान ने ये बात कही।
3: एलनीनो के कारण कमजोर मानसून रहने की जो संभावित स्थितियां हैं और जिसका प्रभाव अब दिखने भी लगा है, क्योंकि मानसून अभी काफी लेट चल रहा है, इसलिए ओवरऑल अभी तक 43% बरसात कम हुई है और आगे भी जो मौसम का अनुमान है कमजोर रहने की संभावना है। और इसका मतलब ये है कि हमारी खरीफ की फसल उस पर इसका असर पड़ सकता है और इसलिए बिना किसी देरी के हम काफी दिनों से इन परिस्थितियों से निपटने के लिए तैयारियां कर रहे थे। 315 जिले ऐसे होंगे जहां वर्षा कम रहने की संभावना।
2: श्री चौहान ने कहा कि राज्यों को दलहन, मोटे अनाज और तिलहन जैसी फसलों को बढ़ावा देने की सलाह दी गई है। अमेरिका के राष्ट्रपति डोनाल्ड ट्रंप ने आज दावा किया कि ईरान अपने परमाणु केंद्रों की व्यापक निगरानी के लिए सहमत हो गया है। इसके बदले अमेरिका हार्मुज जलडमरू मध्य में जहाजों की आवाजाही पर पाबंदियों में ढील देगा और कड़े नियमों के तहत रोकी गई वित्तीय रियायतें जारी करेगा। सोशल मीडिया पर राष्ट्रपति ट्रंप ने कहा कि ईरानी नेतृत्व ने मौजूदा कूटनीतिक बातचीत के दौरान लचीला रुख अपनाया है। वहीं दूसरी तरफ ईरान ने परमाणु निगरानी ढांचे के दायरे से को लेकर अमेरिका के दावों को खारिज कर दिया है। ईरानी विदेश मंत्रालय के प्रवक्ता इस्माइल बकाई ने स्पष्ट किया कि ईरान ने अपने विशिष्ट परमाणु केंद्रों की अंतर्राष्ट्रीय परमाणु ऊर्जा एजेंसियों द्वारा निगरानी के लिए कोई सहमति नहीं दी है। पुरुष हॉकी में भारत ने FIH प्रो लीग के लंदन चरण के अपने पहले मैच में पाकिस्तान को 4-3 से हरा दिया। भारत की ओर से अभिषेक नैन, नीलकांत शर्मा, सुखजीत सिंह और राजेंद्र सिंह ने गोल किए। इसके साथ ही ये समाचार बुलेटिन समाप्त हुआ।

0: far seen around 43% less rainfall and that the monsoon was expected to remain weak in July too.
1: Overall rainfall has been 43% below normal so far, and according to the weather forecast, conditions are likely to remain weak until the week ending 2nd July. This means that our kharif crops could be affected. We have been preparing for such situations for quite some time. An assessment has also been carried out to determine how many districts may be affected. Based on the current projections, around 315 districts are likely to experience deficient rainfall.
0: Mr. Chauhan said that the states have been advised to promote crops like pulses, coarse grains and oil seeds which require less water and can still perform well under difficult conditions. The Indian National Center for Ocean Information Services has begun issuing specialized bulletins on the potential impacts of the ongoing El Nino event on maritime sectors. The first bulletin was released by Chevella Member of Parliament Konda Vishweshwar Reddy at an event in Hyderabad. The bulletin states that the El Nino event is steadily developing and is expected to peak during winter between November 2026 and January 2027. Sea surface temperatures in the Indian Ocean are projected to remain above normal till May 2027. The National Testing Agency, that is NTA, today announced the results of Common University Entrance Test CUET 2026 for undergraduate admissions. Candidates who appeared for the examination can now access their scorecards through the official CUET portal. According to NTA, over 11 lakh candidates appeared for the examination this year. In men's hockey, India registered a thrilling 4-3 victory over arch rivals Pakistan in their opening match of the London leg of the 2025-26 FIH Pro League this evening. India mounted a strong comeback after failing behind in the first quarter with goals from Abhishek Nayan, Neelkant Sharma, Sukhjeet Singh and Rajinder Singh. With this win, India continues its unbeaten record against Pakistan in senior men's hockey, extending back to 2014. The India Meteorological Department IMD has issued an orange alert for thunder squall activity with winds speeds likely to reach 60 to 70 kilometers per hour over Delhi, Haryana, Chandigarh and West Uttar Pradesh till tomorrow. And that is the end of this news bulletin.
2: Gaane Kothay Golden Shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold.
3: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 28 জুন ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন এআইআর অ্যাপ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 28 জুন রবিবার ঠিক সকাল 11টায়।
4: ফিরব বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড। 100.1 FM গোল্ড, FM গোল্ড। শুনছেন duniya.com 100.1 FM গোল্ডে, duniya.com, duniya.com।
5: হান্ড্রেড পয়েন্ট ওয়ান FM গোল্ডে দুনিয়া ডট কম নিয়ে আপনাদের বন্ধু বিশ্বজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। এখন তো অনেকেই বিশ্বকাপের জ্বরে আক্রান্ত। ঠিক এই মুহূর্তে আপনি হয়তো পর্তুগালের খেলা দেখছেন, কিন্তু আজ বিশ্বজিৎ স্টুডিওর এ প্রান্ত থেকে বিশ্বের বেশ কিছু মনোমুগ্ধকর, একেবারে না ভোলার স্টেডিয়ামে আপনাদের নিয়ে যাবে। সেখানে হয়তো খেলা হচ্ছে না, কিন্তু আইকনিক ফুটবল স্টেডিয়াম, যে স্টেডিয়ামের কথা আপনার জানা উচিত, কারণ আপনি ফুটবল ভালোবাসেন, বিশ্বকাপ ভালোবাসেন। আজকের দুনিয়া ডট কমে তাই ঘুরে দেখব বিশ্বের বিভিন্ন স্টেডিয়াম।

গোষ্ঠ গোপাল চুনিপিকে বলরাম, ইতিহাসে লেখা আছে তাদেরই নাম, বাঙালি তাদের নিয়ে মেতে বারো মাস ফুটবল।

দুনিয়া.com নিয়ে বিশ্বজিৎ রয়েছে আপনাদের সঙ্গে 100.1 FM গোল্ডে। আর কথা বলছিলাম বিশ্বের বিভিন্ন আইকনিক স্টেডিয়াম নিয়ে, যে স্টেডিয়ামগুলোর কথা আমরা কিছুতেই ভুলতে পারি না, সেরকম স্টেডিয়ামের কাছে আপনাদের নিয়ে যাব। কিন্তু এদিকে যারা আপনারা খেলা ভালোবাসেন, ফুটবল খেলা, তারা তো দেখছেন এই মুহূর্তে পর্তুগাল 3 এবং উজবেকিস্তান 0। কিন্তু সেই সঙ্গে সঙ্গে যে স্টেডিয়ামগুলোর কথা আপনাদের নিয়ে যাব বলেছিলাম, সেখানে সে স্টেডিয়ামগুলোর ঐতিহ্য অনেকেরই জানা আছে, স্টেডিয়ামগুলো আমাদেরকে একেবারে নতুন করে ভাবতে শেখায়, স্টেডিয়ামগুলো নিয়ে আমাদের নানান যে পরীক্ষা নিরীক্ষা এবং স্টেডিয়ামগুলো সম্পর্কে আমাদের যে ধারণা, সেগুলো আরও একবার ঝালিয়ে নেওয়া, যে কীভাবে আমরা সে স্টেডিয়ামগুলোকে নিজেদের মনে করি এবং যে স্টেডিয়ামের আকর্ষণ রয়েছে, অনেকের মধ্যে আকর্ষণ রয়েছে স্টেডিয়ামের, যে স্টেডিয়ামটাকে সত্যি বলা হয় যে বিশ্বের যে বিভিন্ন স্টেডিয়াম, সেই স্টেডিয়ামের মধ্যে স্টেডিয়ামগুলো একেবারে অন্যরকম। আমরা স্টেডিয়ামের কথা বলছি, তাতে নানান স্টেডিয়ামের কথা যখন আসে তখন একটা জিনিস মাথায় রাখতে হয়, যে স্টেডিয়ামগুলোতে তাদের যে মানুষ ধরার ক্ষমতা, অর্থাৎ দর্শক ধরার ক্ষমতা, সেটা কিন্তু একেবারে অন্যরকম। সেই দর্শক ধরার ক্ষমতা আমরা দেখেছি স্টেডিয়ামগুলোর আলাদা আলাদা রয়েছে। প্রথমে যে স্টেডিয়ামের কথা বলব সেটা হচ্ছে সিগনাল ইদুনা পার্ক, ডর্টমুন্ড জার্মানির, প্রায় 81,365 দর্শক এই স্টেডিয়ামে থাকতে পারে, জার্মানির সবচেয়ে বড় স্টেডিয়াম এবং এটি ভেস্টফালেন স্টেডিয়াম নামেও পরিচিত। বুরুসিয়া ডট এই মাঠ হলুদ প্রাচীরের জন্য সুপরিচিত, যা দাঁড়িয়ে খেলা দেখে এবং ইউরোপের মধ্যে বড় গ্যালারি। দর্শকে টৈটম্বু থাকলেও এই সিগনাল ইদুনা পার্ক হলুদ সমুদ্র মনে হয়। এই স্টেডিয়ামে বরুসিয়া ডর্টমুন্ডের শিরোপা জয় এবং চ্যাম্পিয়ন্স লিগের বেশ কয়েকটি স্মরণীয় রাত আছে, তার মধ্যে 2006 বিশ্বকাপের একটি সেমিফাইনাল হয়েছে এই মাঠে, অর্থাৎ জার্মানির সিগনাল ইদুনা পার্ক। এটা অন্যতম একটি বলতে পারেন যে স্টেডিয়াম, যে স্টেডিয়ামগুলোর জন্যে আমরা বলছিলাম আপনাদের যে বিশ্বের বিভিন্ন স্টেডিয়ামে নিয়ে যাব, এরকমই একটা স্টেডিয়াম এটি। এর পরে যে স্টেডিয়ামে নিয়ে যাব সেটা কিন্তু একেবারে অন্য রকমের একটি স্টেডিয়াম, যে স্টেডিয়ামে শুধুমাত্র ফুটবল খেলার জন্য নয়, স্টেডিয়াম

দেখার জন্যেও কিন্তু অনেক মানুষ সেখানে আসেন। এবার যে স্টেডিয়ামটার কথা আমরা বলছিলাম যে খেলা দেখার জন্য আসেন, সেরকম একটা স্টেডিয়াম হলো, আমরা যে স্টেডিয়ামটাকে নিয়ে নানান সময় বলি, সেরকম একটা স্টেডিয়াম হলো যে আমরা বলি সে স্টেডিয়ামের কথা, সেটা হচ্ছে অ্যালিয়ান্স অ্যারেনা। এই অ্যালিয়ান্স অ্যারেনা আইকনিক ফুটবল স্টেডিয়ামগুলোর মধ্যে সবচেয়ে আধুনিক, সবচেয়ে বেশি সুযোগ সুবিধা সম্পন্ন ভেনু অ্যালিয়ান্স অ্যারেনা। কেন এরকম? তার কারণ জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন মিউনিখের এই স্টেডিয়াম নিঃসন্দেহে দেশটির সেরা। 2005 সালে তৈরি স্টেডিয়ামের দর্শক বসতে পারে 75,024 জন। স্টেডিয়ামের আকৃতি এবং স্থাপত্য শৈলীর কারণে দর্শকরা সেখানে অন্যরকম প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করতে পারেন, একটা উন্মাদনা থাকে। এবং বাইরের অংশে প্লাস্টিকের প্যানেল এবং মুহূর্তেই রং পরিবর্তনকারী, একেবারে বাইরের যে অংশটা স্টেডিয়ামের দুটি বৈশিষ্ট্য যা সবাইকে আকর্ষণ করে। চ্যাম্পিয়ন্স লিগের দুটো সেমিফাইনাল 2012 এবং 2025 সালে বেশ কয়েকটি ম্যাচ এখানে আয়োজন করা হয়েছিল। সুতরাং এই স্টেডিয়ামও কিন্তু একেবারে অন্যরকম। এরপরে আর্জেন্টিনার বুয়েনার্স এয়ারসে লা বোম্বেনেরা এই স্টেডিয়ামে যাব আমরা, তবে তার আগে গানের বিরতি।

ওয়ার্ল্ড কাপের গান শুনলাম, ইটালিতে যেটা হয়ে গেল, এই বছর কিন্তু ইটালি কোয়ালিফাই করতে পারেনি। এই মুহূর্তে খেলা হচ্ছে পর্তুগালের সঙ্গে এবং এই হাফ টাইম চলছে। কিন্তু এবার আপনাদেরকে নিয়ে যাব, আগেই বলেছিলাম, আর্জেন্টিনায়। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এয়ার্সে অবস্থিত লা বোম্বোনেরা ডিয়েগো মারাদোনার ক্লাব বোকা জুনিয়ার্সের মাঠ। 1940 সালে নির্মিত এই স্টেডিয়ামের দর্শকের সংখ্যা, অর্থাৎ দর্শক বসতে পারে 57,200 জন। স্থপতি হোসে লুইস দেলপিনি, টিকতির সুলোচ্ছিস এবং রাউল বেস এই স্টেডিয়াম তৈরি করেন। বর্তমানে লা বোম্বোনেরার অফিসিয়াল নাম স্তাদিও আলবের্তো হোসে আরমান্দো। ক্লাবটিকে সাবেক সভাপতি আলবের্তো আলমান্দোর নামে নামকরণ করা হয়েছে। তবে আকৃতিগত সাদৃশ্যের কারণে একে দ্য চকলেট বক্সও ডাকা হয়। বোকা জুনিয়ার্সের ইতিহাস এবং রং লা বোম্বোনেরার নকশা সঙ্গে একদম মিলেমিশে আছে। এটি শুধু দক্ষিণ আমেরিকা নয়, বিশ্বের সবচেয়ে সরব স্টেডিয়ামগুলোর মধ্যে একটি। ম্যাচের দিন স্টেডিয়ামের ভেতরের পরিবেশ এতটাই প্রাণবন্ত থাকে যে প্রতিপক্ষ দলের জন্যে তা ভয়ের হয়ে ওঠে। পেলে, আলফ্রেদো দি স্তেফানো, লিওনেল মেসির মতো কিংবদন্তীরা এই মাঠে খেলেছেন। যেহেতু আর্জেন্টিনার কথা বললাম, এবার যাব সরাসরি আরও একটা স্টেডিয়াম, আর্জেন্টিনার পরেই রিও ডি জেনেরো ব্রাজিলে। কারণ কলকাতা শহরে ইস্টবেঙ্গল আর মোহনবাগানের কথা যেমন হয়, আর বাঙালির কাছে আর্জেন্টিনা আর সঙ্গে সঙ্গে ব্রাজিলের কথা আসে। ব্রাজিলের মারকানা স্টেডিয়াম ফুটবলের ইতিহাসে বিশেষ এক জায়গা করে নিয়েছে এই মারকানা। বর্তমানে এর অফিসিয়াল নাম এস্তাদিও জার্নালিস্তা মারিও ফিলিও। ব্রাজিলের প্রথিতযশা ক্রীড়া সাংবাদিক মারিও ফিলিওর সম্মানে এই নামকরণ করা হয়েছে। দুটি বিশ্বকাপ ফাইনাল, 1950 এবং 2014, তিনটি কোপা আমেরিকা ফাইনাল, 1989, 2019, 2021, 2013 ফিফা কনফেডারেশন কাপ ফাইনাল, 2016 রিও অলিম্পিক ফুটবলের সোনার পদক, আরও কত শত ম্যাচের সাক্ষী এই আইকনিক স্টেডিয়াম। রিও ডি জেনেরো রাজ্য সরকারের মালিকানাধীন স্টেডিয়ামটি স্থানীয় দুই ক্লাব ফ্লামেঙ্গো এবং ফ্লুমিয়েন্সের ঘরের মাঠ। এই দুদলের লড়াই ফ্লা ফ্লু ডার্বি নামে পরিচিত, আমাদের যেমন ইস্টবেঙ্গল মোহনবাগান। 1963 সালে ফ্লামিঙ্গো এবং ফ্লুমিয়েন্স ম্যাচে 1,94,603 জন দর্শক মারকানায় খেলা দেখেছেন, যা ডার্বি ম্যাচে সর্বোচ্চ উপস্থিতির বিশ্ব রেকর্ড। 1950 বিশ্বকাপ ফাইনাল দেখেছেন 2,00,000-এর বেশি দর্শক, যা যে কোনো ফুটবল ম্যাচে সর্বোচ্চ উপস্থিতি হিসাবে গ্রিনিচ বুকে নাম তুলে নিয়েছে। সেই ফাইনালে উরুগুয়ের কাছে 2-1 গোলে

হেলে ব্রাজিল পরবর্তী সময়ে মারকানাজো নামে পরিচিতি পেয়েছে। এ মাঠেই 2016 রিও অলিম্পিকে ফাইনাল জিতে প্রথমবারের মতো ফুটবল সোনার পদক জেতে ব্রাজিল। আধুনিকায়ন করতে গিয়ে মারকানা স্টেডিয়ামের আসন সংখ্যা অনেক কমিয়ে ফেলা হয়েছে। বর্তমানে এর আসন সংখ্যা 78,878। এরপরে বলবো আনফিল্ড লিভারপুল ইংল্যান্ডের স্টেডিয়ামের কথা, তবে তার আগে গানের বিরতি।

শুনছেন duniya.com 100.1 FM Golden duniya.com

দুনিয়া ডট কম নিয়ে বিশ্বজিৎ রয়েছে আপনাদের সঙ্গে, আর ঘুরছি পৃথিবীর বিভিন্ন নজর কাড়া আইকনিক ফুটবল স্টেডিয়ামগুলো। এবারে যাব লিভারপুলে, কারণ এই লিভারপুলের স্টেডিয়াম এখনও মন্ত্রমুগ্ধের মতো দর্শকদের টানে। 61,276 আসন বিশিষ্ট আনফিল্ড ইংলিশ ক্লাব লিভারপুলের দুর্গ হিসাবে পরিচিত। এর লাল ও সাদা আসনগুলো ক্লাবের ঐতিহ্যের প্রতীক। সেখানে গ্যালারি ভর্তি সমর্থক লিভারপুলের জন্যে 12 জন খেলোয়াড়ের মতো কাজ করে, বা বলতে পারেন যে 12 প্লেয়ারের মতো কাজ করে। মাঠে 11 জন আর ওই গ্যালারি 12 জনের, যা প্রতিপক্ষের উপর অনেক গুণ বেশি চাপ সৃষ্টি করে। 1884 সালে তৈরি করা আনফিল্ড একসময় এভারটনের খড়ের মাঠ ছিল। 1892 সালে লিভারপুল ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে স্টেডিয়ামটি তারা হোম ভেনু হিসাবে ব্যবহার করে আসছে। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলার জন্যে এই আনফিল্ডের ছোটোখাটো সংস্কার প্রয়োজন, তবু এটিকে বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম হিসাবে বিবেচনা করা হয়। এবারে চলে যাব একেবারে ইংল্যান্ড থেকে ইতালি মিলানে, সান সিরো। মিলানের সান সিরো স্টেডিয়াম 75,817 দর্শক আসন বিশিষ্ট সান সিরোকে এক নামে চেনেন সবাই। ইতালির বৃহত্তম স্টেডিয়ামের অফিসিয়াল নাম স্তাদিও জিউসেপ্পে মিয়াৎসা। দেশটির হয়ে 2টি বিশ্বকাপ জেতা ফরওয়ার্ড জিউসেপ্পে মিয়াৎসার নামে এ নামকরণ করা হয়েছে। মিলান শহরের বিখ্যাত 2 ক্লাব এসি মিলান এবং ইন্টার মিলানের ঘরের মাঠ এটা, এবং মিয়াৎসা এই 2 ক্লাবের হয়ে খেলেছেন। 1934 বিশ্বকাপের 1টি সেমিফাইনাল, 1990 বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সহ 6টি ম্যাচ, 1980 ইউরো চ্যাম্পিয়নশিপ, 4টি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল সহ আরও অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছে এই সান সিরোতে। আগামী বছরও এখানে ম্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। একেবারে ওখান থেকে আমরা চলে যাব স্পেনে, বার্সেলোনায় ক্যাম্প নু। লিওনেল মেসির জাদু সবচেয়ে বেশি দেখা গেছে যে মাঠে, সেটাই ক্যাম্প নু, বার্সেলোনার এই

দুর্গ দশক, মানে একেবারে দুর্গ দশক ধারণ ক্ষমতার দিক থেকে ইউরোপের বৃহত্তম স্টেডিয়াম। সংস্কার কাজ শুরুর আগে একসঙ্গে 99,354 জন খেলা দেখতে পারতেন ক্যাম্প নুতে। সংস্কার শেষ হলে ক্যাম্প নুর আসন সংখ্যা বেড়ে হবে 1,05,000। এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ফুটবল স্টেডিয়ামে পরিণত হবে। সুতরাং এই মাঠে একেবারে ফুটবলের জাদু দেখতে পাবেন অনেকেই। এরপরে আছে ইংল্যান্ডের ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ড। ওল্ড ট্রাফোর্ড হচ্ছে স্বপ্নের রঙ্গমঞ্চ। ওল্ড ট্রাফোর্ডের দর্শক ক্ষমতা 74,310 এবং ম্যানচেস্টার ইউনাইটেড এই মাঠ বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়াম হিসেবে পরিচিত। প্রাচীন শতাব্দী ওল্ড ট্রাফোর্ডের আছে এক সমৃদ্ধ ইতিহাস যা ক্লাবটির উত্থান পতনের সাক্ষী। ফার্গি টাইমের শেষ মুহূর্তের গোলের জন্য স্মরণীয় হয়ে আছে ওল্ড ট্রাফোর্ড। 1910 সালে নির্মিত স্টেডিয়াম বহু উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর ম্যাচের সাক্ষী থেকেছে। আরও স্টেডিয়ামের কথা বলবো যাব, তবে তার আগে একটা গানের বিরতি।

তুমি যদি পাখি হতে চাও আমি আকাশ হব পণ করেছি। এসব গান শুনতে শুনতে আবার আমরা চলে যাব বিশ্বের সেরা স্টেডিয়ামগুলোতে, কারণ দুনিয়া ডট কমে আমরা রয়েছি আজকে। দুনিয়া ডট কমে আমরা ঘুরছি পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে ফুটবলের বিভিন্ন স্বর্গরাজ্যে। এবারে যাব মাদ্রিদ, স্পেনের মাদ্রিদে সান্তিয়াগো বার্নাবু। রিয়েল মাদ্রিদের কিংবদন্তি সভাপতি সান্তিয়াগো বার্নাবুর নামে এই বিখ্যাত স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে। 1947 সাল থেকে এটিকে হোম ভেনু হিসাবে ব্যবহার করছে রিয়েল। 1964 ইউরো এবং 1982 বিশ্বকাপ, এল ক্লাসিকো, চারটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সহ অসংখ্য গুরুত্বপূর্ণ ম্যাচ আয়োজন করেছে সান্তিয়াগো বার্নাবু। এই সান্তিয়াগো বার্নাবুর বিশ্বের সেরা স্টেডিয়ামগুলোর মধ্যে একটি, যার দর্শক সংখ্যা 85,000। এরপরে বলবো ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম। আমার কাছে ওয়েম্বলি হলো ফুটবলের প্রধান গির্জা, এটি ফুটবলের রাজধানী ও প্রাণকেন্দ্র। ওয়েম্বলি স্টেডিয়ামের মাহাত্ম বোঝাতে গিয়ে একথা বলেছিলেন পেলে। শুধু পেলে নন, অনেকেই এটিকে ফুটবলের সবচেয়ে ঐতিহাসিক স্টেডিয়াম হিসেবে বিবেচনা করেন। এক সময় এর নাম ছিল এম্পায়ার স্টেডিয়াম, পরবর্তীকালে নাম বদলে যায়। বর্তমানে এর দর্শক সংখ্যা 94,000। 1966, 1996, 2020, 2012 লন্ডন অলিম্পিক অসংখ্য ম্যাচ, বিশ্বকাপ, ইউরো স্টেডিয়ামে হয়েছে। স্টেডিয়ামগুলো আজও পৃথিবীর ফুটবল প্রেমীদের কাছে স্বর্গ। দুনিয়া ডট কমে আজ স্টেডিয়ামের খবর দিয়েই ভিনদেশি তারা শুনতে শুনতে বিদায় নিচ্ছি। আপনাদের বন্ধু বিশ্বজিৎ। ভালো থাকবেন, ফুটবলে থাকবেন।

আচ্ছা, তারাদের কানে কানে চাঁদ এমন কথা কেমন কেন বলল, কেন এই গান গাইল, সেই উত্তর লুকিয়ে আছে পরের গানে। আধুনিক গান শুনছেন নির্মলা মিশ্রের কণ্ঠে।

না, আকাশ পাড়ে রাত্রি যতই ঝলমল করুক, গান কিন্তু আমার ফুরিয়ে যায়নি। গান এখনো অনেকখানি বাকি রয়েছে, আর আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবায় স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 12:20:10। এই ঘন্টায় শুনছেন বাংলা আধুনিক গান। নির্মলা মিশ্রের কণ্ঠে পরপর চারটি গান শোনানোর পর এবারে শিল্পী মান্না দে।

গান শুনছেন মান্নাদের কণ্ঠে। জীবনের অনেক চেনা মানুষ, অনেক চেনা সম্পর্ক সময়ের স্রোতে হারিয়ে যায়। আমরা হয়তো আর তাদের খুঁজে পাই না, কিংবা খোঁজার চেষ্টাও করি না। যাদের ঠিকানা আমরা আর রাখতে চাই না, তাদের গানই শোনাচ্ছেন মান্না দে আজকের আধুনিক গানের আসরে।

চাঁদ দেখতে গিয়ে তোমায় দেখে ফেলেছি। আর এত রাত্রে আপনারাও কি কেউ কেউ চাঁদ দেখতে গিয়ে এমন কাউকে দেখে ফেলেছেন নাকি ভুল করে? না, সে গল্প আমি শুনতে চাইব না, সেই গল্প আপনাদের মনে মনেই থাকবে। কিন্তু আমি যেটা করতে পারি সেটা আপনাদের মনটাকে ওই চাঁদ দেখতে গিয়ে তোমায় দেখে ফেলার যে মুহূর্তটা, সেই মনটাকে বৃষ্টিতে এলোমেলো করে দিতে পারি, বৃষ্টিতে ভিজিয়ে দিতে পারি। ঠিক যেরকম আজকে প্রায় গোটা দিন জুড়ে বৃষ্টি হয়েছে কলকাতা এবং তার আশেপাশে, এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছুদিন ধরে পাহাড়েও বর্ষণ চলছে। মন ভিজবে প্রেমে, মন ভিজবে বৃষ্টিতে, এবং মন ভিজবে অবশ্যই গানে, গানের কথায় গানের সুরে। এই মুহূর্তে বাংলা আধুনিক গান আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন। এবারে শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

গানে গানে মন তো তৃষ্ণার্ত হয়েই ওঠে, পিয়াসী হয়েই ওঠে, আরও অনেক গান শুনতে ইচ্ছা করে। আর সেই জন্যই আমরা রাত এই 12টা থেকে 4টে পর্যন্ত বিভিন্ন রঙের গান নিয়ে সাজিয়ে রাখি আমাদের ডালি আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন শুনছেন আধুনিক গানের আসর, শিল্পী মাধুরী চট্টোপাধ্যায়।

আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা নিউজ অন এআইআর অ্যাপের স্টুডিওর ঘড়ি বলছে রাত ১২টা বেজে ৫২ মিনিট হয়ে ১৫ সেকেন্ড।

গান শোনাচ্ছি, বাংলা আধুনিক গান। এতক্ষণ গান শুনছিলেন মাধুরী চট্টোপাধ্যায়ের কণ্ঠে, পরবর্তী শিল্পী তরুণ বন্দ্যোপাধ্যায়। তরুণ বন্দ্যোপাধ্যায়ের গানের কাছে এসে বসা এবারে।

সময়ও বইতে থাকে। গান শোনানোর ফাঁকে ফাঁকে এই যে আমি এসে কথা বলছি এবং আপনাদের জানিয়ে যাচ্ছি যে স্টুডিওর ঘড়ির সময়টা ঠিক কি হয়েছে, কিন্তু সময়ের কাঁটাটা তো টিক টিক টিক টিক করে এগিয়ে চলেছে সামনের দিকে, আর আমাদের গানের যাত্রাও এগিয়ে চলেছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন তরুণ বন্দ্যোপাধ্যায়। স্টুডিওর ঘড়ি বলছে আমরা কিন্তু প্রথম ঘন্টা ইতিমধ্যেই পেরিয়ে গেছি। এখন রাত 1:07 হয়ে 50 সেকেন্ড। পরবর্তী শিল্পী আমাদের সঙ্গে থাকছেন আরতি মুখোপাধ্যায়।

কথার বাঁধনে রয়েছে কথারা, সুরের বাঁধনে রয়েছে সুর, আর সবেতেই রয়েছে শব্দের বুনন। এইভাবে বেঁধে রেখেই চলছে আমাদের দু ঘন্টার আধুনিক গানের আসর। আকাশবাণী কলকাতায় ডিটিএইচ বাংলা পরিষেবায় শুনছেন বাংলা আধুনিক গান। এতক্ষণ গান শুনছিলেন আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী শিল্পী ভূপেন হাজারিকা।

গান শোনাচ্ছি আকাশবাণী কলকাতার ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 1:38 হয়ে 45 সেকেন্ড। দ্বিতীয় ঘন্টার সময়ও ছুটতে ছুটতে পাড়ি দিচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গেই ছুটন্ত সময়কে একটু থামিয়ে রাখছি গানে গানে। ভূপেন হাজারিকার গান এতক্ষণ শুনছিলেন আপনারা, এবারে আধুনিক গান শুভমিতার কণ্ঠে।

আমাদের চোখের কোণে আশার তারাগুলো এখনো জল জল করছে। যদিও স্টুডিওর ঘড়ির সময় বলছে যে এই ঘন্টা, অর্থাৎ রাত 12টা থেকে 2টো পর্যন্ত যে 2টো ঘন্টার দীর্ঘ সময়, সেই জার্নিকে এবার সমাপ্তি দিতে হবে। তবে আমাদের আশাই

যে গানের অনুষ্ঠান কিন্তু শেষ হচ্ছে না। আধুনিক গান থেকে আমরা সরে গিয়ে এবারে পা রাখব বাংলা ছায়াছবির গানের জগতে। আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে শুনছেন আজকে রাতের অনুষ্ঠান।

ঠিক যেমনটা জানাচ্ছিলাম একটু আগে, আমাদের স্টুডিওর ঘড়িতে রাত দুটো বেজে গেছে। দুটো বেজে আমরা 20-25 সেকেন্ডের দিকে এগোচ্ছি। আর এই হাঁটাতে এবার আমাদের সঙ্গী হবে বাংলা ছায়াছবি। শুরুতেই যে ছায়াছবির নাম কবিতা, এবং তার থেকে গান শুরু করবেন যিনি, তার নাম সবিতা। অর্থাৎ কবিতা ছায়াছবির গান শোনাবেন সবিতা চৌধুরী, প্রথম গান এটি। এবং তারপরে থাকছে কিশোর কুমারের কণ্ঠে গান, এবং তারপরে আরও দুটো গান লতা মঙ্গেশকরের কণ্ঠে এই একই ছায়াছবি থেকে। শুরুতেই সবিতা চৌধুরী।

শুনছেন সবিতা ছায়াছবির গান কিশোর কুমারের পর লতা মঙ্গেশকর।

ছায়াছবির গান সবিতা ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনছিলেন এই গানগুলি। আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায় স্টুডিওর ঘড়ির সময় রাত দুটো বেজে 21 মিনিট হয়ে 12 সেকেন্ড। পরবর্তী ছায়াছবি আমাদের অত্যন্ত প্রিয় পরিচিত ছায়াছবি মৌচাক। মৌচাক থেকে এবারের গান মান্নাদের কণ্ঠে। মান্নাদের কণ্ঠে পরপর দুটি গানের পর থাকছে মান্না দে ও আশা ভোসলের দ্বৈত কণ্ঠের গান, এবং সব শেষে মৌচাক ছায়াছবির গান আশা ভোসলের একক কণ্ঠে। এখন শুরুতে মান্না দে।

কাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

সমান সমান অনেক সাথেও মানতে পারি লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তোমার দাড়ি বুঝলে নারী ওই লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

0: বাংলা ছায়াছবির গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআই অ্যাপে। এতক্ষণ গান শোনাচ্ছিলাম মৌচাক ছায়াছবি থেকে মান্না দে এবং আশা ভোঁসলের কণ্ঠে। পরবর্তী ছায়াছবি অযোগ্য, শুরুতে শিল্পী অরিজিৎ সিং, পরবর্তী গানে থাকবেন শ্রেয়া ঘোষাল, তার পরের গানটি রয়েছেন অনুপম রায় এবং একেবারে শেষে অযোগ্য ছায়াছবি থেকে ইমন চক্রবর্তী ও শিলাজিতের দ্বৈতকণ্ঠ। পরপর চারটি গান অযোগ্য ছায়াছবি থেকে আপনাদের জন্য, শুরু হচ্ছে অরিজিৎ সিং এর কণ্ঠে।
1: কেউ জানবে না

অযোগ্য সিনেমার গান শুনছিলেন এতক্ষণ। বাংলা ছায়াছবির গানে রয়েছি আমরা, শ্রুতির ঘড়ির সময় বলছে একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি, কারণ রাত 2:49 হয়ে 18 সেকেন্ড। আমাদের আজকের ছায়াছবির গানের অনুষ্ঠান শেষ করব তানসেনের তানপুরা ছায়াছবি দিয়ে। শুরুতেই তুষার দত্তের কণ্ঠে গান শুনবেন, তারপরে পিউ মুখোপাধ্যায় এবং জিমুথ রায়ের দ্বৈত কণ্ঠ, পরবর্তী কণ্ঠে এককভাবে থাকবেন জিমুথ রায়। এখন ছায়াছবির গানে তানসেনের তানপুরা।

তানসেনের তানপুরা ছায়াছবি দিয়ে আমরা শেষ করলাম আজকের বাংলা ছায়াছবির গানের এই আসর।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে রাত 3:10। এই ঘন্টায় আপনাদের শোনাব নানান রঙের গান, বিভিন্ন সুরে, বিভিন্ন ছন্দে, বিভিন্ন গুণী শিল্পীদের গান এই ঘন্টায়। শুরুতেই অতুল প্রসাদী গানে রেণুকা দাশগুপ্ত।

অতুল প্রসাদের গান শুনছিলেন রেণুকা দাশগুপ্তর কণ্ঠে আকাশবাণী কলকাতা ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন আপনারা শুনছেন নানা রঙের গান, এবারে বাউল গান পূর্ণ দাস বাউলের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআই আর অ্যাপে নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন বাউল গান, শিল্পী পূর্ণ দাস বাউল। এখন নূপুর সেনের কণ্ঠে শুনুন নজরুল গীতি।

নজরুল গীতি এতক্ষণ শুনছিলেন নূপুর সেনের কণ্ঠে। নানা রঙের গানের অনুষ্ঠান, পরবর্তী শিল্পী বিভাস চট্টোপাধ্যায়, তাঁর কণ্ঠে শোনাব রজনীকান্তের গান।

এতক্ষণ রজনীকান্তের গান শুনছিলেন বিভাস চট্টোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়ির সময় বলছে রাত 3:54 হয়ে 20 সেকেন্ড। এই ঘন্টার গানের অনুষ্ঠান একদম শেষ মুহূর্তে। রাত 12টা থেকে 4টে পর্যন্ত বিভিন্ন ধরনের গান নিয়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি মৌলি। এখন শেষ করব যেই গানের সঙ্গে, বাংলা ব্যান্ডের গান দোহারের সঙ্গে, দোহারের পরিবেশনায়। এই গান দিয়েই শেষ করব আজকের গানের অনুষ্ঠান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে সময় এখন 4:40, আর ভোর 4 মানেই সময় এখন প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের। ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন আহির ললিত রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত অরুণ ভাগ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: মনোর 7 FM রেনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ আহির ললিত রাগে খেয়াল শুনছিলেন। শিল্পী ছিলেন পণ্ডিত অরুণ ভাদুরী। মনোর 7 FM রেনবো প্রচার তরঙ্গে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এবারে সালাগ বরালি টোড়ি রাগে গিটার শুনবেন শিল্পী দেবাশিস ভট্টাচার্য।

0: 107 FM রেইনবো প্রচার তরঙ্গে প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ প্রথমে আহির ললিত রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন পণ্ডিত অরুণ ভাদুরী। 107 FM রেইনবো প্রচার তরঙ্গের প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনছিলেন। প্রভাতী ভোরে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এতক্ষণ শুনলেন সালাক বরালি রাগ টোডি রাগে গিটার, শিল্পী পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। প্রভাতী ভোরের শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান আজ এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

ঘড়ির কাঁটা বলছে সময় 5:01 হয়ে 20 সেকেন্ড, আর ভোর 5টা মানেই সময় এখন আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে।

হ্যাঁ, হৃদয় আমাদের নিজে উঠে সত্যি, যখন সুন্দর শ্যামল সুন্দর বর্ষা এই প্রকৃতির মধ্যে যখন খেলা করা শুরু করে, তখন সত্যি আমাদের মনটা অদ্ভুতভাবে সেই ময়ূরের মতো নেচে ওঠে একেবারে নতুন রূপে। আসলে যখনই আমরা গরমের হাওয়া থেকে যখন চিরবিরিয়ে উঠি, যখন আমাদের গরম যখন আমাদেরকে অত্যধিক সহ্যের বাইরে চলে যায়, ঠিক তখনই যখন

শ্যামল সুন্দর বর্ষা আমাদের মনোহর রূপে ধরা দেয়, তখনই যেন আমাদের মনটা একেবারে অন্যরকম হয়ে ওঠে। আর তার যে কণ্ঠ, সেই যে মনের মাঝে পেখম মেলে ময়ূরের মতো নেচে ওঠা, আমাদের মনটাও একদম যেন তখন ঠিক সেই রকম ময়ূরের মতো হয়ে যায়। এরকম ঘটনা আমরা আমাদের জীবনে ছোটবেলায় বহু দেখেছি। এই সেদিন স্কুল মাঠের কদম গাছের কদমকলি, কিংবা সবুজ কচি আদুরে কামিনী ফুলে সাদা হয়ে ওঠা গাছে তখনও ফোঁটা ফোঁটা জল, চাঁপা ফুলের ফোঁটার ফোঁটার সময়টাও প্রায় এগিয়ে এসেছে। ঠিক সেইখানেই, সেই সময় যখন ওই ফোঁটা ফোঁটা জল টুকটুক করে যখন পড়তে থাকে অদ্ভুতভাবে, তখন আমাদের অনেকেরই সেই ভেজা বৃষ্টি ভেজা সময় আর কাদামাটি খেলা, সে এক অদ্ভুত সময়। সে সময় আমরা অনেকেই দেখেছি, অনেকেই বৃষ্টির জলে ভিজেছি, অনেক রকমভাবে সেই সময়টাকে আমরা পেরিয়ে এসেছি। কিন্তু এই যে রবীন্দ্রনাথের এই যে লেখা, যখন আকাশের অভিমান গলা জল চুঁয়ে চুঁয়ে পড়ছে পৃথিবীর মাটিতে, যখন কাজল ধোয়া জলের সেই সৌন্দর্যকে আমরা যখন উপভোগ করার চেষ্টা করি, তখন তার রূপ, তার গন্ধ, বর্ণ, তার অদ্ভুত মহিম এক রূপ আমাদের সামনে এসে দাঁড়ায়। আমরা যারা পুকুর কিংবা নদী তার সামনে যারা থাকি, বা সেই রকম বৃষ্টির ধারা ঝরে পড়ার সেই দৃশ্য যখন পুরো সাদা হয়ে যায়, দূর থেকে যখন বৃষ্টিটা আসছে একদম প্রবল ধারায়, মনে হয় যেন একটা সাদা মেঘের পুঞ্জ আস্তে আস্তে এগিয়ে আসছে, তারপর যখন আমি দাঁড়িয়ে থাকি আর তখন আমাকে ভিজিয়ে দিয়ে চলে যায়, সেই যে একটা অদ্ভুত অনুভূতি, সেটাই রবীন্দ্রনাথ অদ্ভুতভাবে ব্যাখ্যা করেছেন তার বিভিন্ন লেখার মধ্যে দিয়ে। কত রকমভাবে তিনি বলে গেছেন এই বৃষ্টির কথা, বৃষ্টিকে তিনি কত রকমভাবে ধরেছেন, কত রকমের সেই ব্যাখ্যা, কখনো সেই কাজল ধোয়া জলের সৌন্দর্য, আবার কখনো মনের রূপ জলের মধ্য দিয়ে, বর্ষার রূপের মধ্য দিয়ে বলে গেছেন, আবার কখনো বাদল মেঘে মেঘে যখন মাদল বাজে সেই মাদলের কথাও তিনি আমাদেরকে বলেছেন।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

সুহৃদয়, আপনি তো সিন্ধু দেশের মরুভূমির মধ্যে বাস করছেন, সেই অনাবৃষ্টির দেশে বসে একবার কলকাতার বদলটা কল্পনা করুন। এবারকার চিঠিতে আপনাকে কেবল বাংলার বর্ষাটা স্মরণ করিয়ে দিলুম, আপনি বসে বসে ভাবুন। ভরা পুকুর, আমবাগান, ভিজে কাক আর আষাঢ়ের গল্প মনে করুন। আর যদি গঙ্গার তীর মনে পড়ে, তবে সেই স্রোতের ওপর মেঘের ছায়া, জলের বিন্দু, জলের